0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত, দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সব সময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক, আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা সবকিছু মিলাই আর।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়, আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দ্য টাইমস এইরকম, যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক হৃদয়
0: মিরাক্কেল করতে।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডি কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোকস টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওনও কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে, এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, শিওর। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি একটা টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে, যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি তো প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তা আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলো ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে হচ্ছে এইটা বলি যে আমি স্টেজে শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি, কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোন রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কিয়া হুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার্শালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। সো উই আর হিউমারাস, তা আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: ফ্লোরিডা থেকে দেখে, ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন। আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে আমাদের আমেরিকার মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিমের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন আমার সাথে যদি একটু লিঙ্কটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা অনেকেই অপেক্ষা করছেন।
0: এখনই দিয়ে দিবেন নিশ্চয়ই। আর হচ্ছে যে এই আপনারা যেখান থেকে দেখছেন, যেমন সালাম পাঠান রাসেল ঢাকা থেকে দেখছি, সরকার সাদেক দেখছি নরসিংহী থেকে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং পাঁচটা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয়, আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন? আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিক আফরিন, আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিক আফরিন একজন নৃত্যশিল্পী আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিশান।
1: হ্যাঁ, আর কোনে কোনে আমরা লোক চেঞ্জ করার যে মন মানসিকতা,
0: পটুয়াখালি থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠবো। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন, রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধহয় কোনো একটা প্রবলেম। এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ ছিলেন, অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি।
0: আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া পাঁচটা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবির টাফ যে এরকম পাঁচটা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখন এইরকম যদি বলে না যে পাঁচটা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি, যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি একটা জোক বলি, এই যে এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা কিনতে অন্য একটা দেশের, এক ভদ্রমহিলা যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো। তো সেই ভদ্রমহিলা যাওয়ার দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে। বলা তোতা পাখি হাউ আর ইউ, তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে 2-4 দিকে তোতাপাখি আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতাপাখি বললে আপনার চরিত্র খারাপ। তা আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতাপাখি আমি নিব না, দোকানদার আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন। পানি আনছে, পানির মধ্যে তোতাপাখিকে 3-4 বার চুবাইছে, চুবাই নিয়ে বলছে এই যে এইবার রাখলাম, এবার কথা বলে শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড। তারপর বলছে তোতাপাখি বলো তো, রাত 2-4 সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তা বলে সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত 2-4 সময় বাসায় ফিরলাম, আমার সাথে 2টা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো, আমি রাত্রে 2-4 সময় বাসায় ফিরলাম, আমার সাথে 4 জন পুরুষ মানুষ, ওরা কি হবে? তোতাপাখি নিজেই বলে কাদের আরেক বালতে পানি আন, আমার চুবা। মানে সে বলছে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলা মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব, এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরে খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। আগে বলছি ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খাইতে না, তারপরে ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখো হইলি ধর না, আগে থেকে বলছি। তারপর স্কুলে নিয়ে বলতো না যে ওর মাংসগুলো আপনার, হাড্ডি গুলা খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয় হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি 2-3টা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয়, দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, সো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম 8-10 পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, তো এইটা বললে 99%, সো আমি আবার হাতে রাখি যে এই এটা 99%, ওইটা ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় 3 গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে 3 বেড়ার উপরে পড়ছো, 3টা 3 ওড়াই মরে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বল? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন, খবর আছে কিন্তু। চাচি আসর চাচি লিখেছেন, তারপরে দিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করবো করা করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড, সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এইটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোরওভার 2-3 বছর, 4-5 বছর ধরে শুরু হয়েছে, 2-3 বছর হয়, এটা খুব এক্সেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্ট কে, এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমি আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসবো,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, হাসাইতে না পারলে কি হবে আপনার,
1: আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে হয় না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কাভার করে দিবে আর কি, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম আমাদের ক্ষেত্রে যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কাভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এএসএম রবিউল ইসলাম মানে অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট।
1: থ্যাংক ইউ
0: আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, অন ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে, ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব। তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যেতেছিল, তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে এত ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না, আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলে এটা মনে হইলো, আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো, মুভি নিয়ে না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরো ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে আসছিল,
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে আমার পাশে কি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে হাতলটা দিয়ে এমন ভাবে রাখছে যে ও আর সিনেমা দেখতে পারবো ওর হাতল।
1: এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, আপনি ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, সে আপন না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে, আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধ হয়, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ এই তো হৃদয়, আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যানগুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো একজন পাওয়া গেল যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই এন্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ, ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন ঢাকা থেকে দেখছি, আশরাফুদ্দিন আসিফ লিখেছেন আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে, প্রতিটি কন্টেন্টে ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া, আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতির হাতিলের, ও হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে, সো আমরা ওই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে, এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি গত ভাষা দিবসে, ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম, সো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999 এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম, বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিন্তাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে, তো আমি আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম বিতর্ক করতাম, সো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল, সো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম, তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে, সো আমরাও ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়, তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দুই চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে, তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই আমরা যারা ঢাকায় থাকি আর কি, তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলি হইতেছে, তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে, তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দেই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন তারপরে।
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনাতীত ছিল, তো ওই সময় আমি অডিশন দিতে যাই, তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল, এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম। তো প্রথম দিনের অডিশনে এরকম তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যায় আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। তার উপর মনটা খারাপ হয়, মানে তারে আর পছন্দ হইলো না আরকি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্কর দা। তো ফাইনালি শুভঙ্কর দার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্স এ আমার আর যাওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাকেল সেভেন এ অডিশন দিছি, মিরাকেল এইট এ অডিশন দিছি, মিরাকেল নাইনে অডিশন দিছি। আমি হচ্ছে তিনবার রিজেক্টেড হওয়ার পর মিরাকেল নাইনে সিলেক্টেড হয়েছি, প্রতিবারই আমি অডিশন দিয়ে গেছি। এবং এর মধ্যে মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাকেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাকেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাওন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনারা হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়। আমরা পাঁচ ছয় জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাবো ভাইবা রাস্তায় বেরোইছি, দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা পাঁচ ছয় জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে দুই তিন মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্স এর দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইনের অডিশন ফেস করি, মিরাক্কেল নাইনের অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা কোন
0: সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে। দুইটা কোর্স এর পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্স এর পরীক্ষা হবে। তো আমাকে ওই দুইটা কোর্স এর পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাব, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাব তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়। আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে। তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না। তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো। স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি তিন বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুতভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সে জাস্ট আমার বলে কংগ্রেচুলেশনস, কবে যাবা, হ্যাঁ তুই যাও, বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন নয় জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা হচ্ছে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে থেকে 3 জনকে এপিসোড দেওয়া হয় ফার্স্টে, যে ফার্স্ট 3টা এপিসোডে ওরা 3 জন পারফর্ম করবে, বাকিরা এখনো জানে না। এবং এইটা খুব একটা আতঙ্কের সময় যে আসছি, এখন বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায় এইটা একটা মান ইজ্জতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করা তিনজনকে আমি খুব হ্যাপি যে থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হইলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হইলো, সামহাও আগের দিন আবার আমি বাদ আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাক্কেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে ওনারা খুব, মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটাই কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড বাদ করেছেন, আমি উঠতে পারতেছি না, বাদ করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
0: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানতে।
1: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার, আমি ঠিক মাঝখানে পারফর্ম করব। আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে, এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই।
0: মনে আছে
1: আচ্ছা ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল আমাদের, তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু, আমি যদি একটু মনে করি যে আমরা ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত, এবং এইটার আমি অনেকগুলো সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাক্কেলে সার্চ, আবার মিরাক্কেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। অলরেডি ধরেন আমি

0: আলাপ।
1: আমার প্রশ্ন হচ্ছে হাত তুললে নুসরাত নুসরাত দেখবেন কিভাবে?
0: হ্যাঁ নুসরাত কিভাবে দেখবেন হাত তুললে? আচ্ছা আপনারা হাত তুললে আমরা দেখাই দিব, আমরা এখানে আছি। নুসরাত জাহান তারপরে লিখেছেন আব্দুর রহমান জাহিদ, ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না, একদম ঠিক ভাই। তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু,
1: আমার কিন্তু এটা, আমি সরি স্বামী ভাই, আমি কি ইন্টারাপ্ট
0: একদম মাঝখানে শুনতে
1: পাচ্ছেন? আমার কিন্তু মনে হয় না যে আমি, মানে আমি জানি না এটা, আমি এমন কেউ না আসলে। মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হয়েছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন। তা আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে, আমি দেখতাম
0: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলো দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে ছক্কা কোনোটা হয়তো আপনার 100-90 পায়, 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75-এর নিচে নাই। এইটা আপনি বেসিক্যালি উইচি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপর আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা লাবণী আহমেদ লিখেন, শামীম ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন ভাইয়ার জোকস গুলো অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলে অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আর নাকি লক্ষ্মীপুরের নি কেন? আচ্ছা বুঝলাম বুঝলাম বুঝলাম, আশি জায়ারি বইতাম চাই না, আশি জায়ারি। প্রিয় ভাইয়া খুবই সুন্দর অসাধারণ, হৃদয় ভাই অসাধারণ, তারপরে সবাই লিখছে তাই। মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকের লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার আমার ছোট আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে এরকম?
1: আমি না এটা, হ্যাঁ আমি বলতে চাই আমি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এবং অনেকে বলে,
0: আমিও তাই, আমিও তাই। ধর আমার আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে তার বাড়ি আপনাদের দিকেই, আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইদিকে, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি। যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাক্কেলের অডিশন দিছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে। তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে ও আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে? এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিশিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি, সেটা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাতেই বেশি। আমি ঢাকার এই যানজট যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
0: হ্যাঁ
1: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি? স্যার আমি নদীতে ঝাঁপ দিব। কাছে ধর বাঘও নদীতে ঝাঁপ দিচ্ছে, তুই কি করবি? স্যার আমি ডাঙা ধুড়ি যাবো। ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি? স্যার আমি তাহলে গাছে উঠবো। আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি? স্যার আপনি কি বাঘের হককে না আর হককে আনলে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
0: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি এর মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব?

0: দর্জির বাবা বলছিল, যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক, আমরা মানে এটা এই জন্য বললাম যে, যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের এক বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু সে ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, সে ডাক দিচ্ছে আর গাছত কি ডারে, কয়েছে আসা আয় গনি, গণন লাইক তো না, নামি আয় নামি আয়। আচ্ছা, এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
1: ট্রেমেন্ডাস রিয়াকশন, এইটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি। সত্যি ওই যে মিরাকেলে গেছিলাম, আসলে লিটারালি ইজ্জত বাঁচায় ফিরবো, একটা এপিসোড করে আসতে পারলে হবে। তবে এইটা ঠিক যে আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি, শাওন মজুমদার, ওনারা যখন পারফর্ম করছেন আমি দেখছি যে ওনারা যখন চেক দিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ বাজানো হচ্ছে, একসময় মানে আকরাম খান ছক্কা মারলে এইরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম, তো ঘটনাটা আসলে ওই রকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবেই এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা, তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম, যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হইছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হইছি, যে অ্যাট লিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো আমি বুঝলাম না কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ, তো এই ওই সময়টা তো আমি ছিলাম, মিরাকেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই, ধরেন মিরাকেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে, মিরাকেল থেকে বিরা তেমনই আসি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট, এই এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাকেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, আমাদের কো এডুকেশন ছিল, তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
0: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই যে মেটা
1: না, সেই রকম কিছু না,
0: যাই হোক সিরিয়াসলি অবভিয়াসলি, কারণ আপনি যে আপনি যখন বলতেছিলেন যে ওই যে আগে যারা পাত্তা দিত না, তখন আপনার মুখ থেকে মুখটা এমন কষ্টে কষ্টে পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে যে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে সে।
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো এডুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যা জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়া ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল, প্রেমের তো ব্যাপারই না, এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয়, কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে, অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই, তো ওই সময়ের কথা হচ্ছে আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
0: এটা ভালো, আমরা শেষ পর্যায়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা তারা শুনতে পাবেন, আপনার আপনার মোবাইল থেকে আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা দেখে সার্চ দেন, সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতে শুনতে পাবেন, এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আমরা একই সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনারা আমাদের খুঁজে পাবেন। একটু স্লোলি আমরা এগোচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম ইমদাদুল হক হৃদয়ের সঙ্গে, আমরা শেষ পর্যায়ে। আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিট কথা বলে ফেলছি?
1: না, ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, বা বিফোর মিরাকেল, বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই। তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। তো বলে ঠিক আছে, শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
0: আয়মান সাজিদ বলছে আমার কমেন্ট পড়লই না। কেন পড়বো না, অবশ্যই আপনারা পড়বো। আয়মান সাজিদ আপনার কমেন্টে হৃদয় ভাইয়ার পাশে থেকে কমেডি প্র্যাকটিসের সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা, আয়মান সাজিদ আপনার পাশে,
1: আয়মান সাজিদ, হ্যাঁ আমাদের কিছু স্টুডেন্ট ছিল, মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আয়মান সাজিদ একজন।
0: আচ্ছা, আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লই না, ভালো বলছে। এখন আপনারা, আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায়, তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
1: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিসের ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মারের নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনারনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্সই আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। সো এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন। আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না। আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন, ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি। ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে, ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। সো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন, এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাক দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডি ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস যারা মানে যদি দে ক্যান নট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর কি।
0: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে
1: এইটা? হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। তো এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে, তারপরে সে লাইন আপে আসবে।
0: হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে 70 সেকেন্ড না, আপনাকে আমরা 5 মিনিট টাইম দিব, তার আগে আমরা আপনি চিন্তা করেন, আমরা এর মধ্যে সবাইকে আমি বিদায় নিয়ে আপনাকে মাইক্রোফোন দিয়ে দিব। তার আগে বলে নি, আজকে আমরা খুবই লাকি, আমাদের সঙ্গে খায়রুল বাবু যুক্ত হয়েছেন। খায়রুল বাবা বাবু হচ্ছে বাংলা ভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবু লিখেছে, দেখছি শুনছি কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিক ভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
1: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন, আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খায়রুল বাবু হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড একসাথেই শুরু করি আমি, খায়রুল বাবু ভাই এবং আবু হেনা রনি। সো মানে সে আসলে আমাদের খুব কাছের আর কি, আমার জন্য ব্লেসিং যে সে দেখছে।
0: বাবুই, তোমার তোমাকে তো আমরা পুরো এপিসোড দিয়ে দিলাম বাবুইকে নিয়ে। এখন আমরা একদম শেষ পর্যায়ে, সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব, আর আপনারা যারা কে কোত্থেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRTTLBNGLA ইউএসএ, এটাতে আপনি রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
1: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংকস টু রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এন্ড স্পেশালি থ্যাংকস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে, অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াসলি সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী হচ্ছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে, আমি প্রচুর অডিশন দিছি, প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়া, হ্যাঁ আমি এটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়া। এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলা ভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলা ভিশনের যেতে বসে থাকি, বাংলা ভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চাটা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশন মিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলা ভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলা খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম, এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহেদ ভাইকে নিয়ে বললাম, এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলস, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন, তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম সাহেব।
0: এটা একটা কারণ আছে, এটা কারণটা হলো কি, অনেকে কিন্তু আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন, তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলে পেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়ব।
1: এক্স্যাক্টলি, এবং আমি আসলে মানে শামীম শাহেদ ভাই তখন যতটা সাহস দিছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই। আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো, আমরা মিরাকেলের আটজন দশজন মিলে যখন আড্ডা দিই চায়ের আড্ডায়, যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম সাহেব। তো শামীম ভাইরে নিয়ে বললাম, আরো অনেক বলা যায়।
0: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে। সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম, এবং এটার সময় রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো। কারণ আমাদের দেশে এই যে আমার আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম ইয়েগুলা, আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগন্যাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড। ওর ফান কোন, ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোডে হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন। একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
1: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে বা অন্য কোনো ভাবে শামীম সাহেব ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতোই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতোও সে না, অগোছালো করে কথা বলি, ও করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো। পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম, কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে উঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী, এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি, এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো, শামীম ভাই আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: যে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন, আপনি আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়। সফল যারা কেমন তারা, আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়। আপনিও তো সফল।
1: আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে সফল ভাইয়া, যদি কেউ বসে বসে ভাবে যে না আমার দ্বারা কিচ্ছু হলো না পৃথিবীতে, আমি একটা কি করলাম, আসলে সেও সফল, কারণ একটা কারণে সে পৃথিবীতে আসে। যদি
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিছু নাও করে তাও সেটাই তার কারণ পৃথিবীতে আসার, কোনো না কোনো কিছু সে করেছে, সে জানে না, তার জানার বাইরেই হয়তো কিছু করে ফেলেছে। তো সবাই আসলে সফল, তো যে যার মতন করে সূর্যটাকে দেখে।
0: হ্যাঁ, সেটা ঠিক, এটা আপনি ভালো বলেছেন। প্রত্যেকে আসলে তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে সফল। তো এখন আসলে যদি আমরা বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ। আপনার কাছে মনে হতে আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে, এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক, ইউটিউব, আপনারা যারা দেখছেন, তারা আপনারা লিখে দেবেন কোথা থেকে দেখছেন। আর একই সঙ্গে এটা রেডিও স্টেশন, রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করবো। নুসরাত জাহান, নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন। হ্যাঁ, রমজানুল মোবারক।
1: আপনাকে
0: মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা,
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে আমরা যে প্রশ্ন করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত, নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে যে উঠতে পারে সে সফল,
0: হ্যাঁ, ওকে,
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে সে সফল, সূর্যের বিকেলের আভাটা যে আনন্দ দিয়ে উপভোগ করতে পারে সে সফল, আপনার গাছের ছোট্ট বেলি
0: ওকে,
1: ফুলটা এবং আপনার যখন বারান্দায় একটা টুনটুনি পাখি এসে ডাকে তখন তাকে যদি আপনি দারুণ ভাবে গ্রহণ করতে পারেন তাহলেই আপনি সফল।
0: রাইট,
1: তখন আপনি ভাববেন আসলে আপনার হয়তো দিনের এই কাজটা হলো না ওটা হলো না, আপনি দেখবেন যে কিচ্ছুর কোনো মানে নেই। এখন বিশেষ করে গত 1.5 বছরে আমরা যেটা শিখেছি, আমি কিছুর কোনো মানে নেই যতক্ষণ না আপনি নিশ্চিন্তে আছেন, চিন্তাহীন আছেন এবং সুখী আছেন। আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না, আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন, বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এইটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন ফাইন, কি কোন পার্সুয়ে, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
0: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি, যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন, আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করেন সফল, উনি বলেছেন যে যে বর্ণনা করেছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভাল লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভাল লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বলে ভাল লাগছে, বা কোনো একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহেরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলিনি, রেডিও ত্রিকাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট, সৌজন্যে ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন, এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো কোন কাজগুলো মনে হয় যে আপনি অনিচ্ছায় করছেন, ভাল লাগছে না?
1: শাহিন ভাই, আমার সবই নিজের সময়, নিজের মুহূর্ত।
0: ওকে,
1: আমার একটা পারসুট থাকে, আমার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে সকালে আমি সূর্য উদয় দেখবো না, কিন্তু সূর্যের উদয়ের পরবর্তী যে একটা ঘন্টা আমি সূর্যের কাছাকাছি থাকবো। এই এটা অনেক সময় আমার হয় না, বা যেদিন হয় সেদিন মনে করেন যে আমি অনেক সুখী। আর মুহূর্ত আসলে জেগে থাকা প্রতিটা মুহূর্তই খুব সুন্দর, যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের এদের ধরেন ছোট কালের একরকম, এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি নিশ্চয় মনে আছে ছটা ছটা ঋতু আমাদের আল্লাহ দিয়েছে মজা করার জন্য, মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার। তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই।
0: আমাদের আমাদের এখানে খায়রুল বাবুই, বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, একেম রশিদ আমাদের বন্ধু জয়েন করেছেন, নূর রাজা, নূর রাজা বলেছেন, মেরিন মেহরিন আপু, আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা ফাতেহা ফাতেহা পড়বেন কি? নূর রাজা, আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন, আপনাকে সুরা ফাতেহার সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। একেএম রশিদ তিনি বলেছেন, দারুন, নুরশাদ জাহান লিখেছেন, কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খায়রুল বাবু যেটা বলেছে, বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
1: ও, সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
0: হ্যাঁ, সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইলো বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে, এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে, না না, ওকে, ইটস ওকে। তখন সে বলে, হ্যাঁ আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার, ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
1: ওকে ওকে
0: ওকে
1: আমার জন্য একটি শিক্ষা ছিল, আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
0: সিস্টার, আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে, কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ, আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
1: আমার আমার নিজের নাম মেহরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
0: আচ্ছা
1: সহ, আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহরিন মাহমুদ বলে, আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদপুর পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই, আমরা সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভুইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভুইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহরিন মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনার যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন? সানজিদা খান খুব ভালো লাগছে, মেহরিন আপুর সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে ওনার কণ্ঠে গান শুনতে চাই। সবাই লিখছেন আমাদের, একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনার আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার প্রচুর গান, 2000 সালে আপনার প্রথম ক্যাসেট বেরিয়েছিল যতটুকু আমি জানি, এবং আপনার নিজের অ্যালবাম আছে অনেকগুলো, তার মধ্যে আছে আনাড়ি, তারপরে দেখা হবে, মনে পড়ে তোমায়, তারপর ভালোবাসার গান, রোমান্টিক কম্পাইলেশন এটা, তারপর ডোন্ট ফরগেট মি, এটা 2006 বেরিয়েছে, তুমি আছো বলে, আরেকটা হচ্ছে সেভেন, সেভেন লেখাটা খুব ইন্টারেস্টিং ছিল, এই গানগুলো নিয়ে ইয়েগুলো নিয়ে বলেন যে আপনার 2000 সালের প্রথম অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই। আপনার আনাড়ি, আনাড়ি গান দিয়ে আমরা সবাই আপনাকে চিনেছি, আপনার কাছে তখনকার অনুভূতিটা কেমন ছিল?
1: লম্বা হিস্ট্রি, আসলে আমি এখনো নূতন চাং ভাই, এখনো আমি একটা একটা একটা সেরকম একটা গানের খোঁজে যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওই জন্য আনারির আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটা নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামীম ভাই, এবং এই যে বছরগুলো পার হয়েছে এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বাকি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলো ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে, আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্ত গুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সদ ব্যবহার করা হয়, তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি এটা তো আপনারা জানেনই, আর ইউটিউবেও সব আছে, আমার মেহরিন অফিসিয়াল আমার ইউটিউবের চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম। ওখানে অনেক কিছু আছে, শামীম ভাই আমাকে সকল জায়গায় ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট আই হ্যাভ ডান ইজ হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্ন অ্যাবাউট। তো এই দিস ইজ লং এন্ড শর্ট, কারণ আমি জীবনে একটা দিনও
0: হ্যাঁ
1: নষ্ট
0: হ্যাঁ হ্যাঁ
1: করি নাই শামীম ভাই, আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ, এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ ওয়ার আই অ্যাম টুডে, এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবন কটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, ওটা আমার প্রধান দেখা আমার জীবন থেকে, আমি কি করতে পারি, সো হাউ লং আই লিভ টু ডু দেম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
0: নাইস নাইস নাইস, এক্সেলেন্ট। আমার মনে হয় যে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট ভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহের মাহমুদ। তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় 2 লাইন শোনাবেন না? এই যে সবাই কিন্তু ওয়েট করছে, দেখেন আপনার রিয়াদ মাহমুদ দেখেছেন। হ্যাঁ ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি। নুসরাত জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে। সরোয়ার চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে, সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে এটা 50,000 100,000 ফলোয়ার হয়ে যায়। তা আমরা আপনার একটু গান শুনতে চাই।
1: বলেন না শামীম ভাই কি গান শুনবেন?
0: আনাড়ি, আমি তো এসব ক্ষেত্রে খুবই আনাড়ি।
1: আই হ্যাভ, আমি একটু ছোট্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিব আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা।

0: হোক টু ডাই।
1: নাইস। দেখেন, আপনি সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়, কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে। তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2,000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2,000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
0: না, এটা ঠিক না,
1: তবে এই যে আপনি আনাড়ি গানটা করলেন, সুপ্রিয় দর্শক, 2,000। জি জি, বলেন বলেন প্লিজ
0: ইট ইজ অল আ ম্যাটার অফ
1: বলেন।
0: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
1: অবভিয়াসলি
0: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
1: দেবেই।
0: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন। তো এই সব কিছুর একটা একটা লেগে
1: রাইট,
0: থাকার একটা কিছু। আপনি দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডর দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
1: সেটাই
0: সবাই
1: সেটাই
0: শেখায়। মানুষ তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছে লেগে থাকলে যে হবেই, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা
1: হ্যাঁ
0: মানুষ তো
1: হ্যাঁ
0: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার। আপনি টিভি পার্সন, সেটা তো
1: আপনি
0: বি অল লাভ ইউ, আর এখন লুক এট ইউ, মাই গড, বিদেশের মধ্যে একটা জায়গায় গিয়ে আপনি কত বড় একটা পজিশন হোল্ড করছেন, বিদেশিদের সাথে কাজ
1: আপনাকে
0: করছেন।
1: আপনি কি খাবেন বলেন, আপনি কি খাবেন? আপনার একটা খাওয়া পাওয়ানো রইল, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমাকে খাওয়াইতেই হবে।
0: যখন যাব অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
1: কারেক্ট কারেক্ট। আমাদের মোহাম্মদ আবু সাঈদ বলেছেন, মেহরিন আপু কেমন আছেন? আমি ডক্টর আবু সাঈদ, এত সুন্দর একটা গান শোনানোর জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল। আপনার 2012 সালে আমাদের এই সিস্টার মেহরিন মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন? বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে? আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি?
0: শাহিম ভাই, আমি
1: কঠিন প্রশ্ন।
0: আসলে না, আমার কাউকে জাজ করার কোনো কোনো রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক
1: ওকে,
0: এক রকম করে বানিয়ে। আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটু আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, হায় এই গানটা এই জায়গাটা একটু কেমন গেল, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইয়ার কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন, আমাদের মানে
1: জানেন না,
0: রক্ষণশীল সমাজ।
1: ধরেন আপনি তো 100 150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা আমাদের কাছ থেকে জানতে চাই।
0: সিঙ্গারের আসলে এটা একটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনার করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদিটা আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে ভাই একটু চেষ্টা করো, বা ভালোভাবে তাকে বলো, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা আরো সহজে বের হয়। আর যদি ইচ্ছাটা আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে, দেখি তো একটু, দেখি তো আমি পারি কিনা। এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম, পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গন্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই সাচ্ছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলে সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, তো ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা সেখানে যে নতুন ছেলে মেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, তো এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতো মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
1: এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একটা তুলে আনা, এই যে এত এত ছেলে মেয়ের মধ্যে থেকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে এটা অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখন দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা, এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
0: হ্যাঁ শুনবো, যা বলবেন।
1: তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: Thank you.
1: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইনতেখাব মাহমুদ, ইনতেখাব সুপ্রদর্শক, আমি বলতে হয় যে ইনতেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়। এবং আপনি দেখলেই দেখবেন ইয়া লম্বা, একদম নায়কোচিত চেহারার এবং রাজকুমার। আপনার ইনতেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
0: ও শামীম ভাই, প্রেম টেমের সময় পাই নাই বেশি। আমার বাসায় এসব মূল্য ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম শামীম ভাই। আপনি আপনি তো জানেন, আপনি না
1: আচ্ছা,
0: অনেক দিন ছিলেন, তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম। বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
1: তাই
0: তো
1: নাকি?
0: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে, আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বললো যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
1: হ্যাঁ
0: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? তো সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বলতো যে দেখ এরকম আমার একজন আছে, তো would you like to meet him? তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর somehow we met, and then ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে গিয়ে একটা কি হয় যে যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়, ইন্তেখাবেরও সেম।
1: রাইট রাইট,
0: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে আবার এদিকে পাত্র যে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না। তখন আমরা আবেদ ভাইকে আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট।
1: হ্যাঁ,
0: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
1: মানে আবেদ, আবেদ খান, আবেদ খান।
0: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
1: সঞ্জিদা,
0: অনেক
1: সঞ্জিদা
0: সিনিয়র।
1: খাতুন আর আবেদ,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: রাইট, আবেদ
0: তারপর
1: খান
0: হলো
1: সাহেব। হ্যাঁ
0: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন। আর
1: হ্যাঁ
0: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বললাম, সে আম্মা বললো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে। এইভাবে আমরা সামহাউ উই টাইড দ্য নট এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই, আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষের বলেছিল আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই আগে হোক। তো তারপরে আমি তো খুব মহা সমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত। তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম। আমার তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো, এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী, ওই সময় অতটা আমরা আসলে এক্সট্রাভাগেন্ট কুট করা হতো না। কিন্তু আমি মজা করে বা বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনা মেনা মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি, বিয়ে বাড়ি যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
1: তুলে
0: করবো, কিন্তু
1: দিচ্ছি।
0: এইসব হবে না, এসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম, ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যে তো আমি ভয় পেত। তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামিম ভাই, যেই সময় সালাম করব, কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শাহিন ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা, তো তাও ওই মুহূর্ত আমি সামাল দিয়ে নিয়েছি। আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু, মানে আই সামহাও ম্যানেজ দ্যাট মুহূর্ত। এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট, যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় না, এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত, কারণ এটা রিলিজিয়াস না। হ্যাঁ, তো তারপরে তো তাও শামীম ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুরবাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার মানে সব বাবার এটা হয় যে তার মেয়ে, তার চক্ষের ধন, তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরে আমি হাসতে হাসতে সব তারপর থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, মানে
1: আমার
0: নিজেকে
1: টিম
0: বলবেন
1: না, তা আমার ওয়াইফ আমাকে বলে,
0: হুম
1: আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখব যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো
0: মা
1: তিন কন্যা আর একজন স্ত্রী মাত্র।
0: ডোন্ট ক্রাই
1: হ্যাঁ,
0: ডোন্ট
1: উপমা
0: ক্রাই,
1: উপমা ইসলাম রূপা
0: নাই
1: লিখেছেন যে হ্যাঁ কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে
0: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
1: সিস্টার,
0: কোনো
1: আপনি কি
0: বই
1: যেন
0: খাতা,
1: বলছিলেন?
0: যে যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে
1: জি
0: হলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে, যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই
1: কিন্তু
0: আসলে আমি
1: এটা কিন্তু
0: মনে
1: খুব
0: করি যে
1: ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইনতেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পছন্দ করবো না, এইভাবে হতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সাথে সওগাত আলী সাগর ভাই যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্ট আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরের কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন, আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত, বায়েজিদ বুস্তামি লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আখান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম, বাহ গুড, আপনি তিনি আমাদের অনুষ্ঠান ইয়েতে গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনারা কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন?
0: ইন্তেখাব
1: আমরা আর
0: ওটা
1: 10-12 মিনিটের,
0: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে
1: হ্যাঁ
0: কোথা থেকে যে বলে যায় এটা বলা মুশকিল। হুম হুম
1: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন একটা এই জাতীয়, ওই ওই আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার স্মৃতিটা একটু শুনতে চাই। কারণ আমরা যেরকম দেখেছি বাচ্চু ভাই একটা অসাধারণ মানুষ ছিলেন, এত বড় মাপের মানুষ, যিনি আজম খানকে গুরু সম্মান দিয়ে ফেলছেন, যিনি একটা ইয়াং জার্নালিস্টকে আমাদেরকে অত্যন্ত বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন অত্যন্ত খোলা মনে, তারপরে অনেককে উৎসাহ দিচ্ছেন, নতুন নতুন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গা করে দিচ্ছেন যে এই প্ল্যাটফর্মে এসে গান করো। আপনার সাথে আয়ুব বাচ্চুর স্মৃতিটা একটু শুনতে চাই, এবং আপনি বাচ্চাটা করেছেন সেটা একটু শুনতে চাই, আপনি একটু স্মৃতিটা।
0: আমার মানে এই গান বাজনার জগতে বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গিয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তা ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর যে গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তারপরে
1: হ্যাঁ
0: দিয়েছি
1: লাখ
0: আমি
1: সুন্দর
0: এটা কিন্তু।
1: আপনার
0: হ্যাঁ আর
1: সাদা
0: ভাই
1: চৌধুরীর
0: আমার,
1: সম্পাদনায়।
0: হ্যাঁ আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারেগারে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: পাতার প্রথম আমার কাভার স্টোরি হলো আমি বাচ্চু ভাই হাসান ভাই, এবং আমি আমার জন্য একটা মানে এত ছোট একটা মানুষ মাত্র এসছে, তাদের তার প্রথম কাভার স্টোরি এরকম এত বড় বড় মানুষদের সাথে। তো এইভাবে কিন্তু আমাকে অনেক সুযোগ আশকারা দেয়া হয়েছে। তারপরে গান খুব বেশি হয়নি ওনার সাথে আমার, তো তাও বলা যায় যে ধরেন একসাথে অ্যাপিয়ার করা একটা মানে, যদি ওই আনন্দ ভুবন বা যেটা আমি র্যাম্পের কথাটা বলছি, বিনোদন বিনোদন পত্রিকার, তো ওই যেটা বলছি আমি, ওটা যদি এই যুগে হতো তাহলে তো ফেসবুক তো ফাটিয়ে দি। হ্যাঁ বাচ্চু ভাইয়ের সাথে আমি র্যাম্পে অ্যাপিয়ার আছি মানে সব লাইভ ক্রস হয়ে যেত একদম, তো ওইসব ওই আমলে চুপচাপ। তা আমি এখন মনে করি, তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চু ভাইয়ের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো, আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড দিয়েছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চু ভাইয়ের শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চু ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোন রকমের দুঃখ দুর্দশা আনেন নাই, যখন বিডি আইডল এর আনভেইলিং হয় বাচ্চু ভাই তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পড়িয়ে দিল, তখন উনি ছবি তুললেন, এবং মানে আনভেইলিং এর স্টেজটা ছিল এমন রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছে না ঠিক করে, তখন শামীম ভাই এলেন হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চু ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চু ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন ডু মাচ, ইউ নো বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস মানুষ, এ খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা খেও না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
1: সেটাই
0: তবে আমি মনে
1: সেটাই
0: করি
1: সেটাই
0: এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চান চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকলে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি, আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে সবাই এভাবে এভাবে, খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই। কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন। তো হতে পারে যে ইটস আ ম্যাজিক্যাল, ইটস আ কি বলে প্রিঅর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো। হ্যাঁ তো এই আর কি।
1: সেটাই
0: তারপর
1: আরিফ
0: আমি
1: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
0: না
1: হ্যাঁ, এবং উনি আপনি
0: রিয়েলি
1: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আরিফ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে কাজ কর আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডিজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
0: ভাই
1: ঢাকা গ্রেট কনভার্সেশন এটা। আর আপনার 2006 এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
0: ও এটাতে আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়, এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ, আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট আর কি, আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসুদ আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা একজন পরিষদের আর কি, মানে সভাসদ আর কি তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা, অ্যালবামটা বললো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে, তো তখন আমি বললাম যে কেননা আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম, তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত। তো ওইটার টাইটেল ট্র্যাক ছিল, একটা গান ছিল আর কি, ডোন্ট ফরগেট মি। তো আমরা মনে করলাম যে ঠিক আছে ওইটাই ওইটাই
1: শুনবো
0: হোক,
1: একটু গানটা কি শুনবো? কারণ এই যে বেশ
0: ডোন্ট ফরগেট
1: কয়েকজন
0: মি
1: আপনার কণ্ঠে একটা ইংরেজি গান
0: আমি
1: শুনতে।
0: ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
1: ওকে
0: ওখানে
1: ওকে
0: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি তোমার জন্য, এটা একটা দেশের গান আমি শোনাই ওইটা।
1: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ শোন ভাই
1: এই এই গানটা
0: গানটি
1: আমি
0: রাত
1: বহুবার শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতে এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং টু লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: মনে কি করে।
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে। আপনার জীবনে আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য, আপনার সিদ্ধান্তে যেমন চাঞ্চল্য, আপনি যেমন প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেন, আপনি যেরকম ভাবেন মানুষকে নিয়ে, সেরকম ভাবে আপনার গানগুলো কিন্তু খুব স্পিডি। আপনার ভেতর এই শক্তিটা আপনি কিভাবে পেলেন? আপনি কেন অন্য
0: ভাই,
1: 8-10টা মেয়ের মতো একটা গম্ভীর মেয়ে বা মেয়ে হলেন না?
0: ও আমার বাসা আসলে হাসির ফোয়ারা। আমার আব্বা আম্মা সবাই হাসির পাগল আর কি। মানে আমার আব্বা ভীষণ জোরে জোরে হাসির হাসিটা আমাদের একটা একটা বাই ডিফল্ট। আর আমি যে চাঞ্চল্য, আমার গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে। কারণ সবার একটা পার্সোনাল জোন থাকে, এই জোনটা আসলে সবসময় এত হাস্যোজ্জ্বলতা হয় না। কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসা, আরো হাউস হোল্ড হেল্প আছে যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়। এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই এম নট এট অল আই এম নট এট অল মানে কি বলবো, যে যেভাবে পোর্ট্রে করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশালি যখন বিডি আইডল চলে তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেইছে এইসব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীর স্থির ঠান্ডা মাথায় না করে, আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো ICU-র বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীর স্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন। কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে। মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে তখন পাবে। এবং ভালো কিছু হতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম। মানে যদি
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু চাই, যে তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা 2017-এ বের হলো সেভেন, সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক, গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো, তা আপনার প্রত্যেকটা জায়গাতে কিন্তু না দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলে 7-এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম। কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন, ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বর, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে। যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড।

0: যে আমার ভালো লাগার জায়গা থেকে আমার শ্রোতা দর্শক আমাকে ভালোবাসে কিনা। তো যেটা কিনা আপনি আদর করে করবেন, যেটা আপনি ভালোবেসে করবেন, গানটা তো ভালোবাসারই একটা ভেদ, তো সেটা সেভাবেই মানুষের কাছে পৌঁছবে। এবং আমি কোনো কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথে কাজ করেছি। এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদি নেরাব্বি, তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য
1: কিন্তু
0: সেকেন্ড পার্ট অফ ইয়ার
1: একটা
0: কোয়েশ্চেন
1: প্রশ্ন,
0: শাম
1: একটা
0: ভাই?
1: প্রশ্ন, ধরেন এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল, আমরা এটা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। তার বলেছে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটা সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? তো পজিটিভ দিক কি নেগেটিভ?
0: I'm always positive, Shami bhai, always positive about changes. কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসেছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকে গান করতো, ওই সময় কিন্তু হতো মানে দরবারি গান হতো, সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বললো ছি খেয়াল কেউ গায়, হ্যাঁ দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো, এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশাহর দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো টেলিভিশন গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল সেটা, হ্যাঁ ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল, কিন্তু এখন যে টেকনোলজি শিফটের বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য। আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে এটা এটা কেউ ভাবে না, বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেছে হয়েছে, এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন ফেসবুক মেসেঞ্জার, দিস ইজ ক্রেজি। বাট দেন এগেইন থিঙ্ক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, সেটা সহজলভ্য করে দিচ্ছে, আপনি আইটিউন্স এ মেহরিন খুঁজবেন পেয়ে যাবেন, পয়সা দিবেন আপনার মোবাইলে মেহরিন বাসে থাকবে। তো এইরকম জিনিসগুলো ইজ এভরিওয়্যার। তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যা যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা যে শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আই এম ইয়েট টু লার্ন অ্যাবাউট দ্য নিটি গ্রিটিজ অফ অফ ডিজিটাল

0: digital world. But I'm learning, I have friends, I'm trying to be educated every moment. এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড শামীম ভাই, নাহলে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো, আর এখন আমি জাস্ট ক্লিক অ্যাওয়ে। So it's always you have to look at
1: একদম
0: the better
1: একদম একদম
0: side of
1: একদম
0: it. Yeah.
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে। এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।
1: আচ্ছা, ওকে।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ঝলক মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এইটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব, তখন
1: একটু ছোট্ট
0: তো
1: একটা
0: অনেক
1: বলে নেই,
0: অনুভব।
1: একজন একজন লিখেছেন যে জাহেদা সরকার লাকি, তিনি লিখেছেন যে আমি দেখছি নরসিংদীর চিনিসপুর থেকে, আপনার কাছে কেমন লাগছে? নরসিংদীর চিনিসপুরেই আমাদের এই মেহের নামা বাবার ভূইয়া বাড়ি। আচ্ছা, তারপরে আপনি বলেন, বলছিলেন যে আপনার গানগুলো কেন এরকম মেলোডিয়াস, এরকম ইয়ে হচ্ছে?
0: এগুলা আসলে শামীম ভাই, আমি ওই আমাকে দিয়ে দিল দীপন ভাই, যে গান তো রিহার্স করেছি আমরা কিন্তু স্টুডিওতে বসে আগে, তো তারপর যখন আসলেই স্টুডিওতে গেলাম,
1: জি
0: মাইক্রোফোন বড়, শ্রুতি বড়, স্টুডিও বড়, মেশিন পত্র, ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাবো, তখন যাও দেখো, তো ওই জানারি গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটা যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাহিম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইজ নট গোয়িং টু বি, ইট নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউনো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যে যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন, যেটাতে যেটা আমি চাইছি যে আপনি ওইরকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট, আই ডোন্ট নো শাহিম ভাই। তারপর তুমি আছো বলেও হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল, মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না, তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল। তো আসলে কিছুই বলা যায় না কখন কি হয়ে যায়, যে আপনাদের কাছে যে ভালো লাগে এটাই আমার আমার চেষ্টা, এটাই আমার মানে, এটা আমি আল্লাহর কাছে কিভাবে ধন্যবাদ দিব জানি না, যে একটা গান যখন মানুষের ভালো লাগে, এটা আসলে এটা সুরকার গীতিকার গায়ক গায়িকা কাউরি মনে হয় কখনো ওনারা আগে থেকে রেডি থাকেন না, ওনারা জাস্ট চেষ্টা করেন যে আমাদের গানটা দারুণ হয়, তো যখন কেউ ভালো বলে তখন ভাইয়া বলতে পারবো না কেমন লাগে। আর ইউনো শামিম ভাই, আমি আপনাকে একটা সিক্রেট বলি, আই নো আই এম ওভারল্যাপিং ইওর টাইম, সিক্রেট বলি, আমার সব
1: না না
0: গানে
1: না,
0: আমি
1: প্রবলেম, নো প্রবলেম, একটু বলতে পারবেন? হ্যাঁ,
0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট যাযাবরটা ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান, আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে, উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি বিটিভির আনন্দ মেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা, তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে পারছি যে আপনার প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: না না না
1: তাই না?
0: না না, এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, এটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাইপত্র গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাওয়া তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো আবার একটু ভদ্রলোক।
0: আচ্ছা মাই কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র না, ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইট শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে যা যা বল।
0: যা যা বল।

0: আমার নিয়ে চলো, দিস ইজ দ্য ভিডিও। আমরা ইজিপ্টে ওটার কয়েকটা জায়গা পিকচার দেখতে পেরেছি, তো প্লিজ লুক ইট, প্লিজ সি দ্য ভিডিও, অলরেডি ভিডিও আছে এটা। তো
1: নাইস নাইস, আমরা এক পর্যায়ে। তা আমার প্রশ্ন যে আপনার এখন ড্রিম কি, আপনি সামনে আর কি অ্যাচিভ করতে চান, কোন কোন কাজটা আপনি মনে করছেন আপনার বাকি আছে বা সামনের পরিকল্পনায় আছে?
0: এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে দেখারও একটা বিষয় আছে, যে নিজের রেট্রোস্পেক্টিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড, ওয়েল থট, এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েলবিং এর যে অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম, যে প্রতি মুহূর্তকে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব। তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু, এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলে কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা, চিন্তা ভাবনা, ব্যবহার, সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে। তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায়, সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে আমরা খুব ভালো, খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও, আমি জানি হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা, বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন
1: হ্যাঁ
0: স্টিভেন্স এর নাম আছে যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চার লাইন। তো ওই
1: প্লিজ প্লিজ,
0: গানের লিরিসিস্ট ছিলেন গর্ডন ক্যাম্পবেল, তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে। তো এখন ওটা হবে কি না হবে এরকম কিছু কোনো নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি, স্বপ্ন দেখছি, প্ল্যান করছি। তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেট, যে বম্বে বেসড যে অর্গানাইজেশন কাজ করি, আশিস মানচন্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার, তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে। তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি। সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই সি এই এই র্যাবিট হোল এর লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে অসুখ ধরবে, তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউ নো। সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো এই তো লাইফ গোস অন, অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ
1: সেটাই।
0: ব্রিথ।
1: আমরা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহরিন মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না, অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা, এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না, আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো, আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট টু,
1: পার্ট টু, পার্ট টু। তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালাম্মি, আমি
0: আমি
1: ফেরদৌসী রহমান। তো আপনি এই জি খালামণি বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনার, আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন। হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং
0: ও খালা
1: আমি শুনতে
0: সম্বন্ধে
1: চাই।
0: কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য। তবে যেহেতু সময় কম, আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা, তার সাথে আমি ছোটকালে দেখা করেছি, মানে আমি ওনার ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয়, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি, আব্বাসউদ্দিন মানে ভাই বলি যেহেতু, এমনকি আমি শিল্পকলে আব্বাসউদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি, এবং ওনার তো বহু বছর বলতে যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন
1: মোস্তফা
0: ইভেন্টে
1: মোস্তফা
0: ওনার
1: জামান
0: সাথে
1: আব্বাসি ভাইয়ের সাথে, মোস্তফা জামান আব্বাসি
0: বিভিন্ন,
1: ভাইয়ের সাথে,
0: জি জি জি
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়। তারপর নাশিদ আপা,
1: রাইট,
0: ও তারপর শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: রাইট,
0: আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচে স্টুডেন্ট, কারণ খালা আমাকে ফোন করে বললো যে বুবু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই যে আম্মা তখন খুশি হলো যে হ্যাঁ আমার মেয়ে একবার এখানে যেতে পারে, যাক গান। খালার একটা কথা, খালাকে তো সবাই চেনেন, এত মিষ্টি মানুষ, এই ধরাধামের অভাব, এরকম মানুষ যদি আর দুটো হতো তাহলে হয়তো পৃথিবী আরো অনেক সুন্দর
1: করেক্ট।
0: হতো। তো খালার একটা কথা আমি পাথেয় হিসাবে মনে করি যে, এবং আমার বিশ্বাস যে আপনারা শোনার সঙ্গে সঙ্গে কথাটা আপনাদেরও পাথেয় করে নেবেন, যে যা পেলেন পৃথিবীতে তার জন্য তো আপনারা সব সময় শুকরানা করছেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যেটা আল্লাহ দেয় নাই সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোনো রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার। তো আমি এটাকে
1: একদম, খুবই
0: সবসময়
1: খুবই
0: মনে করি যে ওনার জন্য।
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়া চাইতে বড় বেশি কাজের হবে, তার মানে সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুবই ইন্টারেস্টিং জি। তো আমরা আপনার সেই গানটা দিতে চাই, আপনার প্রিয় গানটা।
0: তো সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার, এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই আমি কিন্তু এই অনেক দিন পরে লাইভ করলাম, এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন সেটাকে আমরা যেভাবেই পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করব, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

যাও আমার।

0: with a little prayer.
1: অসাধারণ অসাধারণ, ওহে দয়া ময়ে পারে লয়ে যাওয়া মায়। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলার ইউএস এর পক্ষ থেকে আমরা এখানে বিদায় নিতে চাই এক কথা। আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন, একটু সাবধানে একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না, ফলে আমরা চাই যে আপনার সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।
0: থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ।

কাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের

বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝড়ে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

0: আমাদের দেশ নদীর দেশ, হাজারো খাল বিল নদী নালা আর পুকুর নিয়ে আমাদের এই বাংলাদেশ।
1: এই নদী আবহমান কাল থেকে আমাদের সুখ দুঃখের সাথে।
0: এখানে নদীতে নৌকা চলে, এই নৌকার সাথেই কত হাজারো মাঝির স্বপ্ন জড়িয়ে আছে।
1: তাই মাঝির ভাটিয়ালি গানে সেই সুর আর সেই কথা দূর থেকে ভেসে আসে।

আজ খুব বৃষ্টি নামবে, বৃষ্টির ভেতরে আমি আজ তোমার দুয়ারে যাব, আমি তোমার প্রণয়ে যাব বৃষ্টির ভেতরে, যেন দিন আবছা হয়, যেন রাত্রি জলের ধারায় ভাসি, যেন দিবাভাগে রৌদ্রের উদ্ভাস মুছে যায়, যেন আলোর কুচিত কান্তি নিশাকালে দৃষ্টিতে পড়ে না।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলির চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: हेलो, काके चाय?
1: तुमा के
0: आपने आपने के
1: से यामु

0: সুপ্রিয় দর্শক, রেডিও থ্রি দল বাংলা ইউএসএ শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি নুসরা জাহিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে। এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই'ম ইন ত্রিতাল বাংলা ইউএসএ রেডিও সেন্টার, বা এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই'ম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যে যেভাবে চলছে সেভাবে, কাজ থাকে না যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়াজ সামওয়্যার এলস। সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়,
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: স্যাক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট হয়, লাইক আমাদের যে লাইফস্টাইল বা আর্টিস্টদের যে লাইফস্টাইল, নাথিং ইজ ফর্চুনেট, সবকিছু আনফর্চুনেট আমাদের জন্য। উই ডোন্ট নো টুমোরো ওয়ার উই
0: খুবই
1: উইল বি।
0: আনসার্টেন আমাদের ব্যাপারগুলো,
1: এক্স্যাক্টলি
0: আজ বাংলাদেশ, তো কাল লন্ডন, এর পরের দিন হচ্ছে ইউএসএ।
1: এক্স্যাক্টলি, অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট।
0: এটা আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তো আপুকে কোন বিশেষণ দিয়ে আমি আজকে শুরু করব বুঝতে পারছি না, কারণ আপু একাধারে একজন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, এবং পড়াশোনা। আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপু কিন্তু পড়াশোনার জন্য লন্ডনে থাকা, ল পড়া হচ্ছে। তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, কাজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি, বিকজ এক একটা সেক্টর কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরে কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতে সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু
1: হুম
0: এই
1: হুম
0: জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি আমার মার অবদানে। আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো, আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, অ্যান্ড দেন ইয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু, এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া।
1: রাইট,
0: তাহলে একটা প্রসঙ্গে চলেই আসে যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি। কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট, তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লী গীতি, ভাওয়া, এভরিথিং। এন্ড মাঝে মাঝে হিন্দিও করা হয়, কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই, টু বি ভেরি অনেস্ট। ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো একটা মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যার তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু, আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানাগুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইয়র এক্সপ্রেশন বা উইথ ইয়র সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরের ইমোশন গুলো ফুটে উঠে, এবং
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শক দর্শকও বেশি পছন্দ করে
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল, সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে,
0: গাইতে
1: ভালোভাবে
0: পারে
1: উঠতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে দর্শক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
0: আসলে, কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
1: হয় না,
0: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
1: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
0: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে পারি।
1: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
0: বাহ,
1: লিখেছেন
0: চমৎকার।
1: আমাদের লন্ডন প্রবাসী, ওনার সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
0: অবশ্যই
1: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপ অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
0: অবশ্যই,
1: আমি একটু করে শোনাচ্ছি।
0: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

0: আছে কি আমায় মনে। That's it.
1: বাহ,
0: Thank you.
1: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
0: Thank you.
1: চমৎকার আপু,
0: Thank
1: অসাধারণ।
0: you.
1: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
0: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা, কাজ
1: আচ্ছা,
0: হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
1: না,
0: সেটা
1: সব
0: তুমিও
1: কিছু
0: জানো।
1: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে, তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
1: আচ্ছা,
0: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব, সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না,
1: হুম
0: সো
1: হুম
0: সেই
1: হুম
0: কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় 1000-এর উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে
1: হুম
0: থাকি
1: হুম
0: বিভিন্ন টেলিভিশন
1: আচ্ছা,
0: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে, বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
1: বাহ, অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
0: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 ডেজ অনলি,
1: তার মানে
0: সিক্স
1: একদম নতুন
0: বাই
1: গান,
0: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
1: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
0: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। সো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কাজ এটা আমার রাইট অ্যান্ড এটা আমার আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
1: যে
0: গানে
1: আমি
0: অন্য
1: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
0: সামনে থেকে দেখবে না, রাইট, সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দ্যাট। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে, এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি সব।
1: কোরিওগ্রাফারও আপনি?
0: এক্স্যাক্টলি,
1: আরে
0: সবকিছু
1: বাহ,
0: আমি
1: নতুন
0: ডিজাইন
1: নতুন
0: করি।
1: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো, এত গুণের অধিকারী একজন মানুষ যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
0: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে, গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
1: এই
0: সো
1: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
0: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদেরও এখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা, সেটা তারা ক্রিয়েট করে। সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে একসাথে মিক্স করা, হোয়াটএভার আই ওয়ান্ট ওটা তারা করে, ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা। সো ইয়া,
1: বাহ, চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে, এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে যে বড় পর্দায় কাজ করা, নিজের তো একক বা মৌলিক বের হবেই কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা বড় বড় মুভিতে। তো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোনো ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
0: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না এই গানটাতে আমার শারমিনদীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায় মানিক চান বাংলাদেশ নামের ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, তো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইজ গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইয়েট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে। লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে। সো ইটস অল ফিক্সড, যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উই উইল গো ফর দ্যাট।
1: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতেও প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপু আপুর কোন গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
1: বাহ, তার মানে যেই ব্যাপারটা যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেয়া, ইটস ইউনিক একটা
0: এটা
1: ব্যাপার।
0: আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
1: হুম হুম
0: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন, জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার। সো
1: আচ্ছা,
0: উনি
1: নজরুল
0: আমাকে,
1: কে দিয়ে?
0: হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন
1: হুম হুম
0: আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে।
1: হুম হুম
0: তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনে, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। তো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
1: এটা
0: যেমন
1: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
0: আমি জানি না,
1: মানুষের কাছ থেকে?
0: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তোবা মনে থাকবে তোমার ফ্রাইডেতে সকালে একটা প্রোগ্রাম হতো সব সময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন একটা
1: ওই যে ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
0: এক্স্যাক্টলি
1: রাইট?
0: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ,
0: তো
1: চমৎকার।
0: আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি। তার সাথে আমি একই স্টেজে, আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে, বাংলাদেশের স্টেজে। সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরো একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা এন্ড মামির অ্যানিভার্সারিতে। তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জাব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান। তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে,
1: মাই গড,
0: তুই আজকে থেকে
1: আচ্ছা,
0: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা। সো তারপর থেকে উনি সেই ভূতের গুলি ওনার বাসা ছিল, ওখান থেকে উনি আমার বাসায় টঙ্গিতে এসে আমাকে গান শেখাতেন সপ্তাহে 2 দিন।
1: মানে সেই আমাদের কারওয়ান বাজার থেকে সেই টঙ্গিতে যে গান শেখাতো,
0: এক্স্যাক্টলি
1: তার মানে তার যে স্টুডেন্ট জব্বার স্যারের, শ্রদ্ধেয় জব্বার স্যারের স্টুডেন্টের প্রতি তার তীব্র একটা কনফিডেন্স ছিল, এবং তারই
0: হ্যাঁ, এবং
1: ফলাফল
0: আমার
1: বহিঃপ্রকাশ আমরা কিন্তু পাচ্ছি।
0: হ্যাঁ এবং আমার মনে আছে, একদিন আমার গান শেখার মানে আমাকে কোনো একটা দিয়েছিল, যে কোনো একটা ক্লাস দিয়েছিল, তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইন মাই লাইফ, বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
1: আচ্ছা,
0: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও আমি
1: বাহ,
0: যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
1: অসাধারণ! এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
0: না,
1: কিন্তু
0: আমি
1: খুব
0: ডায়েরিতে
1: রেয়ার একটা
0: একদমই
1: জিনিস।
0: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখব না গান করবো, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি, এটা আর কি।
1: অসাধারণ! গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে জাগছে। দীপক, দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
0: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
1: আপনি তো ফোক গান বেশি করেন, তো
0: হুম,
1: ফোকই শুনি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই, একটুখানি ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
1: ওকে।

0: ছিলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে
1: চমৎকার।
0: বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে,
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা।
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস
1: হুম,
0: আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি না,
1: ফ্যামিলিকে
0: আই মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান,
1: হচ্ছে না।
0: না আই মিস এভরিওয়ান।
1: চমৎকার। ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ওয়েলকাম। এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপক আপনি যেটা দেখবেন, যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়, কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাকরি নিয়েও আসলে লতে পড়া?
0: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ
1: আচ্ছা,
0: আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব এই দেশ থেকে ওই দেশে যাব,
1: ঘোরাঘুরির
0: ইউনিফর্ম,
1: মধ্যে থাকবো।
0: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট
1: আচ্ছা,
0: আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি। অ্যান্ড দেন
1: আচ্ছা,
0: যখন চলে এসেছি, এখন তো মানে যুদ্ধের মাঠে
1: ব্যাক
0: যখন নেমে
1: করার আর
0: গেলাম,
1: সময় নেই।
0: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না। তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
1: আচ্ছা,
0: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল, যার কারণে আই হ্যাভেন্ট গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি। বাট আফটার দ্যাট, যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন, তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা। And when
1: ওকে
0: they give me visa, I'm here straight away. Now I'm doing barat law, so yeah.
1: ওকে সো এই যে লতে, যেহেতু যেটা বললেন যে যুদ্ধের মাঠে তো নেমে গিয়েছে, এখন আর ব্যাক করার কোনো পসিবিলিটি নেই, কোনো ওয়ে নেই, সো পড়াশোনা তো কয়েকদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে শেষ হবে, শেষ হওয়ার পরে আসলে এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কিনা?
0: আমি চিন্তা করছি, এখন যেটা হয়, আমি প্র্যাকটিস করেছি 3 বছর গাজীপুর জজ কোর্টে, আমার বাড়ি যেহেতু গাজীপুরে টুঙ্গিতে, তো আমি
1: আচ্ছা
0: গাজীপুর জজ কোর্টে 3 বছর প্র্যাকটিস করেছি। তো আমি যেটা নোটিস করেছি যে কোর্টে গেলে
1: হুম হুম হুম
0: আমি আমার ক্লায়েন্টকে মেনটেন কি করব, সবাই আমাকে মেনটেন করে।
1: মানে আমি আমি এটা আরেকটু ডিটেলস শুনতে চাই।
0: সেটা হচ্ছে যে আমি যখন কোর্টে যাই, লাইক আমি ঢুকলাম কোর্টে আমার
1: হুম
0: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, সো হয় কি তারা গিয়ে মানে আমি কি কাজ করব না, তারা গিয়ে বলে আপা একটা সেলফি তুলবো প্লিজ, আপা একটু সেলফি তুলবো। তো হোয়াট ইউ গোনা ডু, আপনি ইন ফ্রন্ট অফ ইয়োর জাজ, হোয়াট ইউ গোনা ডু, দ্যাটস এম্বারেসিং। সো আই এম থিঙ্কিং আমি ডেফিনেটলি প্রফেশনে থাকবো, বাট অন অ্যান্ড অফ, আমি কোন একটা ফার্ম করব যেখানে আমার আন্ডারে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, আই উইল লুক আফটার ইট, দ্যাটস মাই প্ল্যান।
1: তার মানে দুইটাই আসলে পাশাপাশি করা হবে, গান এবং ল।
0: এক্স্যাক্টলি, গান তো, গান তো এখন ব্লাডের সাথে মিশে গেছে, সো চাইলেও ছেড়ে দিতে পারবো
1: যেহেতু
0: না।
1: ব্লাইডের সঙ্গে মিশে গেছে। শুভকামনা রইল আপু আপনার ভবিষ্যতে, নতুন জীবনের জন্য।
0: থ্যাংক ইউ।
1: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন, এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে, কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে, নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি, যে তরুণদের মাঝে, মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গানগুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই, যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
0: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
1: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
0: আচ্ছা
1: শীঘ্রই যাওয়ার কথা আছে,
0: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
1: কারণ দেশে প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি
0: এক্স্যাক্টলি, মানে
1: তারা পাগল থাকে।
0: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ
1: খুব
0: কান্ট
1: বেশি
0: ইমাজিন
1: তারা আসলে
0: ওখানে যদি,
1: দেশের দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
0: হ্যাঁ ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5,000 মানুষ আছে,
1: আচ্ছা,
0: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা, ইটস আ বিগ ডিল,
1: হ্যাঁ, খুবই
0: ডেফিনেটলি।
1: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে
0: রাইট,
1: এত মানুষ একসাথে
0: এবং
1: হওয়া,
0: সময় বলো কাজ বলো সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত, বাট আমি যেখানেই গেছি আলহামদুলিল্লাহ আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম, মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
1: দেশের বাহিরের
0: আরো,
1: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তাহলে এই যে দেশের বাহির স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, তো কোনো এইটাই মজার কোনো পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
0: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম রিসেন্টলি, আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল। তো আমি যখন স্টেজে গান করে নেমেছি, তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগং এ? আচ্ছা কেন চিটগং এ? না সে তো সব চিটগং এর গান করলো, আমরা ভাবলাম যে তার বাড়ি চিটগং এর, না তার বাড়ি ঢাকায়, তাহলে সে কিভাবে চিটগং এর গান করলো? সেম জিনিস আমার সাথে হয়েছে লন্ডনেও হয়েছে, যে আচ্ছা এই এই সিঙ্গারের বাড়ি কোথায়, ঢাকায় না সিলেটে? না তার বাড়ি তো হচ্ছে কোথায়, ঢাকায়। না না না সে সিলেটি, সে তো সিলেটি গান গাইছে, মানে কাইন্ড অফ এরকম। আরো অনেক মজার ঘটনা আছে যেগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না।
1: আচ্ছা, বাট এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস, যে ঢাকায় বেড়ে ওঠা সেই মানুষটা চট্টগ্রামের ভাষায় গান গাইছে এবং কেউ বুঝতেও পারছে না, ইটস
0: সেটাই,
1: রিয়েলি অসম। তো এই যে দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন, এবং আপনি কিন্তু নতুন কুড়ি উইনার ছিলেন, চ্যানেল আই সেরা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতি গুলো একটু সংক্ষেপে জানতে চাই।
0: নতুন করির ব্যাপার যেটা ছিল যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে, প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করির জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল, এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভন্ট গট এনি ফিলিং, হ্যাঁ হয়েছি এরকম কিছু একটা ব্যাপার, হ্যাঁ, বাট আমি
1: মানে ওই জায়গাটা অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
0: হ্যাঁ, তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার্স, তারা আমার থেকে বেশি এক্সাইটেড যে ও ইউ হ্যাভ গট নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক ছিল। কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি। বাট 2008 আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস, আই এম গোনা ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুভ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ এন্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
1: ওদের
0: করতে
1: ওদের
0: হবে,
1: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
0: ছিল। তো অন দ্যাট টাইম আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো এক বছর পরে আমার এসএসসি পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বললো যে না, ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দ্যার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর

0: একদমই শেষ পর্যায়ে চলে এসেছে দীপু আপু, আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে
1: হ্যাঁ
0: আরো অনেক
1: আমারও না,
0: বেশি
1: কিন্তু
0: সময়
1: আসলে
0: আড্ডা দিলে
1: আমাদের
0: ভালো
1: তো
0: লাগতো।
1: প্রোগ্রামের একটা
0: শেষ হয়ে
1: সময়
0: আসছে,
1: থাকে। ইয়েস ইয়েস,
0: তো যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
1: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আম গোনা বি আ সিঙ্গা বা আম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন মানে পুরনো যারা আছি, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, তো একটা সময় আমাদেরকেও তাদেরকে
0: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার
1: এক্স্যাক্টলি, যেটা
0: ইন্ডাস্ট্রিতে,
1: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
0: দেখা
1: স্পেস
0: যায় না,
1: কাবু করতে
0: একদমই
1: চায়
0: না।
1: না। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি তাদের যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে ডেফিনেটলি
0: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
1: পাবো, আমরা আমাদের অনেক
0: পাবো,
1: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
0: রাইট,
1: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
0: রাইট। শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
1: গো উইথ দ্য ফ্লো,
0: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
1: কিছুই
0: অসাধারণ।
1: বলার নেই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
0: চমৎকার। তো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
1: ও থ্যাংক ইউ,
0: শুভেচ্ছা, গো উইথ দ্য ফ্লো।
1: অনেক শুভকামনা তোমাকে এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। অ্যান্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড অ্যা ভেরি নাইস জব, অ্যান্ড ইউ ডেফিনেটলি,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই,
0: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব।
1: নো প্রবলেম সানুসরা, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
0: অবশ্যই
1: ইনশাল্লাহ দেখা হবে আবার,
0: অবশ্যই,
1: এবং ত্রিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
0: থ্যাংক ইউ, থ্যাংক
1: নো
0: ইউ।
1: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীব।

0: তোমারই সানে মিলনের সাধ জাগে বন্ধু। থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপু আপু, অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসব, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।

বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

0: আমাদের আজকে আমাদের অতিথি একজন গজল শিল্পী, আপনারা যাকে দেখে চিনে ফেলেছেন নিশ্চয়ই, এবং একই সঙ্গে যারা নাম শুনলেই হয়তো মনে পড়বে তার গজলের গজলগুলো এবং তার কণ্ঠের যে ভারিক্কি, মেজবা আহমেদ। মেজবা আহমেদ কেমন আছেন? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, অনেক কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।
0: জি জি জি, আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা খুবই আনন্দিত যে আপনাকে আমরা পেয়েছি। আপনার কণ্ঠে জগজিৎ সিং এর গজল আমরা যখনই শুনি তখন আমাদের মনে হয় যে এত বড় একজন শিল্পী আমাদের আছে, মানে খুবই আনন্দিত হই। এবং একই সঙ্গে ধরেন আমরা যে আপনাকে প্রপারলি অনার করতে পারছি না বা পারছি কি না সেটা নিয়েও প্রশ্ন জাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেজবা আহমেদের কণ্ঠে আমরা আজকে তার পছন্দের কিছু গজল শুনবো, আবার কিছু গানও শুনবো যেটা উনি করেছেন। আমরা দেখেছি উনি বাপ্পী লাহিড়ী গান করেছেন, আমরা দেখেছি উনি বিভিন্ন আধুনিক সঙ্গীত করেছেন, ওনার আপনার নিজের লেখা একটা গানও আমি কিন্তু ওই দিন দেখলাম যে আপনি নিজের লেখা সুর করা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা আসলে নামে রেডিও কিন্তু কাজকর্ম প্রায় মোটামুটি ভিডিও ভার্সনই অনেক, আপনারা ইউটিউব ইনস্টাগ্রামে পাবেন। আবার পাশাপাশি আপনার আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপেও রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দিলে সেখান থেকে পেয়ে যাবেন। এই যে আপনার উপরে লেখা TRWTLBNGLA লিখলেই আপনি রেডিওটা পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপনি কেমন আছেন, আপনার এক একটা দিন কিভাবে কাটে?
1: আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, সবার দোয়ায় খুব ভালো আছি, বেশ সুস্থ আছি। পৃথিবী যখন অসুস্থ সেই সময় সুস্থ আছি, এর যেটা পূরণের মতো আর নাই। আর দিন কাটে জীবিকা অর্জনের জন্য ব্যবসা বাণিজ্যে এবং সঙ্গীত চর্চায়, এবং তারপরে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট আমার
0: ফ্যামিলি। ধরেন ব্যবসা এবং সঙ্গীত দুইটা কিন্তু একসাথে যায় না, কারণ একবার আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কথা মানে গল্প করছিলাম, উনি তো সন্ধ্যার দিকে ফ্রি থাকলে উনি খবর দিতেন, এই শামিম কোথায় আসো আসো। তো ওনার ওই ধানমন্ডি বাসাতে গেলাম, যাওয়ার পরে হুমায়ুন ফরিদির কাছে একজন প্রযোজক আসলেন। প্রযোজক এসে বললেন যে ফরিদি ভাই, আমরা আপনাকে একটু নিতে চাই, আপনি আমাদের নাটকটাতে অ্যাক্টিং করবেন। বললো কত মিনিটের নাটক? তো উনি বললেন যে এটা 45 মিনিট। বলে 45 মিনিটের নাটক মানে আমার 45,000 টাকা দিতে হবে, যত মিনিটের নাটক তত টাকা। এখন এটা কিন্তু অনেক টাকা, এখন থেকে 15-20 বছর আগের ঘটনা। তো 45,000 টাকা মানে তো অনেক টাকা। তখন ওই ছেলে বলল যে ফরিদ ভাই, আমি এত টাকা আপনাকে দিতে পারবো না, আমি সরি, তাহলে তো কি করা যায়, আমি একটু চিন্তা করি। তখন বলল কত দিতে পারবা? বলল যে আমি আসলে আপনাকে 15,000 টাকা দিতে পারবো। তখন ফরিদ ভাই বললেন যে না, তোমার 1 টাকা লাগবে না, আমি তোমার নাটকটা করে দিব। তো ওই ছেলে খুবই খুশি হয়ে গেল যে ফরিদ ভাইকে পেয়েছে, সে মানে যাই বলে তাইতে তো ধরেন এটা বিরাট আনন্দের খবর। তারপর আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম যে ফরিদ ভাই, আপনি এই যে 45,000 টাকার চাইতে সে 15,000 টাকা দিল, আপনি পুরো টাকাটা ছেড়ে দিলেন কেন? তখন উনি আমাকে বললেন যে দেখো, একজন আর্টিস্ট সে দিতে পারে আর ব্যবসায়ী সে নিতে পারে। মানে আর্টিস্টের সঙ্গে আপনার ধরেন আর্টিস্ট শুধু দেওয়ার জন্যই, তা আপনি একই সঙ্গে আর্টিস্ট এবং একই সঙ্গে ব্যবসায়ী, এটা কিভাবে সম্ভব হলো?
1: সম্ভব হলো নিয়তি, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই, এবং আমি সাধারণত আমার আব্বাকে হারিয়েছি। সো আর যেহেতু ভাই বোন কেউ কেউ নেই, তো আমাকে ডেফিনেটলি এই হালটা ধরতে হয়েছে আর কি, বাধ্য হয়ে ধরতে হয়েছে। তো জীবিকার জন্য তো কিছু করতেই হয়, আমি কিন্তু কখনোই মিউজিকটাকে টোটাল মানে ফুল ফ্লেজড প্রফেশন হিসেবে নিতে চাই না। জীবন জীবিকার জন্য শিল্প চর্চা না করে যাপিত জীবনকে আরেকটু সুন্দর করার জন্য শিল্প চর্চা করাটাই ভালো, এবং ইনকামের সোর্সটা অন্য কোথাতে হলে বেশি ভালো।
0: করেক্ট করেক্ট, আপনার গজল শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন?
1: আপনি যদি কোনো কিছু শুনতে চান আমি আপনার জন্য হাজির আছি, কারণ আপনাকে আমাকে এত বছর পরে দেখে আমি একটা লাইভ করেছিলাম সকালবেলা রোদ্দুর, মানে তাই করেছি একবার পরে আমরা বেরিয়েছি দূরে থেকে বাংলা ভিশনে, সেদিনই কাকতলীয় ভাবে আপনার জন্মদিন, সেই ছবিগুলো আমাকে রাখা।
0: হ্যাঁ, আমি সেই ছবিগুলো শেয়ার করেছি কয়েকদিন আগে।
1: হ্যাঁ জি জি জি, ফেসবুকে তো আসার কথা। তো আমার ভালো লাগে, এখন মনে হচ্ছে যে এই শামিম ভাই কত দূরে চলে আছে, মানে আমরা এখন কেক চাইলেও কাটলে ভার্চুয়ালি কাটতে হবে। আপনারা তখন আপনারা এত বড় একটা পোস্টে ছিলেন এবং আমাদের আমন্ত্রণ করতেন, আমরা আসলে মিস করি আপনাকে।
0: জি জি জি, আমিও খুব মিস করি, কারণ বাংলাদেশের টেলিভিশন মিডিয়াটা এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরো অনেক সুন্দর অবস্থায় থাকতে পারতো। তো আমরা আসলে জি আপনার কণ্ঠে জগজিতের কোন একটা গজল শুনতে চাই আপাতত, তারপর আমরা বাকিটাতে যেতে পারি।
1: এরকম একটা মানুষ, এরকম একটা রয়্যাল পার্সোনালিটি এবং রয়্যাল ভয়েস সব মিলে এই নেশাটা আমার গেল না। ক্যাফে আজমি সাহেবের লেখা, এটা আর্ট ফিল্মে ব্যবহার করা হয়েছিল, খুব সুন্দর মুভিটা এবং মুভির প্রত্যেকটি গজল। মায়ুন কি আঁখ সে ছলকি।

0: गम है जिसको छुपा रहे तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो तुम इतना जो मुस्कुरा रहे हो। অনেকগুলো কাপলেট ছোট করে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অসাধারণ অসাধারণ ধরন, কথায় কথায় অসাধারণ, গায়কিতে অসাধারণ, তারপরে আপনার কণ্ঠেও বিষয়টা অসাধারণত্বই তার অক্ষুণ্ণ রেখেছে। সঙ্গীতের এত শাখা প্রশাখা থাকার পর আপনি কেন গজল শিল্পী হলেন?
0: এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারি। গজলের যে মূল মূল বিষয়, গজলের মূল বিষয় সেটা লেখনি, শায়ের যা লেখেন এটা যে পোয়েট্রিটা, কাব্যটা, গজল ইজ নাথিং বাট প্রেমের কবিতা। তো এই যে গায়কের ডাইমেনশন, রাইটিং এর ডাইমেনশন, এটা যে ইনফরমেশন গুলো ডেলিভারি করে, যখন এটা আমি নিজে নিজে একটু বুঝতে পেরেছিলাম পরবর্তীতে, আমার অনেক কষ্ট করে এই ভাষাটি শিখতে হয়েছে। আমি ফার্সিও বলতে পারি, আমি উর্দু লিখতে পারি, আমি নিজে গজল লিখতে পারি, উর্দু গজল লেখা আছে আমার প্রায় 7-8 মতো, আমার নিজের লেখা আছে। তো এটার যখন আমি ভিতরে গেলাম যে এত এত উর্দু পোয়েট্রিটা, ফার্সি পোয়েট্রিটা এত রিচ, এটা শুধু যার ওই সাহিত্য বোধ বা তার ভিতরে যে রসবোধ আস্বাদন করার মধ্যে যার ইয়ে আছে, ক্ষমতাটা আছে, আল্লাহ যদি দেয় তাকে মস্তিষ্কে, তাহলে এর থেকে বের হওয়া যায় না। এত সুন্দর কথা, এত সুন্দর পোয়েট্রি, ওই পোয়েট্রি আমাকে এনেছে। তারপরে সিঙ্গিং তো আছে, আপনি চিন্তা করেন এক একটা লাইন করে, লাইনকে কি সুন্দর করে মেহেদী হাসান সাহেব বলেন, গোলাম আলী জি বলেন, এরা আমার কত ভাবে, গানে স্কোপ নাই। সমুদ্র কখনো পুকুরে স্বাচ্ছন্দ্য বোধ করে না,
1: নিঃসন্দেহে নিঃসন্দেহে।
0: হোয়াইট, আমি একটা আধুনিক গান, আমি যতই বলি যে কফি হাউসের সেই আড্ডাটা আড্ডাটা করলে এরকম করলো কেন, এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে করতে পারবো, যে সে দিল্লি দুখানে যে যায়।

0: আপনি ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে এই গানগুলো আপনি গুনগুন করে গাইতে পারেন, জি বলুন।
1: চাই
0: জি
1: আমার কথা আমার কথাই না, আপনার উপস্থাপনায় এবং আপনার মতো মানুষের সাথে।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যে আপনি গুনগুন করে কিছু একটা শোনান, তাহলে একটু ইয়া হবে। আপনার গান পুরোপুরি গান বা করার দরকার নেই, আপনি যেটা মনে করেন গল্পের ছলে।
1: ऐसी बातें क्या ना करो, आज जा मिलने किसे दे रहा।

0: আপনার প্রশ্নের একটা উত্তর আছে এখানে। এটা রেকর্ডেড যে ভার্সন, সেখানে আমি যে কাপড়টা গাইলাম ওইটা নাই।
1: ওকে
0: একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে খালি মাঠে গোল দেওয়ার, যেহেতু আমাদের প্রচুর রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, আমাদের সবাই খুব সম্মানিত অনেক রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত শিল্পী আছেন, আধুনিক গানের শিল্পী আছেন, কিন্তু গজল সিঙ্গার কিন্তু খুব কম।
1: হুম
0: এই খালি মাঠের সুযোগটা আমরা এখন, আগে তো সিডি থেকে তুলে ফেলা হয়েছে, এখন আরো সহজ হয়ে গেছে ইউটিউব থেকে তুলে ফেলা। এখন ধরেন গোলাম আলী সাহেব গাচ্ছেন, এখন দেখা গেল ওই লোকটা ঘুরে উঠলো, আই উইটনেস, আমি আমি একদম ফ্রন্ট সাইডে বসেছিলাম, উনি ভেবেছেন এটা গজলের একটা অংশ। তাহলে এই আপনি, আপনার বাসায় একজন কোরিয়ান ভদ্রলোক আসলো, তিনি আপনাকে ভালোবেসে আপনি বললেন আপনি তো গান করেন একটা, আমাদের একটা গান শোনা, কোরিয়ান ভদ্রলোক খুব আবেগ নিয়ে গেলে গাইলেন, কিন্তু ড্রয়িং রুমে আপনাকে যে শোনালো শামীম ভাইকে বা মেজবাকে ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ন্যাশনাল চ্যানেলে গাবেন, আপনি যখন টিকিট সেল করে কোন অডিটোরিয়ামে গাবেন, তখন আপনার দায়বদ্ধতা থাকতে হবে, তখন কিন্তু আর ওই সুইটনেসটা কাজে লাগবে না, দেন ইউ হ্যাভ টু বি রিয়েলি প্রফেশনাল।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে একজন সাংবাদিক ছিলেন বাংলাভিশনে যখন আমরা ছিলাম, তার নাম মেজবা উদ্দিন আহমেদ ছিল। তো সারা জীবনে যতবার তার নাম উচ্চারণ করেছি, এখন মেজবা আহমেদ বলতে গেলে ওইটা নামটা চলে আসে মুখের মধ্যে।
0: আপনি আমাকে মেজবাউদ্দিন আহমেদ বলতে পারেন,
1: শোনেন আপনার তো
0: বন্ধু বলেছিল, জানি না এখানে বলা ঠিক হবে কিনা,
1: জি
0: আমার গান বাজনা কিছু বোঝে না, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী গজল তো পরের কথা, মানে
1: হুম
0: মিউজিকের সাথে ওরিয়েন্টেড না,
1: হুম
0: তো কর্পোরেট জব টব করতে, ও বলেছিল যে তোমার নামটা যদি বন্ধু মেজবা না হয়ে মেজবাউল হুসনা হতো তাহলে আরো বেশি ভালো হতো, বলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম। শুনতে গিয়েছিল যে দেখেছে খুব বেশি একজন গান গাচ্ছে, তাকে মানুষজন প্রচুর টাকা দিচ্ছে,
1: হ্যাঁ
0: বলছেন বন্ধু তোমার নাম মেজবা না হয় মেজবাউল হুসনা হলে খুব ভালো হতো।
1: দেখেন, এই যে আমি একটা জিনিস বলেছি যে যখন একটা মানুষ বড় অবস্থানে যায়, সেটা কিন্তু তার তার শিল্প সত্তার পাশাপাশি প্রচন্ড রসিক হতে হয়। আমি আমি বড় অবস্থানে কোনো মানুষকে রসিকতাহীন দেখি নাই, এবং আপনি কিন্তু প্রচন্ড রসিক, আপনার মধ্যে রসিকতা যথেষ্ট। আমি জানি না বাংলাদেশে সবাই এটা আপনার এই সময়টাকে আপনাকে ধারণ করতে পারে কিনা বা পারবে কিনা, এত এত রকমের কুসংস্কার এবং ইয়ে চর্চার মধ্যে আসলে এটা ধারণ করা বা খুঁজে বের করা একটু কঠিন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি আপনার

0: এই যে গজলগুলা যে আপনি প্র্যাকটিস করেন, বা আপনি গজলের জোন ওয়াইজ কি ধরনের পার্থক্য দেখতে পান?
1: পার্থক্যটা সম্পূর্ণ ওই যে বারবার একই কথা বলতে হচ্ছে, যে লেখনীটা, শায়েরিটা, শায়েরিটা যে কবিতাটা, তার প্রেমিকা করার যে বিভিন্ন ওয়ে অফ এক্সপ্রেশন, সেটা ভীষণ বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, সেটা বুঝে গাওয়াটা ভীষণ জরুরি। এবং এটার একটা আলাদা, মানে উর্দুতে বলে মাজেজা, একটা আলাদা মজা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তাই বাংলা বা আপনি হিন্দি বললেন, এই ভাষায় হিন্দি ভাষায় কিছু গজল হয়েছে ইদানিং, কিন্তু ওই ভাষার যে ব্যাপারটা, গজল গজল লিখনের সার্টেন কিছু কায়দা কানুন আছে। হ্যাঁ, এখন আমি, আমার একটা গান আছে, আবার দেখা হলে পুরনো কবিতা পুরনো গান ফিরিয়ে দেবো, কিংবা আমার ওস্তাদ জি নেজ মজুদ হিসেবে গান আছে, আজই বৃষ্টির কান্না দেখি জীবন আনন্দ হয়ে, এগুলো কিন্তু একটা আমাদের বাংলা গানও কিন্তু একটা সিস্টেম মেনটেন করেই লেখে,
0: একদমই তাই, একদমই তাই, আমি সেটাই বল, হ্যাঁ বলছিলাম।
1: এত বেশি কঠিন, এত বেশি সিম্বলিক এবং এত বেশি মানে একদম টাইট টাইট ফরম্যাট, যেরকম যে মিটারটা সেম থাকতে হবে, আপনার সেম সাউন্ডিং শব্দ থাকতে হবে, এবং অনেক ধরনের সিনোনিম থাকতে হবে। গজব কিয়া দাগের গজল, দাগ দেহলবি উনার লেখা, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার কিয়া, এই কিয়া যে শুরু হলো শেষ পর্যন্ত, যদি আটটা কমপ্লিটও থাকে, আটটা শেরও থাকে, শেষ পর্যন্ত কিয়ার সাথে সেম সাউন্ডিং ওয়ার্ড হইতে হবে, কিন্তু মেসেজ হতো হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ এক একটা কমপ্লিটে।
0: কারেক্ট,
1: তো তেরে ওয়াদে পে এতবার কিয়া, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া কিয়া, এইগুলো মেনটেন করে, এই গ্রামার মেনটেন করে ইমোশন প্রকাশ করা খুব কঠিন, আপনি কোনোভাবেই গ্রামার থেকে বেরোতে পারবেন। ইভেন আমাদের যেমন হাসন রাজার গান আছে, যেমন হাসনে কয় লালনে, লালন নিজের নাম ইউজ করে, কল মাক্তা ইন উর্দু ইন গজল, মাক্তা ইজ সাপোজ টু বি দ্য লাস্ট স্ট্যান্জা অফ এ গজল। তো ওই ওইটার পরে আর কোনো ফার্দার নিয়ম কোনো কমপ্লিট হবে না, আপনি মুখটাকে শেষ করে দিন। কিন্তু যেমন গালিবের নাম আসবে, যেখানে গালিবের নাম মানে দ্যাট দ্যাট শুড দ্যাট ইজ সাপোজ টু বি দ্য লাস্ট স্ট্যান্জ আওয়ার কমপ্লিট অফ দ্য গজল, এটা আল হাদিস অফ গজল আর কি। কিন্তু আমরা অনেকেই না জেনে হয়তো ওইটা আগে গায়ে ফেলি, পরে ওইটা গাই, এরকম এটা খুবই, এর চেয়ে তো আরো অনেক কিছু আছে। এই জন্য যে এই জন্য আমাদের শেষ পর্যন্ত বাংলা আঙ্গিকের, বাংলা গজল আঙ্গিকের গান হয়, পিওর গজল করা যাচ্ছে না।
0: করেক্ট করেক্ট করেক্ট,
1: আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব কিন্তু গজল আঙ্গিক, কিন্তু পিওর এখানে যারা আছেন, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, হয়তো কেউ
0: একমত আপনার সাথে, আমি আপনার সাথে একমত, কারণ ওটা আসলে ওটা ছায়া অবলম্বনে, মানে ওই আঙ্গিকের গাওয়া। তো আপনি আমাদেরকে খালি কণ্ঠে একটু শোনাবেন কিছু, কারণ আপনি যখন হারমোনিয়াম ইউজ করছেন এবং কণ্ঠ এখানে একটা মাইক্রোফোন হওয়াতে প্রায়োরিটি সমস্যা হচ্ছে, যখন হারমোনিয়াম আপনার প্রায়োরিটি নিচ্ছে তখন আমরা আপনার কণ্ঠ হারিয়ে ফেলছি।
1: এটা হওয়ার কথা, আপনি কি শোনাতে পারি বলেন?
0: আজই বৃষ্টির কান্না দেখে
1: পাখা মেলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো তোমার জানা, সাথী হব আমি, অশ্রু পড়া দুটি তুমি ব্যথার কাজ লুকিয়েছিলে, আজ এই বৃষ্টির গান মনে পড়লো তোমায়। এই গায়কিতে, এই রাগে, এই আঙ্গিকে 1000 গান আছে, কিন্তু একটাও গজল না। তুম না জানে কিস জানে হম খরি দুনিয়া মে তনহা হো গে, সুন্দরী দোহাই আজ নিশীথে পাশে থাকো না, বলো না তোমার।
0: অসাধারণ অসাধারণ। আপনার, আমি বললাম ধরেন আমি যদি দেশে থাকতাম, আপনার একটা 4 ঘন্টা 5 ঘন্টার শুধু গজল সন্ধ্যায় আমরা করতাম হয়তো কোথাও, যেখানে আপনার সাথে গল্প করতেন আর আপনি গজলের বিভিন্ন লিঙ্ক গুলা বলতেন, আর কিছু লাগতো না, মুগ্ধ হয়ে শুনতো সবাই। যে আমরা ছোটবেলায় দেখতাম যে এই বাড়ি থেকে গানের শব্দ আসে, এই বাড়ি থেকে হারমোনিয়াম বাজানোর শব্দ আসে, ওই বাড়িতে গিটার, ছেলেটা গিটার নিয়ে বিকেলে ঘুরছে, এইটা তো আমাদের আশেপাশে আমরা একদমই দেখতে পাই না। তো এইটার আসলে, এটা থেকে পরিত্রাণ কি? কারণ আমাদের তো শিল্প চর্চা প্রয়োজন।
1: তা তো বটেই। দেখেন ভাইয়া, যে যিনি শিক্ষিত তিনি শৈল্পিক, যিনি শৈল্পিক তিনি শিক্ষিত,
0: নিঃসন্দেহে।
1: কাঙ্ক্ষিত পরিস্থিতি, সেই কাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা নেই। পার্সন হুইজ এডুকেটেড হিজ আর্টিস্টিক, হিজ আর্টিস্টিক হিজ এডুকেটেড, কিন্তু এটা তো আমাদের এই কম্বিনেশনের টেস্ট এন্ড এফোর্ডের ভীষণ অসুবিধা হচ্ছে। এবং আমরা, আপনি যে কথাটা বললেন, এই কথাটা আমি বোধহয় 2-3 দিন আগে আমি ভাবছিলাম। আগে আমাদের বাসাতেই আশেপাশে কেউ কেউ বাচ্চারা সারে গামা বাধানিসা সানিধা বাবা কেউ প্র্যাকটিস করতো, কেউ। আমরা এত বেশি, আমরা প্যারেন্টস, আমরা এত বেশি ছেলে মেয়েকে লেখাপড়া তোমাকে এই হতে ওই হতে পে চাপিয়ে দিচ্ছি যে কোনো এক্সট্রা কারিকুলাম নাই, কিছুই নাই, গান করে কি হবে, এরকম একটা। যেমন আমি যখন আমার বাবাকে হারালাম, সবাই ভেবেছে 2013-তে একমাত্র ছেলে গান টান গায়, সব বেঁচে টেছে সহায় সম্পত্তি করে ও গান টান গিয়ে বেড়াবে, মানে গান গাওয়াটা যেন কোনো বিষয়ই না, এরকম একটা ব্যাপার। আমাকে আমার আমজাদ হোসেন সাহেবকে একদিন ঢাকা ক্লাবে আমার সামনে যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ফিল্ম টিন বানান আর কি করেন, উনি বলছে আমি ফিল্মই
0: বানাই।
1: তো এখন আমজাদ হোসেন সাহেব যদি জিজ্ঞেস করা হয় আপনি ফিল্ম টিন বানান আর কি করেন, তাহলে কিছু উত্তর দেওয়ার নাই, মানে ফিল্ম বানানো, অভিনয় করা, গান করা, এটা কি কোনো কাজ না।
0: হ্যাঁ, এটা এই প্রশ্নের সম্মুখীন আমরাও হয়েছিলাম, জিজ্ঞেস করে যে কি করেন, সাংবাদিকতা করেন আর কি করেন, ফলে খুবই অনেক জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। কারণ এটা তো বোঝানো মুশকিল যে একটা মানুষ গান গেয়েই তার জীবনটা পার করে দিতে পারে, সে যদি চায় তাকে ধনী হতে হবে না। হুম হুম, সেটাই সেটাই
1: কথা। মানে গান শেখা, যদি আমি গানকে যদি আমি একটা অঙ্গ মনে করি, তো শিল্পটা তো অনেক বড় ব্যাপার, যিনি আঁকেন, যিনি নাচেন, যিনি কবিতা লেখেন, অনেক কিছু মিলে তো একটা ব্যাপার। আর একজন শিল্পী তো শুধু গান করেন বা আঁকেন বা অভিনয় করেন বলে শিল্পী না, তার যাপিত জীবনটা, তার একটা যাপিত চর্চিত যে জীবন, সেটাই তো তার শিল্প সত্তা। সেই সত্তার এক খুবই অভাব। আগে যে আপনাদের আমরা প্রশ্নের সম্মুখীন হতেন, এখন আরো বেশি সম্মুখীন হতে হয়। ভাই আপনি এত কিছু থাকতে গান করেন কেন? আশা করছেন পেট্রোল পাম্প আছে, ভালো আছেন, অটো ব্যবস্থা করছেন, কেন মেজু ভাই গান গান কেন? তাহলে আমার টাকা দাঁড়ি দেয়, টাকা দাঁড়ি ওই টাকা আমার হয় না। আমি কম বাজেটের গায়ক, আমার চেহারা খারাপ আমি মানি, কিন্তু আমি কম বাজেটের গায়ক। আরেকবার ফোন আসছে একটা মিনিস্ট্রির থেকে, দেখেন আমাদের দুঃখজনক ঘটনা যে অনেকের নাম নিলেন, একজন ভদ্রলোক ফোন করলেন যথাযথ ভাবে একটা প্রোগ্রামের জন্য, আমাদের এখানে একটা বড় অডিটোরিয়ামে হবে, যে এতজন মেম্বার অফ পার্লামেন্ট, এতজন সচিব, এতজন জয়েন্ট সেক্রেটারি, এতজন মিনিস্টার এবং হাই প্রোফাইল লোকজন থাকবেন যারা দেশ পরিচালনা পর্যায়ে আছেন। তো অনেকক্ষণ শুনলাম, শোনার পরে বললাম সমাজদার কয়েকজন থাকবে, উনি বললেন এটা আবার কি? বললাম সমাজদার কয়জন, সমাজদার কি এটা জেনে আপনি কালকে ফোন ফোন দেয়? আমার প্রোগ্রামটা হয়নি, কারণ আমার স্টেজ, ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন তুমি, উনি কিন্তু ওই ওই জায়গায় হিজ দ্য প্রেসিডেন্ট, তখন আমরা যখন স্টেজে তখন কিন্তু আপনি মানে বড় ব্যবসায়ী, অনেক বড় কর্পোরেট লোক, আমার টার্গেট ওইটা না। আমার টার্গেট হচ্ছে যে একটা লোক আহ বলবে গান শুনে, ওই ভদ্র বা একজন ভদ্র মহিলা আহ কে আবার, ওই একটা কে আমাদের জন্য গান গাইতে লাগিয়েছি।
0: হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আপনার সময়টা যতদিন যাবে তত আরো ভালো হবে, তার তত আর উচিত হবে, কিন্তু আপনাকে আপোষ করা যাবে না। এই যে আপনি বললেন যে আমি কম দামি শিল্পী কিনা, ওইটা তো আপোষ করা যাবে না।
1: জি ভাইয়া, আমাকে অনেকেই বলে যে তোমার, তুমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ঢাকা, তোমার আব্বা যে ময়মনসিং এ, তোমার ব্লাডে যে ময়মনসিং এর রক্ত আছে এটা বোঝা যায়। কারণ আমি কখনোই আপোষ করে মিউজিক করব না। ওই যে একজন ভদ্রলোককে যেন লিখেছেন বললেন, যেন ভালো লাগছে একটু মনটা, কারো মনটা দুধ, আমরা আমরা কি পারি, আমরা কিছুই পারি না,
0: এক্স্যাক্টলি
1: একটু অভিনয় করতে পারি, একটু কবিতা বলতে পারি, ওইটাতে 2 সেকেন্ড যদি কেউ একটু ভালো কারো যদি লাগে, সেটাই তো দোয়া পেয়ে গেলাম, এইটুকুই আশা।
0: সেটাই সেটাই আমরা যখন মঞ্চে কাজ করতাম, নাগরিকে ছিলাম, সারাদিন ধরেন হাজার হাজার মানুষের সাথে কথা হয়, কিন্তু মঞ্চে কাজ করার সময় রক্তকরবীতে তো আমরা ধরেন সবাই একটা একসাথে কাজ করেছি, ওইটার মধ্যে একটুখানি কোনো একদিন হয়তো কেউ একজন একটু তালি দিয়েছিল, ধরেন মানে পুরা মাস সুন্দর হয়ে গেল,
1: ওই তালি তো ভালো
0: বলা যাবে না।
1: মজার কথা।
0: আপনার সামনের প্ল্যান পরিকল্পনা কি? আমরা 25 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আমরা তো আপনার গানগুলো নষ্ট করতে চাই না, তাই আমি আপনাকে গানের রিকোয়েস্ট করছি না। তো আপনার সামনে পরিকল্পনা কি? আপনি আমাদেরকে, আপনি যদি চান একটা শোনাতে পারেন, আমরা শেষ পর্যায়ে প্রায়।
1: শানু ভাই, আমার সবচেয়ে বড় পরিকল্পনা সুস্থভাবে বেঁচে থাকা, এবং যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আর কিছুদিন কয়েক বছর হায়াত রেখে থাকেন, আর একটু ভালো করে চর্চা করা, এটা আমার মূল পরিকল্পনা।
0: লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমি আপনাকে খুব ক্লোজলি ফলো করছি, আপনার ইউটিউবে প্রত্যেকটা গান গজল আমি দেখছি, আপনার নিজের সুর করাগুলো দেখছি, আপনি বাপ্পী লাহিড়ীর গান করেছেন সেটা আমি দেখেছি, ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। আপনি শুধু সময়টা যেতে দেন, আপনার জায়গাটা এমন একটা মানে চূড়াতে হবে, মানে সেটা আনবিলিভেবল, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। জি
1: বড় দোয়া দিলেন আপনি,
0: না অবশ্যই, বেস্ট উইশেস। আর আপনি তাহলে আপনার লেখা সুর করা একটা কিছু শোনাবেন, 2-1 লাইন, আর তারপরে আমরা একটা গজল দিয়ে হয়তো শেষ করতে চাই, আমরা 37 মিনিটস কথা বলে ফেলেছি।
1: তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, ভরসা যে কোনো মাসে, অবশেষের ভরসা যে কোনো মাসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে। সুদিন সোনার খাঁচায় রবে না তো।

0: তিনি চাই নেই বদলে বসন্ত।
1: আমরা শেষ পর্যায়ে, আপনি আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা বা শ্রোতাদের জন্য কিছু বলতে চান কিনা?
2: আমার সেই যোগ্যতা নাই, আমি কি বলবো। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি খুব আনন্দিত, থ্যাংকস ফর হ্যাভিং মি, অ্যান্ড খুব ভালো লাগলো আপনার সাথে এতদিন পর একটু গল্প করলাম। আমার একদমই মনে হলো না আমি কি লাইভে আছি না কি আছি, আমি আপনাকে সামনে পেলাম আমি বোধহয় এভাবেই মায়ের রান্না করা বা আমার মেয়ের এক কাপ কফি খাওয়াতাম, ওইটা মিস করলাম, রান্না করা বানানো, একটা হয়তো ইভিনিং স্ন্যাক্স খেতাম কিন্তু ওটা হয়তো পারলাম না। তাছাড়া আমার কাছে এটা আমার ফেসবুক লাইভ হোক বা কোনো চ্যানেল হোক, আমার কাছে কিছুই মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে সামনেই বসে আছে।
1: জি জি, আমরা অনার্ড। আপনার শেষ দিকে গুনগুন করে কি আপনি 4 লাইন কোন গজল শোনাবেন, আপনার পছন্দের গজলটা, তারপরে আমরা বিদায় নিব।
2: তুমি আমার নও, তাতে কি অসুবিধা, তুমি আমার নও তাতে কোনো প্রবলেম নেই, আমি তো তোমার, এটা কি তুম হামারে নেই তো ক্যা হাম হ্যায়, তুম হামারে নেই তো ক্যা হাম হ্যায়, হাম তুমারে তো হ্যায় ইয়ে ক্যা কম হ্যায়, তুম হামারে নেই তো ক্যা মুস্কুরা দো জরা খোদা কে লিয়ে, আল্লাহর রাস্তায় একটু হেসে দাও, কারণ মেহফিলটা অন্ধকার অন্ধকার লাগছে তোমার হাসির মুক্ত চরণ হাসি ছাড়া। মুস্কুরা দো জরা খোদা কে লিয়ে, শামে মেহফিল রোশনি কম হে, তুম হামারে নেহি তো ক্যা হাম হ্যায়,
1: ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশে এসে আপনার গজল অনুষ্ঠান শোনার জন্য হলো আসবো, অথবা আপনি আমেরিকায় আসবেন, দুইটা একটা হবে। একদম, আমিও আমিও ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ব্রাদার।
3: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা,
4: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
3: এত রং এত রূপ, সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে,
4: 6 ঋতু 12 মাসে 17 রূপে কতবার সাজে অপরূপা রূপসী পল্লী আমার।

কথায় আছে ওল্ড ইজ গোল্ড, সঙ্গীতের মুক্ত আকাশে শ্রেষ্ঠ কণ্ঠ কনক চাঁপা। সেই কনক চাঁপাকে দিয়ে সাউন্ডটেকের ঈদ উপহার ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি।

এমন মনের মতো মানুষ পাওয়া তো বড় কঠিন, যার মন আছে, যার হৃদয় আছে, যে কিনা শুনবে শুধু তাল পাতার বাঁশির সুর।

প্রেম কি শুধু ছলনা, নাকি প্রেমের জন্য নতুন পৃথিবী গড়া? যে নীড়ে বসে আমরা দুজন মিলে বাজাবো তাল পাতার বাঁ।

হারানো দিনের গানের ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি, প্রযোজনা পরিবেশনা সাউন্ড টেক, সর্বত্র পাওয়া যাচ্ছে তাল পাতার বাঁশি।

0: নদী, ও নদী, নদী রে নদী, কোথা যাস তুই? তুই কাকে নিয়ে যাস? সে কি খোকা?
1: দুঃখিনী মায়ের বুক খালি করে যায় সে কোথায়? খোকা কি যুদ্ধে যায়? মুক্তিযোদ্ধা খোকা বীর বেশে ফিরবে কবে? মানে না মায়ের মন, নদী যায় বয়ে।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

আজ খুব বৃষ্টি নামবে, বৃষ্টির ভেতরে আমি আজ তোমার দুয়ারে যাব, আমি তোমার প্রণয়ে যাব বৃষ্টির ভেতরে, যেন দিন আবছা হয়, যেন রাত্রি জলের ধারায় ভাসি, যেন দিবাভাগে রৌদ্রের উদ্ভাস মুছে যায়, যেন আলোর কুচিত কান্তি নিশাকালে দৃষ্টিতে পড়ে না।

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা। এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোন নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল, আমার মিটিল না প্রাণের যাতনা। আমি কারে জানাই দুঃখের কথা, আরে কে বুঝবে মোর বুকের ব্যথা, তাই ব্যথার বেথিক

আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, ওদের খেয়ে খেয়ে ঘুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাস খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে।

আন্তর আর কত পারা যায়, শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রকন্যা। কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিংবা কোনো সম্পর্ক টম্পর্ক পাতালে পরে হয়তো মিলতে পারে, নয়তো মেলে না, বলো পালাই করে।

0: ওরা বাংলার দামাল ছেলে, দীপ্ত সাহস চোখে ওরা ছুটে যায় মুক্তিযুদ্ধে, কে আছে ওদের রোখে?
1: দেশমাতৃকার ডাকে ওরা ছুটে গিয়েছিল, গর্জে উঠেছিল হাতের অস্ত্র, কেউ কেউ এলো না, কেউ কেউ ফিরে এলো বিজয়ীর বেশে, উড়ল পতাকা, স্বাধীনতার লাল সূর্য উঠল আকাশে,
0: ফুল আর গানে গানে স্বাগত জানালো ওদের স্বাধীন বাঙালি।

0: হ্যালো, আসসালামু আলাইকুম। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর আজকের আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটি প্ল্যাটফর্মে এর লাইভ স্ট্রিমিং হচ্ছে, যার মাধ্যমে আপনারা আমাদেরকে একই সাথে দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এছাড়া আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা যদি প্লে স্টোরে গিয়ে রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও আমাদের অ্যাপ পেয়ে যাবেন। সে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে আমাদের সাথে জয়েন করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। সুতরাং প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বা কে কোথা থেকে জয়েন করছেন, আপনারা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং সেই সাথে আপনাদের প্রিয় মানুষদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে, যাতে সবাই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, অনুষ্ঠানটি দেখতেও শুনতে পারে, তাদের মতামত জানাতে পারে, কমেন্ট করতে পারে। আর হ্যাঁ, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন, যিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু সঙ্গীতের সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বেশ অনেক বছর ধরে, এবং সেই সাধনার পথে এগিয়ে চলেছেন। আর আজকে আমরা আশা করতে পারি যে আশা করছি যে তার সঙ্গীতের মূর্ছনায়, তার গান গায়কের মাধ্যমে আমাদের এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠানটি হয়ে উঠবে আরো আলোকিত, হয়ে উঠবে আরো উজ্জ্বল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলকে। কেমন আছেন?
1: জি, আমি ভালো আছি।
0: স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাদেরকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি এখানে সঙ্গীত পরিবেশন করবার সুযোগ পাচ্ছি, এটা এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
0: আমরাও অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্বিত আপনাকে পেয়ে, যে আজকে আমরা আশা করতে পারি আজকে সুন্দর একটা আয়োজন আপনার আমরা আজকে উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে আপনার গানের মাধ্যমে। আর গান নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে, গান তো শুনবই। আচ্ছা, গানের কথা যেহেতু আসলো, মানে গান নিয়েই তো আজকে মানে আড্ডা আলোচনা যাই কিছু বলি, এই সঙ্গীতের জগতে আসা শুরুর গল্পটা কেমন ছিল একটু জানতে?
1: বিশেষ কোনো গল্প আসলে নেই, আবার গল্প তো থাকেই, গল্পটা শুধুই স্মৃতির গল্প, স্মৃতিচারণের গল্প। খুব যখন ছোট ছিলাম, যখন এত কিছু বুঝিনি, তখন গুনগুনিয়ে গান করতাম, রেডিওতে গান শুনে গান করতাম, বা টেলিভিশনে গান হতো সেই গানগুলো। টেলিভিশন তখন আমাদের বাসায় আসলে আসেনি, রেডিওর কথা বলা যায়, আর ক্যাসেট
0: আচ্ছা,
1: প্লেয়ারে গান শোনা হতো, সেখান থেকে শুনে শুনে গান করতাম। আমার বাবার একান্ত ইচ্ছা এবং আমার মায়েরও একান্ত ইচ্ছায় আমাদের বাড়িতে একজন গানের শিক্ষক আনা হয়। আমার বড় ভাই বোনরা গান শিখতেন, আমার বয়স তখন নিতান্তই 5 বছর, গান শেখার মতো বয়স না, তারপরও আমাকে তাদের সাথে বসিয়ে দেওয়া হয়, এবং তখন থেকেই আসলে আমার গানের হাতেখড়ি, গান শেখা শুরু। গান
0: আচ্ছা,
1: বুঝতে আরো সময় লেগেছে, যখন আরো কয়েক বছর গেল আমি গান ছেড়ে দিলাম, এক সময় ভালো লাগছিল না। তারপর যখন একটু বড় হলাম, স্কুলে যাওয়া শুরু হলো বা হাই স্কুলে উঠলাম, তখন আস্তে আস্তে গানের প্রতি যে প্রেমটা, সত্যিকারের যে ভালো লাগাটা, সেটা হতে শুরু করলো হাই স্কুল জীবনে এসে বা স্কুল জীবনে এসে।
0: মানে আপনি শুরু করেছেন 5 বছর বয়স থেকে, কিন্তু ভালো লাগা বা বুঝে করার বিষয়টা, মানে গানকে
1: আর
0: নিজের মাঝে ধারণ করাটা, সেটা হাই স্কুল থেকে।
1: আর একটু পরে সেটা ফাইভ
0: হুম হুম
1: বা একটু পরে হাই স্কুলে এসে 8-9-এ যখন উঠলাম, তখন মনে হলো যে
0: আচ্ছা আচ্ছা
1: গানটা খুব বেশি আমাকে টানছে, এই আর কি।
0: আচ্ছা আপনি তো একই সাথে যতটুকু আমি জানি যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি উভয় মানে ক্ষেত্রেই আপনি চর্চা চালিয়ে যাচ্ছেন সমানভাবে। তবে আমি যতটুকু জানি যে নজরুলের প্রতি আপনার ভালো লাগা বা আপনার চর্চা বা যেটাই বলি সেটা হয়তো একটু বেশি, ইফ আই এম নট রং। তো আমি একটু জানতে চাচ্ছি, যদি আসলে নজরুল গীতির প্রতি আপনার ভালো লাগা বা টানটা বেশি হয়ে থাকে, সেটা কবে থেকে অনুভব করলেন বা এই টানটা তৈরি হলো কিভাবে?
1: আপনি খুব ভালো স্টাডি করেছেন বোঝা যাচ্ছে আমার সম্পর্কে, থ্যাংক ইউ। না আসলে
0: ধন্যবাদ।
1: ব্যাপারটা এরকমই, আমি মানে নজরুল সঙ্গীত করতাম, আমি নজরুল সঙ্গীত দিয়েই আমার শুরু। আমি প্রথম নজরুলের গানই শিখি, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এরপরে আমার গানের মালা আমি করবো কারে দান। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে নজরুল সঙ্গীত করলে গানের ভিত্তিটা শক্ত হয়, এবং তাতে করে অন্য সব গান, আমাদের গানের যিনি ওস্তাদ ছিলেন তিনি আমাদেরকে এটা বলতেন, তাতে অন্য সব গান গাওয়া সহজ হয়। সেভাবে নজরুল গীতির বা নজরুল সঙ্গীতের শুরু। এরপরে যেটা হয়েছে সেটা হলো নজরুলের বিভিন্ন কবিতা গান, এবং সেটার যে একটা সহজাত উচ্ছ্বাস, আনন্দ, আবেদন, সেটা খুব আকর্ষণ করত। বিদ্রোহী যে একটা ইমেজ তার, সেটা খুব আকর্ষণ করত। তারপরে গানের ক্ষেত্রে যেটা হয়েছে, গানের সুর খুব আমাকে টানতো, বা এখনো টানে নজরুলের গানের, কথা তো বটেই, সুর প্রচন্ড আমাকে টানতো। এবং একটা বয়স পর্যন্ত আমি নজরুলের গানটাই করব, এরকমই আমার ধ্যান জ্ঞান ছিল।
0: আচ্ছা আচ্ছা
1: তো এরপরে যেটা হয়েছে যে আমি যখন আরেকটু বড় হলাম, আমি মেডিকেল কলেজে পড়তে আসলাম, মানে তখন আমার বয়প্রাপ্তি হয়েছে বা যৌবন প্রাপ্তি হয়েছে বলা যায়। তো তখন তখন আমার কাছে, আমি হঠাৎ করে রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম, মানে রবীন্দ্রনাথের গানের বাণীর গভীরতা এবং আরো অনেক কিছুই। আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, এবং সঙ্গীতে আমি কারোর সাথে কম্পেয়ার করাটা পছন্দও করি না, সঙ্গীত এবং সাহিত্যে। তো আমার কাছে মনে হয়েছে যে, একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে, আমি কাকে ছেড়ে কাকে রাখি, এই দুজনই তো এক মানে সমৃদ্ধ সম্ভার। আর
0: হুম হুম
1: শিল্পীদের শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়, এবং আমার কখনো মনে হচ্ছে যে এই গানটি, রবীন্দ্রনাথের এই গানটি আমার মানে এটা এখন গাইতেই হবে, এই গানটা আমাকে শিখতেই হবে, তুলতেই হবে। তো তখন আমি সেই গানটা করছি। আবার কখনো আমার মনে হচ্ছে যে নজরুলের এই গানটা না গাইতে পারলে আমার জীবন বৃথা, তখন আমি সেই গানটি করছি। আমার কাছে কখনোই মনে হয়নি যে নজরুলের গান করলে রবীন্দ্রনাথের গান করা যাবে না, বা রবীন্দ্রনাথের গান
0: হুম হুম
1: করলে নজরুলের গান করা যাবে না, আমার কখনো এটাও মনে হয়নি। হ্যাঁ, দুজনের দুই ধরনের গানের ক্ষেত্রে একটু স্টাইল বা ধাঁচটা একটু ভিন্ন, কিন্তু সেটা
0: ভিন্ন
1: রপ্ত করাটা বা এমন কোনো বিশেষ কোনো বিষয় নয় যে এটা একেবারে, যে নজরুলের গান করলে তিনি রবীন্দ্রনাথের গান থেকে তার কণ্ঠটা খারিজ হয়ে যাবে, পার্থক্যটা এত বেশি নয় আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমি খুব চেষ্টা করি আমার স্বাভাবিক, আমার যেটা কণ্ঠ, সেই কণ্ঠে আমি রবীন্দ্রনাথ এবং নজরুলের গান করতে, তাতে করে আমার কাছে মনে হয় না যে খুব বেশি অসুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে, হ্যাঁ, তবে শিল্পীদের ক্ষেত্রে একটা বিশেষায়িত হওয়ার একটা ব্যাপার তো থাকে, যেমন চিকিৎসকদের ক্ষেত্রে থাকে যে আমি স্পেশালিস্ট, এতে একটা আইডেন্টিটি তৈরি করার বিষয় থাকে। তো সেটার চিন্তা করলে আসলে সেই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে যে, আমার যেহেতু সেই তাগিদটা কখনোই ছিল না যে আমি খুব বিশেষায়িত শিল্পী হব, বা আমি আমি শিল্পী পরিচয়টাই আমার মুখ্য পরিচয় হবে, এটা যেহেতু আমার কখনোই সেভাবে আমার মাথায় ছিল না, ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি সব ধরনের গান করতে পারি, আমার আইডেন্টিটি নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা শেষ করি, আরেকটি কথা বলে, সেটা হচ্ছে যে, আমি আমার প্রিয় শিল্পীদেরকে আমি যখন দেখেছি, তাদেরকে দেখেছি যে তারা সব রকমের গান করেছেন। হেমন্ত
0: আচ্ছা, প্রিয়
1: মুখোপাধ্যায়,
0: শিল্পীর কথা যখন আসলো, কার মানে প্রিয়
1: হ্যাঁ
0: শিল্পীর তালিকায় শুরুর দিকে কাকে রাখবেন? এটা আমি আসলে আরো পরে প্রশ্ন করতাম, তো যখন প্রশ্ন
1: আচ্ছা
0: করে
1: আচ্ছা,
0: চলেই আসলো চলেই আসলো, তাই জানতে চাচ্ছি। আমরা গান শুনবো একটু পরে, তবে প্রিয় শিল্পীর ব্যাপারে একটু জেনে নেই, বা কাকে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আদর্শ সঙ্গীত শিল্পীর সংজ্ঞা বলি, বা আদর্শ সঙ্গীত শিল্পী, বা যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন, এরকম কাকে মনে হয়?
1: আচ্ছা, আমার এটা তো আসলে এক এক সময় এক একটা হয়েছে, ছোটবেলায় একরকম হয়েছে, বড়বেলায় এসে একরকম হয়েছে, এখন একরকম হচ্ছে।
0: এখন কি?
1: এখন আসলে সত্যিকার অর্থে যদি আমি নিজে গান করার ক্ষেত্রে যদি আমি কাউকে মানে গায়কের দিক থেকে নয়, মানে বিইং এ সিঙ্গার, বিইং এ প্রফেশনাল সিঙ্গার, যদি আমি কারোর কথা চিন্তা করি, যখন আমি গান করি তখন তো আমি মাথায় রাখি যে আমার গানটা একজন প্রফেশনাল সিঙ্গারের মতোই যেন হয়। আমার খুব
0: জি
1: পছন্দের একজন হচ্ছে শ্রীকান্ত আচার্য, মানে আমি যদি শিল্পী হতাম, আমি হয়তো উনার মতো শিল্পী হতাম, উনার মতো সব রকম গান গাওয়ার চেষ্টা করতাম। উনি যেমন খুব কমফোর্ট নিয়ে গান করেন, সেটা আমার খুব
0: হুম হুম
1: পছন্দ।
0: একটা আবহ
1: মাহমুদা,
0: তৈরি হয় অন্যরকম।
1: একটা আবহ তৈরি হয়, সব ধরনের গানকে নিজের করে ফেলার একটা ব্যাপার থাকে, যেটা আমাকে সাংঘাতিক ভাবে মুগ্ধ করে। উনি যখন হেমন্তের গান করছেন, হেমন্তের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, অবশ্যই হেমন্ত মুখার্জি বিকল্প কেউ নেই, কিন্তু একমাত্র আমার কাছে মনে হয়েছে যে, এই গত 20-30 বছরে যে শিল্পীরা যারা পুরনো গান করেছেন, রিমিক্স গান যেটাকে আমরা বলি, তারা প্রত্যেকেই গানের প্রতি সুবিচার, ম্যাক্সিমাম গানের প্রতি সুবিচার করতে পারেনি, কেবলমাত্র শ্রীকান্তকেই আমরা দেখেছি যে তিনি রিমিক্স গান গেয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছেন এবং স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। তো এটার একটা কারণ হচ্ছে যে, তার সেই ক্ষমতাটি আছে। তিনি রবীন্দ্রনাথের গান অবলীলায় করেন, খুব চমৎকার করেন, তিনি নজরুলের গানের অ্যালবামও করেছেন এবং নানান রকমের গান করেছেন। একটা সময় যখন ছোট ছিলাম, তখন আমাদের সময় অনুপ ঘোষাল ছিলেন খুব জনপ্রিয়, আমি তার ভীষণ ভক্ত ছিলাম। পরবর্তীতে অবশ্য সেটা, এখনো ওনার অনেক গান আমি মুগ্ধ হয়ে শুনি, কিন্তু সেইভাবে আর ই হয়নি। আমি মেহেদী হাসানের খুব দারুণ ভক্ত ছিলাম, মান্নাদের ভক্ত তো বটেই, মানে মান্নাদের গান শুনলে তো আসলে একটা অন্য জগতে চলে যাই। যদিও আমি তার গানগুলো খুব মানে আমি সবসময় সারেন্ডার করি যে মান্নাদের গান গাওয়া অনেক কঠিন কাজ। হেমন্ত মুখার্জি অবশ্যই একজন মানে ভার্সেটাইল এবং অবশ্যই একজন গিফটেড সিঙ্গার, তো এরা হচ্ছে আমার প্রিয়। আর মাহমুদুর রহমান বেনুর কথা বলছিলাম, মাহমুদুর রহমান বেনু যিনি আমাকে সাংঘাতিক, উনি খুব পরিচিত কেউ নন, উনি খুব সেলিব্রিটি বা স্টার শিল্পী নন, কিন্তু শিল্পীদের শিল্পী। যারা ছায়ানটে গান শিখেছেন বা ছায়ানটে গান করেছেন তারা জানেন যে 71 সালের যে ওই সময়টায় মুক্তির গান যে দলটি ছিল সেই দলের যিনি দলনেতা ছিলেন তিনি মাহমুদ রহমান বেনু, তার একটি পরিচয়। তার একটি বা দুটি অ্যালবাম আছে, তার অসাধারণ একজন শিল্পী, যে কোনো কারণে হোক নিজেকে গুটিয়ে নিয়েছেন, দেশে থাকেন না, কিন্তু এরকম মানে পাওয়ারফুল ভোকাল এবং এত চমৎকার ভোকাল ট্রেনিং আমাদের দেশে খুব কম আছে। নারী শিল্পীদের মধ্যে নজরুল সঙ্গীতে বর্তমানে আমার খুব পছন্দের শিল্পী হচ্ছেন ইয়াসমিন মুশতারি। একসময় শবনম মুশতারির গান খুব ভালো লাগতো, আপা এখন গান করছেন না তেমন একটা, সুমন চৌধুরী, এদের গান আমাকে সাংঘাতিক টানে, ভালো লাগে। মইদুল ইসলাম, এদের গান খুব আমাকে সাংঘাতিক পছন্দ আমার খুব। আর আধুনিক গানের মধ্যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুবীর নন্দী, এবং এরপরেই হচ্ছে সৈয়দ আব্দুল হাদী। তো আসলে অনেক লম্বা লিস্ট হয়ে গেল, দেখা
0: অনেক
1: গেল
0: লম্বা আসলে, মানে
1: অনেক
0: বলা শুরু
1: শিল্পী
0: করলে আসলে শেষ হবে না, এটাই
1: শেষ হবে
0: আসলে
1: না,
0: স্বাভাবিক আসলে।
1: শেষ হবে না,
0: সঙ্গীতের জগৎটাও এত বেশি মানে
1: অত বড়।
0: বিস্তৃত,
1: হ্যাঁ
0: এত ধারা, এক এক
1: হুম হুম
0: ধারায় এক একজন আদর্শ হয়ে ওঠে, এটাই আসলে
1: আদর্শ
0: স্বাভাবিক।
1: সেটাই
0: তো আচ্ছা,
1: সেটাই
0: আমরা তো প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা আজকে আড্ডা দিচ্ছি, আমরা আজকে আমাদের অতিথি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। এখন আমরা তার ব্যক্তিগত অভিমত আমরা জানলাম, পছন্দ অপছন্দের বিষয়গুলো জানলাম, আমরা মনে হয় এখন একটা গান শুনতে পারি। আচ্ছা, কোন গানটি দিয়ে আজকে শুরু করতে চাই, শুরু কোন গানটি
1: আচ্ছা, রবীন্দ্রনাথের
0: এখন?
1: একটি গান দিয়ে, হ্যাঁ রবীন্দ্রনাথের একটি গান
0: আচ্ছা
1: দিয়ে শুরু করি, পূজা পর্যায়ের গান।

ভুবনে স্বর প্রভু।

শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধা।

0: বাহ, চমৎকার, খুবই সুন্দর। রবীন্দ্রনাথের গানের প্রতি, মানে রবীন্দ্রসঙ্গীতের মানে যখন শুনি, তখন ওই যে বললাম যে একটু আগেই বলছিলেন যে নজরুলের একটা ধারা রয়েছে, রবীন্দ্রের আরেকটা ধারা রয়েছে, তো এই ধারার জন্য বলা যায় যে একটা আবহ তৈরি হয় আর কি। আর রবীন্দ্রের প্রসঙ্গ, রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ যখন আসলোই, যে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতটা আরেকটু বড় হয়ে বা একটু যখন ম্যাচিউর হলেন, বা এবং এটা আমি যতটুকু জানি যে প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের হাত ধরে আপনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে ভালো লাগা বা অ্যাফিনিটিটা তৈরি হয়, তো তার সাহচর্যে আসা, এটা আসলে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি একটু জানতে চাচ্ছি ওই স্মৃতির কোনো কিছু, বা যদি একটু শেয়ার করেন আপনি।
1: আসলে আমি কুমিল্লায় যখন মেডিকেল কলেজে পড়ি, আমি জাতীয় আমার শ্রদ্ধ স্যার আমার মেডিকেল কলেজের, উনিও সঙ্গীত চর্চা করতেন এবং একজন সঙ্গীত অনুরাগী এবং শিল্পীও বটে। বর্তমান ডিজি ডাক্তার এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্যের বর্তমান মহাপরিচালক, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তখন জুনিয়র কনসালটেন্ট ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজে। তো স্যার আমাকে কলেজের একটি অনুষ্ঠান থেকে পিক করলেন, একদিন বাসায় আসতে বললেন, গেলাম। তো স্যার বললেন যে তুমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে তুমি রজনীকান্ত সেনের একটি গান করবে, তুমি তো নানান ধরনের গান করতে পারো, তো তুমি রজনীকান্ত সেনের গান গাইবার মতো আমি কাউকে পাচ্ছি না, তুমি একটি গান করতে পারো। আমি বললাম আমি কোন গানটি করবো স্যার, তখন উনি আমাকে একটি গান সিলেক্ট করে দিলেন, আমি গানটি শুনে তুলে ফেললাম এবং তুলে আমি গানটি করলাম। তো সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ওয়াহিদুল হক ঢাকা থেকে, সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে। তো ওয়াহিদ ভাই এসে তখন ওই গানটি শুনলেন, এবং রাত্রিবেলা যখন আমরা ডিনার করছিলাম, তখন শিল্পীরা এবং সবাই মিলে, তখন তিনি আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমার কণ্ঠটি ভারী মিষ্টি হে,
0: আচ্ছা
1: তুমি
0: আচ্ছা,
1: রবীন্দ্রনাথের গানও কি করো? আমি বললাম যে ভাই বা দাদু, আমরা এক সময় এক একটা ডাকতাম, ওনাকে দাদু ডাকতাম, কখনো ওয়াহিদ ভাই ডাকতাম। বললাম যে দাদু, আমি তো আসলে নজরুল সঙ্গীত করি মূলত। তো বলল যে তো রবীন্দ্রনাথের গান কেন নয়? আমাকে বলছেন তুমি খুরশিদকে বলে দেবো তোমাকে কিছু রবীন্দ্রনাথের গান শেখাতে। তো এই যে শুরু আর কি, ওয়াহিদ ভাই আমাকে ভালো বলেছেন, কণ্ঠটি মিষ্টি বলেছেন, গানটি ছেড়ো না, এটাও বলেছেন। হ্যাঁ, তুমি কিন্তু ডাক্তারি
0: এটা অনেক
1: বিদ্যায়
0: বড়
1: মজে গিয়ে,
0: কমপ্লিমেন্ট তার কাছ থেকে পাওয়া,
1: হ্যাঁ,
0: কমপ্লিমেন্ট
1: তার কাছ
0: জিনিসটা
1: থেকে উনি সহজে কাউকে অত ইয়ে বলেন না, আবার কাউকে ভালো লাগলে উনি আবার বলতে ছাড়েন না, এটাও সত্য। তো উনি বলছেন যে তুমি কিন্তু ডাক্তারি বিদ্যায় মজে গিয়ে আবার গানটি ছেড়ো না হে, খুরশিদ তো গান ছেড়েই দিল, খুরশিদের ছাত্রটিও যদি তাই করে। হ্যাঁ, এরকম খুব মিষ্টি করে বললেন আমাকে। তাই আমি বললাম যে আমার ইচ্ছা আছে, যে করেই হোক আমি গানটি ছাড়বো না, গানটি করব। তো এরপরেই সম্মেলন পরিষদের সাথে আসা যাওয়া, রবীন্দ্র সম্মেলন পরিষদে সেখানে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করি, সেসব ওয়ার্কশপে তখন ঢাকা থেকে অনেকে আসতেন, আমাদের প্রয়াত মিতা আপা, মিতা হক, উনি এসছেন, উনি গান শিখিয়েছেন, লায়সা আহমেদ লিসা, প্রয়াত নিরুৎপল সাধ্য, এরা এসছেন আমাদেরকে ওয়ার্কশপ শিখিয়েছেন। আমরাও ঢাকা গিয়েছি, বিভিন্ন সম্মেলনে গিয়েছি, সেখানে বিভিন্ন কর্মশালা করেছি, সেখানে গান শিখেছি, কুমিল্লাতে এবং কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গায় তখন গান শেখা হয়েছে। আর কুমিল্লাতে আমি তখন যারা রবীন্দ্রসঙ্গীত করতেন তাদের কাছ থেকেও শিখেছি, পরবর্তীতে উচ্চাঙ্গ সঙ্গীত আমি তালিম নেই কুমিল্লাতেই। তো এই হচ্ছে, এরপরে অনেকদিন পর্যন্ত রবীন্দ্রনাথের গান, এই যে ওয়াহিদ ভাই আসলেন, তারপরে মাঝে মাঝেই উনি আসতেন, ওনার তো একটা স্টাইল ছিল যে উনি হঠাৎ করে বলতেন আগামীকাল কুমিল্লায় আসবো, তো আমরা সবাই একজোট হয়ে যেতাম, তারপর দিনব্যাপী উনি আমাদেরকে সারাদিনে মিলে 4-5টা গান আমাদেরকে তুলে দিলেন, এরকম করতেন। তো এইভাবেই সম্মেলন পরিষদের সময় থাকতে থাকার সময় আমি অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত করি, এবং সবাই যখন ভালো বলছিলেন, ভালো হচ্ছে, আমারও ভালো লাগতে শুরু করেছে, সবকিছু মিলিয়ে তখন আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটা সখ্যতা তৈরি হয়।
0: সম্পৃক্ততা তৈরি,
1: এবং আমার
0: আসলে
1: কাছে মনে
0: উৎসাহ
1: হয়েছে
0: কিন্তু
1: যে আমি
0: দরকার।
1: খুব দরকার রবীন্দ্রনাথের গান করাটা, আমার মনে হয় সব মানুষের জন্যই জরুরি। কেন জরুরি? গানের উপলব্ধি বোধ, এবং যদি গানের টেকনিক্যাল দিকটা বলি, তাহলে বলতে হবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস এর জন্য রবীন্দ্রনাথের গানের কোনো বিকল্প নেই। সুরের যে স্থিরতা এবং কন্ট্রোলিং, এটা এটার জন্য আপনাকে রবীন্দ্রনাথ গান শিখতেই হবে। এবং এই জন্য আমি বলি যে যারা বিগিনার, আমরা যেরকম ডাক্তারি বিদ্যা শিখতে গেলে প্রথমে আমরা গাইনি, সার্জারি, মেডিসিন সবই শিখি, সেরকমই আপনাকে প্রথমে গান শিখতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ বাংলা গান করতে হলে আপনাকে রবীন্দ্রনাথের গান, লোকগান এবং নজরুলের গান এবং আধুনিক গান, সব রকমের গানই আপনাকে শুরুতে খুব যত্ন করে পড়তে হবে, পরে আপনি আস্তে আস্তে নিজের জায়গাটা বের করে নেবেন।
0: সেটাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি গুলজার হোসেন, সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তার সাথে আমরা নজরুল রবীন্দ্র উভয় ক্ষেত্র সম্পর্কেই জানছি, অনেক কিছুই জানছি। প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের প্রতি আমাদের অনেক বিনম্র শ্রদ্ধা জানাই আমরা। তাকে আমরা হারিয়েছি 2007 সালে, কিন্তু তিনি বেঁচে আছেন ছায়ানটের মাধ্যমে, তিনি বেঁচে আছেন আমাদের সংস্কৃতিতে, তিনি বেঁচে আছেন তার কীর্তি কর্মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে। আচ্ছা, আমরা আড্ডা দিলাম, আমরা কথা বলছি, আমরা কিছু জানছি, আমরা মনে হয় একটু দর্শক শ্রোতা বৃন্দ তারা আমাদের সাথে জয়েন করছেন, কমেন্ট করছেন, আমরা একটু তাদের কমেন্টটা নিয়ে আসি। আমাদের সাথে জয়েন করেছেন, আচ্ছা, নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন আমাদের সাথে, তারপর ঢাকা থেকে জয়েন করেছেন নার্গিস ভুঁইয়া, তিনি বলেছেন সুন্দর আয়োজন, আরো বলেছেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকেন বলে, আপনারা ইন্সপায়ার করেন বলে আমরা অনুষ্ঠান করতে, আমাদের এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে অনেক বেশি আনন্দ পাই, উৎসাহ পাই। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীতের কথা বললাম, আমরা একটু নজরুলের দিকে আসি। নজরুলের গানের তো আসলে অনেক ধারা রয়েছে, সব মানে রবীন্দ্রসঙ্গীতেরও রয়েছে, নজরুলেরও রয়েছে। তো নজরুলের তো যেমন নজরুলের কীর্তন ঢঙের গান রয়েছে, তারপর রাগ প্রধান গান রয়েছে, গজল রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, তারপর নজরুলের কাব্যগীতি আছে। তো এই যে এত ধারার গান, হ্যাঁ, তো নজরুলের সঙ্গীত আমরা শুনবো, তবে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটু বলে দিতে চাই যে নজরুলের যে এত ধারার গান রয়েছে, কিছুদিন আগে 27 আগস্ট নজরুলের কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। আমরা আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা পরিবারের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান। তবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে এই যে কবি কাজী নজরুল ইসলাম, তার সীমিত কর্মজীবনে তিনি কিন্তু 5600 বেশি গান রচনা করে দিয়ে গেছেন, এই সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সাহিত্য সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। পৃথিবীর মানে কোনো ভাষায় যে একক হাতে কিন্তু এত রচনা বা এত গান রচনার কিন্তু নিদর্শন নেই। সুতরাং বাংলা ভাষাভাষী হিসেবে বলি, বাংলাদেশি হিসেবে বলি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের তো গর্বের গর্ব তো নতুন করে করার কিছু নেই, আমরা গর্বের অবস্থানেই আছি, কিন্তু যখনই বিষয়গুলো সামনে আসে, যখনই চর্চার কথা আমরা আমাদের কবি সাহিত্যিকদের নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের এই গর্বের পরিধিটা অনেক বেড়ে যায়। আমাদের গর্ব আরো, গর্বের উচ্চতায় আমরা আরো বেশি উচ্চতায় উঠে যাই যখন আমরা তাদের সৃষ্টিকর্ম নিয়ে ভাবি, চিন্তা করি। আচ্ছা, আমরা অতিথির কাছে ফেরত আসছি। এই যে নজরুলের গানের যে বিভিন্ন ধারার কথা বলছি, আমরা নজরুলের গান শুনবো আপনার আপনার কাছ থেকে, তো তবে এই ধারাগুলোর মধ্যে আপনাকে কোনটা বেশি টানে, যে কোন ধারাটার প্রতি আপনি কমফোর্ট ফিল করেন?
1: সবগুলো ধারাই আমাকে আকর্ষণ করে, নজরুলের গানের বৈচিত্র্যটাই হচ্ছে তার সবচেয়ে বড় সুন্দর, এবং যে কারণে আমার নজরুলের প্রতি পাত্তাকার তার বৈচিত্র্য, নিজেকে ভাঙা, সবসময় এক একরকম থেকে আরেক রকম হয়ে যাওয়া, পুরো ব্যাপারটা সাংঘাতিক ভাবে টানে, এবং হিজ এ লাভেবল ক্যারেক্টার।
0: আসলে নজরুল যখন জন্মেছিলেন বা তার সৃষ্টিকর্ম, তখন কিন্তু রবীন্দ্র প্রভাবে প্রভাবিত হওয়ার একটা ব্যাপক সুযোগ ছিল, কিন্তু নজরুল কিন্তু সেই
1: মানে সুযোগ মানে কি আপনার ওই প্রভাব থেকে বের হয়ে আসা কঠিন
0: কঠিন ছিল, সেটাই, হ্যাঁ, সেই চেষ্টা ক্রিয়েট করেছেন।
1: কারণ একটা দীর্ঘ সময় তখন রবীন্দ্রনাথ যখন একদম মধ্য গগনে খ্যাতি, তখন নজরুলের আবির্ভাব। তো 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, আর নজরুলের সাহিত্য জগতে আবির্ভাব হচ্ছে 1920 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন তার একেবারে খ্যাতির শিখরে, ঠিক সেই সময়টা, এবং তখন বাংলা সাহিত্যে সূর্যের মতো আলো দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই আলোয় সবাই আলোকিত হয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন, এবং এটা একটা বেঞ্চ মার্ক তিনি তৈরি করে দিয়েছিলেন যে এইভাবে গান লিখতে হবে, এইভাবে কবিতা লিখতে হবে, ভাষাটা হবে এরকম, প্রবন্ধটা হবে এরকম। সেই জায়গায় থেকে নজরুল যে একটা নিজস্ব একটি ধারা তৈরি করেছেন, নিজস্বতা তৈরি করেছেন, তিনিও যে পুরোপুরি নজরুল রবীন্দ্রনাথ বলয় থেকে বেরিয়েছেন সেটা আমরা বলবো না, তিনিও নজরুল রবীন্দ্রনাথ প্রভাবিত, কিন্তু রবীন্দ্র প্রভাবিত বলয় থেকে নিজস্বতা বের করে আনা এবং সেখান থেকে আলাদা হয়ে যাওয়া, সেটা কিন্তু একেবারে অন্যরকম। সেটা কিন্তু আসলেই তখন খুব কঠিন ছিল, এবং সেটা নজরুল বলেই পেরেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে নজরুল যেমন আরবি ফার্সি বা মুসলিম সংস্কৃতিকে তিনি ইয়েতে নিয়ে আসছেন, বাংলা সাহিত্যে নিয়ে আসছেন, এই বিষয়টা তো আসলে একেবারেই নতুন ছিল সেই সময়টা। এবং আপনি দেখবেন যে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আগে সাহিত্যে ব্যবহার হয়নি, যেমন খুন, রক্তের মানে পরিবর্তে খুন শব্দটি যে ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা জানতাম না। আমরা মনে করতাম খুন মানে কিলিং, কিন্তু নজরুল কিন্তু খুন মানে ব্লাড, হ্যাঁ রক্ত, এই যে এবং এটাকে রোমান্টিক, হ্যাঁ মানে এরকম এরকম একটু উদাহরণ বললাম মাত্র, এরকম অসংখ্য শব্দকে এবং এটাকে কিন্তু খুব রোমান্টিক অর্থে ব্যবহার করেছেন খুন শব্দটা। হ্যাঁ, তো এই যে বুকের খুন ঢেলে দেওয়া, এই যে এবং শুনতে কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ একটা অন্যরকম একটা আবেশ তৈরি হয়েছে। তো এরকম আরো অনেক শব্দকে উদাহরণ বললাম মাত্র, তিনি আসলে যে বিপ্লবী বা তিনি যে বিদ্রোহী আসলে অনেকগুলো শব্দকে তিনি এরকম ভাবে ব্যবহার করেছেন, যেটি ব্যবহার করাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা হয়তো সম্ভব নয়। এমনকি রবীন্দ্রনাথ নজরুলের এই খুন শব্দটি ব্যবহার নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সাথে তার সাংঘাতিক একটি তৈরি হয়েছিল, মানে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। এবং বড়র পিরিতি বালির বাঁধ বলে যে প্রবন্ধটি, সেটি কিন্তু এর পরবর্তীতে এই বাদানুবাদ থেকেই কিন্তু অনেকটা এসছে। তো এই যে বিষয়গুলো আসলে বড় মানুষদের তো বিতর্ক বা বাদানুবাদও অনেক মহৎ কিছু, তো সেটা এরকম নজরুল আসলে সত্যিকারের অর্থে সাহিত্যে সঙ্গীতে এমন অনেক কিছুর অনুপ্রবেশ, টিউশন বা অ্যাডাপ্টেশন করেছেন যেটা ওই সময় আর কেউ কল্পনাও করেনি এবং যেটি আমাদের জন্য একটা চিরস্থায়ী সম্পদে পরিণত হয়েছে। এবং এরকম আরো অনেক তিনি মধ্যপ্রাচ্য এবং পারস্যের অনেক উপকথা উপগাথাকে তার গানে নিয়ে এসছেন, যেগুলো আবার একই সাথে মানে অবিশ্বাস্য এবং বিস্ময়, একই সাথে তিনি ভারতীয় মিথোলজিকেও অনেক গভীর ভাবে ধারণ করে তিনি অনেক কবিতা এবং গান আমাদের উপহার দিয়েছেন।

0: নজরুল সঙ্গীত শুনি,
1: আচ্ছা,
0: দর্শকদের
1: কথায়
0: মন
1: কথায় আমরা তো,
0: জিতে।
1: হ্যাঁ, আমরা যেহেতু নজরুলের সেই মৃত
0: আসলে
1: ক্যারেক্টারের কথা
0: এই এই
1: বলছিলাম,
0: মানুষদেরকে নিয়ে আলোচনা করলে, যে একটু আগে বাদানুবাদের কথা বলছিলেন, তারা এত উচ্চতার মানুষ যে তারা যদি একজন একজনের সাথে বাদানুবাদেও মানে জড়িয়ে পড়েন, সেখান দিয়েও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক
1: হ্যাঁ নিশ্চয়ই
0: ইনফরমেশন
1: নিশ্চয়ই
0: শেখার আছে।
1: নিশ্চয়ই।
0: সেটাই আর কি। আচ্ছা, আমরা এখন কোন গানটা শুনবো?
1: ভক্তিমূলক গান বা ভজন রাধাকৃষ্ণের প্রেম নিয়ে আর কি, এবং অত্যন্ত জনপ্রিয় গানটি সখী সে হরি কেমন বল। হুম।

0: আসলে গানের ভেতরেই ডুবে যাচ্ছিলাম, মানে কি প্রশ্ন করব পরে মাঝে মাঝে ভুলে যাই, যে মানে যখন গানের ভেতরে চলে যায় তখন মানে ওই গানের আবহেই থাকতে মন চায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি শুরুতেই যে আপনি পেশায় একজন চিকিৎসক, তো আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়ে একটু জানতে চাচ্ছি, আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট? বা
1: আমার স্পেশালাইজেশন হচ্ছে হেমাটোলজিতে, রক্ত রোগ এবং রক্ত ক্যান্সার, মানে হেমাটোলজি এবং হেমাটো অনকোলজি এই বিষয়ের উপরে।

0: এবং বর্তমানে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি সেখানে ক্যান্সার ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করি।
1: সঙ্গীত এবং চিকিৎসা সেবা বা চিকিৎসা শাস্ত্র যেটাই বলি, আপনার এই প্রফেশন এবং সঙ্গীতটাকে, যদি সঙ্গীতটাকে এটার সাথে মানে শখের জায়গা বা ভালো লাগার জায়গা, দুটো আসলে ব্যালেন্স করেন কিভাবে? আর আপনার নিশ্চয়ই গানের অ্যালবামও আছে, সে অ্যালবাম নিয়েও জানতে চাইবো, তবে তার আগে এটা একটু শুনি যে ব্যালেন্সের বিষয়টা। আসলে ডাক্তার যারা তারা তো অনেক ব্যস্ত থাকে।
0: ব্যালেন্সের বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি গানটা অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, সেটা হয়তো একটা সুবিধা হয়েছে আমার জন্য। আমার একটি গানের ভিত্তি তৈরি হয়ে যায় খুব অল্প বয়সে, প্রাথমিক ভিত্তিটা, সেটা একটা সুবিধা। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আমি ন্যাচারালি, সম্ভবত আমি খুব কম রেওয়াজ করেই আমি মানে এটা শুনে বলতে হয় না, মানে কিছু থাকে না ন্যাচারাল,
1: বিশ্বাস
0: কিছু কিছু
1: হুম
0: গিফট
1: হুম
0: পাই
1: বুঝতে
0: মানুষ,
1: পেরেছি।
0: আমি মনে হয় কিছুটা গিফট পেয়েছি। কারণ আমি দেখা গেছে আমি খুব উচ্চাঙ্গ সঙ্গীত তখনও আমি শিখিনি বা তালিম নেইনি সেভাবে, কিন্তু আমি বেশ কঠিন কঠিন কিন্তু নজরুল সঙ্গীত তুলেছি এবং আমি অনেকগুলো কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেন তোমার ওস্তাদকে তো বা এগুলো কার কাছে শিখেছে, অনেকগুলো গানই আছে যেগুলো আমি হয়তো ক্যাসেট থেকে শুনেছি বা শুনে এসেছি, সেটা আমি মনে করি যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। পরবর্তীতে আমি একদম উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেওয়া যেটা বলে এবং সত্যিকারের যেটা প্রথাগত তালিম, সেটা আমি নিয়েছি আমি যখন মেডিকেল কলেজে পড়ি থার্ড ইয়ারে, তখন শুরু করেছিলাম। সেটাও যে খুব ভালো বেশি সময় ধরে করতে পেরেছি না, বছর দুয়েকের মধ্যে শিখতে পেরেছিলাম। তো ব্যালেন্সটা যেটা করি সেটা হলো যে আমি এটার জন্য একটা সময় বের করি নাই, আমি
1: আচ্ছা আচ্ছা,
0: আমি সবসময় চেষ্টা করেছি এবং আমি আমার প্রফেশন বা পেশা, সাবজেক্ট, আমার কাজের ধরন সবকিছুকে আমি প্ল্যান করে এবং সবকিছুকে, আমার প্রফেশনটাকে এবং চাকরিটাকে আমি গুছিয়েছি সেভাবেই যাতে করে আমি গানটা করতে পারি বা আমার ভালো লাগার জায়গাটাকে যেন আমি সময় দিতে পারি বা সেটাকে যেন আমি করতে পারি। এবং দেখা গেছে আমি যখনই আমার ব্যস্ততা বেড়ে গেছে আমি সেটাকে আবার কোনোভাবে কমিয়ে আনার চেষ্টা করেছি যাতে করে আমি একটা সময় পাই নিজের জন্য। আমার কাছে মনে হয়েছে যে খুব দীর্ঘ সময় ধরে খুব ওভারলোডেড হয়ে কোনো কাজ করতে গেলে সে কাজটা ভালো হয় না বা সেটার
1: হুম
0: ফল
1: হুম
0: ভালো হয় না। আমরা আমরা যদি আমাদের শখের চর্চাটাও করি, আমরা যদি আমরা ডাক্তারিও করি, আমরা যদি দিনে একটা সীমিত সংখ্যক নির্দিষ্ট সংখ্যক রুগী দেখি, তাহলে আমার মনে হয় যে এতে করে রোগীরাও উপকৃত হয়, আমাদের পক্ষেও রোগীদের সাথে খুব ভালো কমিউনিকেশন মেনটেন করে কাজ করা সম্ভব, পাশাপাশি আমরা নিজেরাও মানসিকভাবে সতেজ থাকতে পারি, ভালো থাকতে পারি, যেটার একটা প্রভাব কিন্তু আমার প্রফেশনে পড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি এক ধরনের কি বলবো, আমার সঙ্গীতটাকে যেন থাকে, গানটা যেন থাকে এবং আমি যেন কিছু সময় চর্চায় থাকতে পারি। আমার খুব বেশি এক্সপেকটেশন নেই মিউজিক নিয়ে, আপনি জানেন হয়তো যে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতার দুটোতেই আমি এনলিস্টেড সিঙ্গার, তো আমি বেশ কিছু প্রাইভেট টিভি চ্যানেলেও গান করেছি কিন্তু খুব বেশি নিয়মিত না, বছর হয়তো একটি বা দুটি অনুষ্ঠান আমি করে থাকি, আমি খুব বেশি করতে পারি না বা করিও না, তো সেই কারণেই। এবং মঞ্চ অনুষ্ঠানও আমি খুব আমার নির্দিষ্ট কিছু জায়গায় বা সীমিত জায়গায় মঞ্চ অনুষ্ঠান এবং ঘর অনুষ্ঠান করি, তাতে করে আমার কাছে মনে হয় যে দুটো জায়গাকেই আমি আমার মতো করে উপভোগ করতে পারি। ব্যালেন্সের জায়গাটা হচ্ছে এটাই যে আমি সময় ভাগ করে কাজ করি, আমি রাত 8টা বার মধ্যে আমি আমার ডাক্তারি শেষ করে ফেলার চেষ্টা করি এবং রাত 8টার পরে আমি বাসায় চলে আসি এবং আমি তখন আমার পরিবারের সময় দেয়া, গান করা এবং অন্যান্য কাজ সেই সময়টাই করি।
1: সময়টা
0: অনেক
1: আসলে
0: সময়
1: ভাগ
0: সকালবেলা
1: করে
0: ঘুম
1: নেওয়াটা,
0: ভাগ করে না, অনেক সময় অফিসে যাওয়ার আগেও আমি হয়তো একটু কিছু সময় একটু গান করলাম, একটু প্র্যাকটিস করলাম, সেটাও হয়। তো এইভাবেই আসলে চালিয়ে নিচ্ছি আর কি।
1: আমরা গান আগে শুনবো নাকি আপনার অ্যালবামের কথা আগে শুনবো? আপনি অ্যালবাম রিলিজ করেছেন এবং আশা করি সামনেও কিছু অ্যালবাম আমরা পেতে যাচ্ছি, আশা করতে পারি, তাই তো নাকি? একটু যে অ্যালবাম সম্পর্কে একটু জানি, অ্যালবাম
0: হ্যাঁ
1: এবং আপনার গানের
0: আসলে
1: অর্জন
0: অ্যালবাম,
1: বা কি।
0: আচ্ছা গানের অর্জন বলতে আসলে আমি ছোটবেলায় জেলা পর্যায় পর্যন্ত পুরস্কার পেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বা এগুলোতে। আমি 1995 সালে আমি স্কাউটিং এ আমি রাষ্ট্রপতি পদক পাই, তো সেখানে আমাদের
1: আচ্ছা
0: অনেকগুলো বিষয়ে প্রতিযোগিতা করতে হতো, আমি রাষ্ট্রপতি পদক পেয়েছিলাম স্কাউটিং এ 1995 সালে। তো তখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে কম্পিটিশন করতে হতো, অনেকগুলো বিষয়ে পারদর্শিতা, প্রায় 20টি বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হয় আর কি মিনিমাম।
1: আচ্ছা আচ্ছা
0: তো তাহলে পরে
1: ও
0: অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই, মানে অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত হয় আর কি, তারপরে পরীক্ষা আছে
1: উপযুক্ত হয়।
0: থিওরিটিক। হ্যাঁ তো সেখানে আমাকে গানের কম্পিটিশনেও আমাকে করতে হয়েছে, ব্যয় করতেছে, যাই হোক সেটা একটা অর্জন বলা যেতে পারে। পরবর্তীতে
1: অবশ্যই
0: আসলে
1: করবো।
0: আমি যখন তো আমি কলেজে যখন আসি, আমি উচ্চ মাধ্যমিকে যখন পড়ি, তখন আসলে আমার গানের একটা বিরতি হয়। তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে উচ্চ মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করতে পারলে আমি হয়তো ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা যেটাই হোক, তখনও মেডিকেল সম্পর্কে আমার ইচ্ছা ছিল না, আমার সেটা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করবো। তো আমার তখন আমি এই 2 বছর আমার বিরতির সময় ছিল আর কি। উচ্চ মাধ্যমিকে আমি যখন পড়ি তখন আমি তেমন কোনো গানও শিখতে পারিনি বা অনুষ্ঠানও করতে পারিনি, সে সময়টা আমার আসলে তেমন কোনো অর্জন নেই। পরবর্তীতে মেডিকেল কলেজে এসে আবার আমি শিখি, শিখতে থাকি, এবং আমি আসলে অনেক লম্বা সময় ধরেই বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি। আমি 33 বছর বয়সে এসে আমি বাংলাদেশ বেতারে, না তার আগে একবার কুমিল্লা আঞ্চলিক বেতারে আমি কোয়ালিফাই করেছিলাম, সেটা 25 বছর বয়সে। তখন আমি মেডিকেল কলেজ পাশ করি, MBBS পাশ করি তখন আঞ্চলিক বেতারে। পরবর্তীতে আমি ঢাকা বেতারে 2012 সালে আমি এনলিস্টেড হই, এবং এই 2020 সালে আমি এনলিস্টেড হই বাংলাদেশ টেলিভিশনে।
1: বাহ, আসলে অর্জন তো মানে মানে অনেক অর্জন।
0: না
1: আর সত্যি
0: সেটা
1: কথা বলতে,
0: না খুব
1: সঙ্গীত
0: খুব
1: তো,
0: বেশি কিছু না, আর একটু বলতে চাই আর একটা বিষয়, সেটা হলো যে আমি
1: জি জি জি
0: বেঙ্গলের একটি প্রতিভা বিকাশ অনুষ্ঠান হয়ে মানে ইয়ে হয়েছিল বেঙ্গল বিকাশ, সেটাতে আমি কোয়ালিফাই করেছিলাম বেস্ট 100-এ, কিন্তু আমি এই কম্পিটিশনে পরবর্তীতে আর থাকতে পারিনি, কারণ ওই সময় আমার BCS এর রিটেন পরীক্ষা চলছিল। তো সবকিছু মিলে আসলে নানান সময় প্রতি মানে আমার এরকমই হয়েছে, আমি যখনই একটু গানটা করব বলে একটু প্ল্যান করেছি, তখনই আবার হয়তো এরকম কিছু একটা মেডিকেল কলেজের পড়াশোনা বা BCS বা কিছু একটা সরকারি চাকরি কোনো না কোনো ভাবে আমি হয়তো সেই জায়গাটায় ইয়ে করতে পারিনি, কিন্তু আমি ছাড়িও নি, মানে আমি আমার নিজের জন্য হলেও আমি এটা রেখে দিয়েছি এবং সুযোগ মতো আবার চেষ্টা করেছি। এবং এই যে দেখুন 2020 সাল, মানে আমি প্রায় অনেক বছর পার করে এসে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড হয়েছি। তো যেখানে আমার সমসাময়িক বন্ধুরা যারা এখন ছায়ানটের টিচার, অনেকেই অনেক বছর ধরে তারা টেলিভিশনে গান করছেন, তো সেটা আছে যার কারণ তারা ওটাই যেহেতু করেছেন সেটা তারা এগিয়েছেন, সেটা ঠিক আছে। তো এইভাবেই আসলে গান করে যাচ্ছি, গানের সাথে আছি। আর অ্যালবামের যে কথাটি বললেন সেটিও আসলে একেবারেই কাকতালীয় ছিল। আমি যখন আবার মাঝখানে আরেকটা বিরতি হয়েছিল আমার, আমি ঢাকায় আসার পরে যখন আমি আমার পেশায় ব্যস্ত হই, তখন আমি মানে যেহেতু জুনিয়র ডক্টর হিসেবে আমার কাজের চাপটা ছিল একটু বেশি, নিজের মতো করে আমি সময়টা গোছাতে পারতাম না, আমাকে চলতে হতো হাসপাতালের রোস্টার অনুযায়ী। তো সে কারণে তখন আমি গানের জন্য খুব ভালো সময় বের করতে পারতাম না। তো পরে যখন একটু সিনিয়র হলাম, যখন আমি একটু সময় বের করতে পারলাম বা আমি নিজে একটা আমার কাজের জায়গাটাকে ডমিনেট করার মতো একটা পর্যায়ে গেলাম, তখন আমি আবার নতুন করে গান শেখা শুরু করলাম। তো আমি তখন আমার বাসার কাছে অজয় মিত্র, যিনি তার কথা বলতেই হবে আমার সঙ্গীত জীবনে তার একটা অবদান আছেন, তিনি একজন
1: জি
0: বাংলাদেশের
1: জি
0: স্বনামধন্য একজন সঙ্গীত পরিচালক, অজয় মিত্র দাদার কাছে গেলাম যে আমি পেশাদারি সঙ্গীতের কিছু টেকনিক্যাল বিষয়গুলো শিখবো আর কি তার কাছে, ভয়েস থ্রোয়িং, রেকর্ডিং, দম এবং ইত্যাদি কিছু বিষয় আছে। পাশাপাশি আমি কিছু রবীন্দ্রসঙ্গীত আমি তার কাছে তুললাম, শিখলাম। তো অজয়দার কাছে আমি যখন গেলাম, তো তখন অজয়দা একদিন বললো যে উনি একটি মিক্সড অ্যালবাম করছেন নজরুল সঙ্গীতের, সেখানে খালি নাম শাকিল এবং আরো অনেকেই গান করবে। আমাকে বললেন যে একটা খুব বেশি গাওয়া হয় না কিন্তু গান খুব মিষ্টি এরকম কিছু গান উনি খুঁজছেন, হ্যাঁ খুব কমন গান না কিন্তু গানটা খুব ভালো, এরকম কিছু নজরুলের গান আছে সুন্দর গান বা সাধারণ শ্রোতার কাছে ভালো লাগবে। তখন আমি উনাকে একটা গান গেয়ে শোনালাম, চোখের নেশার ভালোবাসা। এই গানটি শোনার পরে উনি বললেন যে তুমি তো খুব চমৎকার নজরুল সঙ্গীত গাও, উনি তখন আমার নজরুল সঙ্গীত শোনেননি। তো আমাকে বললো, আমি বললাম দাদা আমি তো নজরুল সঙ্গীতই একটা দীর্ঘ সময় শিখেছি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি কিন্তু নজরুল সঙ্গীত আমি একদম ছোটবেলা থেকে শিখেছি। বলো যে এই গানটা তো খুবই চমৎকার, তুমি এই গানটি আমার অ্যালবামে করবে। তো তারপরে আমি এই মিক্সড অ্যালবামে ওনার একদম শিল্পী সিলেকশন হয়ে গিয়েছিল, লেজার ভিশন, তখনও কিন্তু অ্যালবাম খুব ঘটা করেই বের হতো, লেজার ভিশন ভালোবাসা দিবসে অ্যালবামটা বের করবে। তো তখন অজয় দা বললেন যে তো শিল্পী তো আমাদের মোটামুটি লেজার ভিশনের সাথে কথা হয়ে গেছে, শিল্পী তো সিলেক্টেড, আমি একরকম জোর করে তোমার নামটা ঢুকিয়েছি। তো
1: আচ্ছা,
0: তারপর হ্যাঁ তারপরে আমার এই গানটি রেকর্ড হলো, এবং রেকর্ড শোনার পরে লেজার ভিশন কর্তৃপক্ষ তারা বলল যে এই গানটি খুবই চমৎকার, এটাকেই আমরা অ্যালবামের টাইটেল সং করব, এবং অ্যালবামটির নাম করলেন, নাম করলেন ওরা চোখের নেশার ভালোবাসা। তো
1: আচ্ছা, এই
0: এই
1: গানটা
0: অ্যালবাম,
1: কি আমরা একটু শুনবো নাকি? এই গানটা মানে এই
0: হ্যাঁ হ্যাঁ
1: আলোচনা,
0: হ্যাঁ
1: এই যে টপিকটা শেষ করে এই গানটা
0: হ্যাঁ
1: শুনবো? হ্যাঁ,
0: হ্যাঁ তারপরে এই আমি তো খুবই মানে কি বলবো, খুবই উৎসাহিত হলাম। এবং আমাকে
1: জি
0: লেজার
1: জি
0: ভিশনের মাঝার ভাই এবং ওনাদের যে যে দুজন ওনার চেয়ারম্যান এমডি, দুই ভাই ওনারা, তারা দুজন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমাকে বললেন যে আমি যদি পরবর্তীতে অ্যালবাম করতে চাই তারা ইন্টারেস্টেড আমার অ্যালবাম করবার জন্য। এবং অজয়দাকেও তারা বললেন যে এর ওনার গানটা খুব ভালো হয়েছে, এবং তারা তখন তো ওই ভালোবাসা দিবসে অ্যালবামটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং গানটির অ্যালবামটির শিরোনামও করেছেন চোখের নেশার ভালোবাসা। তো আমি তো খুব ইন্সপায়ার্ড, এবং সেখানে আমার যারা মানে কি বলবো, আমার যারা নমস্য, আমার কাছে যারা স্টার, আমার যারা মানে সারা বাংলাদেশে গাইতে, তারা খায়রুল আলম, শাকিল ভাই, শামীম, সাথী ইসলাম, ময়না, ময়না আপা আমাদের খুবই প্রিয়, তো এরা ছিলেন তখন বিপাশা গো ঠাকুরতা, ছন্দা চক্রবর্তী, পূজন দাস, এরা ছিলেন তখন বিজন বিজন মিস্ত্রি আমার বন্ধু মানুষ, তো ওনারা এই অ্যালবামটিতে ছিলেন। তারপরে আমার গানটিও ওখানে স্থান পায় এবং এরপরেই শুরু হয়। এরপরে তো আমি একক একটি অ্যালবাম করি রবীন্দ্রনাথের গানের, যেটি অজয় দার সঙ্গীত পরিচালনায়।
1: ওখান থেকে আমরা গান শুনবো, তবে এই যে
0: হ্যাঁ হ্যাঁ
1: এখন যে গানের কথা বলছেন সেটা এখন শুনবো।
0: আচ্ছা, চোখের নিশানে না।
1: জি জি, এই গানটা শুনি।

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগিয়া স্বপ্নের স্মৃতি স্মরণে কে রাখে গো, চোখের নেশার

চোখের নেশার ভালোবাসা, পুতুল লইয়া খেলা খেলেছো।

0: বুকের ছলনা সে কি নয়ন জলে ঢাকে গো, চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগে স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো, চোখের নেশার ভালোবাসা।
1: বাহ, চমৎকার। গানের কথাগুলো মানে কি গভীর, চিন্তা করলে যে চোখের নেশায় ভালোবাসায়। হ্যাঁ, মানে
0: কি অভিমান, কি কি কি মানে আবেগ! হ্যাঁ, বুকের
1: আবেগ।
0: ছলনা সে কি নয়ন জলে থাকে গো।
1: হুম হুম তারপর স্বপনে আমরা যা দেখি সেটা কতক্ষণ স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী, মানে
0: হ্যাঁ
1: স্থায়ী বা ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে আসলে আসলে ভাবলে বা চিন্তা করলে, কথার ভেতরে প্রবেশ করলে আসলে অনেক অনেক কিছু বেরিয়ে আসে। আমরা নজরুল গীতি তো শুনলাম একটু আগে, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল। তো সেই অ্যালবাম, এটা কি রবীন্দ্রসঙ্গীতের মানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি অ্যালবামটা ছিল, মানে সব গানই কি
0: হ্যাঁ
1: রবীন্দ্রসঙ্গীত ছিল
0: হ্যাঁ
1: নাকি
0: এখন
1: অন্যান্য গানও
0: দশটি
1: ছিল? আপনি যে
0: না এটা
1: অ্যালবামের কথা বলছিলেন।
0: মানে 10টি গান ছিল, 10টি রবীন্দ্রসঙ্গীত, এবং ওটি আমার প্রথম একক
1: আচ্ছা,
0: অ্যালবাম, এবং
1: একক অ্যালবাম। আচ্ছা,
0: একক অ্যালবাম এবং
1: এর
0: আমি
1: শিরোনামটা কি ছিল, মানে অ্যালবামের নামটা
0: কিশোর
1: একক
0: বাজে,
1: অ্যালবামে কি
0: কিশোর
1: সুর
0: বাজে,
1: বাজে? আচ্ছা আচ্ছা,
0: কিশোর বাজে, ওটি রবীন্দ্রনাথের একটি গান আছে, বাজে আমার প্রাণে আমি জানি মনে জানো, তো সেই লাইনটি কিশোর বাজে, সেটি ছিল আমার গানের অ্যালবাম। আমি আসলে শোনাতে চেয়েছিলাম শ্রোতাদেরকে যে আমার মনে কিশোরটা বাজে।
1: আচ্ছা আচ্ছা, বাহ। আমরা ওই অ্যালবাম থেকে একটা গান শুনি।

0: চমৎকার, খুব সুন্দর। আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করেছেন দেশে বিদেশ থেকে, মানে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, ইউএসএ থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন, আমাদের শুনছেন, দেখছেন। আমরা একটু কমেন্ট করে আসি। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের নিয়মিত নিয়মিত একজন শ্রোতা এবং দর্শক নুসরাত জাহান, তিনি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, তিনি বগুড়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, অফিসের চাপ আর পরীক্ষা প্রস্তুতিতে সময় পায়নি। আচ্ছা, আজ প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে রেকর্ডেড ভার্সন থাকবে, আপনি দেখে নিতে পারেন। তিনি কেমন আছেন? ওয়াসিকা আপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অতিথিকে অনেক অনেক শুভকামনা, আপনাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছে। তারপর নার্গিস ভুঁইয়া লিখেছেন, অসাধারণ লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তারপর নাজমা সুলতানা, তিনি লিখেছেন, চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আমরা অনেক বেশি, আমাদের ভালো লাগে যে আপনারা যখন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আমরা তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এই এছাড়াও আর কোন কোন গান, গানের সাথে আপনার গানের চর্চার মধ্যে আপনি আছেন, বা ভালো লাগার জায়গা যদি ধরি বলি, কোন মানে ধারা বা কোন ক্ষেত্রটা আপনার কাছে ভালো?
1: আমি যদি আমার কমফোর্ট জোন বলি, তাহলে হচ্ছে আসলে নজরুলসঙ্গীতের পরেই হচ্ছে পুরাতনী বাংলা গান, রবীন্দ্রনাথের গান, মানে পঞ্চকবির গানের
0: আচ্ছা আচ্ছা,
1: পাশাপাশি পুরাতনী বাংলা গান। পুরাতনী মানে প্রাক রবীন্দ্র যুগের যে বাংলা গানগুলি আছে সেগুলোকে আমরা পুরাতনী বাংলা গান বলি।
0: আচ্ছা, প্রাক রবীন্দ্র যুগে তো আসলে টপ্পা গান বা এগুলো ছিল, যে রামনিধি
1: হ্যাঁ হ্যাঁ
0: গুপ্ত বা নীলুবাবু, তারা টপ্পা গানের,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমার
0: বা
1: আমি
0: তখন তো আসলে সত্যি কথা বলতে,
1: বাংলা গানের বর্তমান যে ধারাটি সেটি তখনো দাঁড়ায়নি। তখন বাংলা গান বলতে আমরা বুঝতাম কীর্তন, খ্যামটা, তরজা, এই টাইপের কিছু গান, আখড়াই, হাফ আখড়াই, এই টাইপের কিছু গান, যেগুলো এবং কবি গান, যেগুলো আসলে মূলত নাগরিক সঙ্গীত হয়ে ওঠেনি বা খুব পরিশীলিত হয়ে ওঠেনি। কবি গানগুলোতে প্রচুর অশ্লীল শব্দের প্রয়োগ ছিল। আর যেগুলোর কথা বললাম, যে কীর্তন এবং কিছু ভক্তি গীতি, শাক্ত সঙ্গীত ছিল তো সেগুলো, বা রামপ্রসাদের রামপ্রসাদী গানগুলো ছিল, কেমন তো সেগুলোতে আসলে মূলত দেবদেবীকে উপলক্ষে সে তাদের স্তব কীর্তন করেই গানগুলো করা হতো, তো সেটি ছিল। কিন্তু আধুনিক বাংলা গানের যে
0: রবীন্দ্র
1: বর্তমান,
0: যুগে তো আসলে মধ্যযুগীয় পর্যায়ে, তখন এমনিতেও সাহিত্যে,
1: হ্যাঁ মধ্যযুগেরই আসলে এটা একটা যুগ সন্ধিক্ষণ ছিল আসলে প্রাক রবীন্দ্র
0: সাহিত্যে
1: যুগটা।
0: দেখা যেত,
1: হ্যাঁ সাহিত্যেও তখন মধ্যযুগের একটা প্রভাব ছিল এবং একটা যুগ সন্ধিক্ষণ ছিল তখন 1800-এর সময়টা। তো গানের ক্ষেত্রে একই রকম ব্যাপারটা হয়েছে, তখন যে আগেকার যুগের যে পদাবলী কীর্তন বা সেখান থেকে এসে আধুনিক বাংলা গানের একটা ধারা তৈরি হতে শুরু করলো, যেখানে কাব্য সঙ্গীত বা যেখানে রোমান্টিসিজম আসতো, পরনারীর প্রেম সেটা ভাবা ভাবা যেত না আরকি, গানের মধ্যে নরনারী প্রেম আসবে এটা তো ভাবতেই পারতো মানুষ, তো সেটা তখন আসতো এবং তারা এটাকে অবক্ষয় মনে করতো আর কি তখন। তো সেটা ছিল এবং একটা মানুষের সঙ্গীতের মধ্যে মানুষের কল্পনা বিলাসিতা বা রোমান্টিকতা সেটা আসছে, সুরের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে বিভিন্ন ধরনের ইয়েতে। তো সেই সময়টায় আমি বলবো যে মৃদুবাবুই প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলা গানে কাব্য সঙ্গীতের একটা প্রবর্তন করেন বা নাগরিক কাব্য ধারাকে প্রধান তিনি বাংলা গানে, এবং তখন একটা বাংলা গানে
0: বাংলায় বাংলা গানে টপ্পা গানের প্রবর্তক রামনিধি গুপ্ত ছাড়া,
1: শুধু টপ্পা গান না, আমি বলবো যে এটি আমাদের বর্তমান যে বাংলা গানের যে ধারাটি সেই ধারার সূত্রপাতই। আমাদের গানে যে রোমান্টিক কাব্যের যে একটা প্রভাব বা সেটাকেই বেস করে তখন এখন আমাদের গান হয়, যে গান আসলে মূলত একটি কবিতা, তো সেটি কিন্তু রামনিধি গুপ্তর মধ্যে দিয়েই আমরা প্রথম জানতে পারি এবং নাগরিক সঙ্গীতের আমি বলবো যে সূত্রপাতটা তিনি করেন। এবং এরপরে সেটি আরেকটু পরিশীলিত হয়ে পরবর্তীতে তার যারা ছিলেন শ্রীধর কথক এবং আরো তার যারা রায়চাঁদ বড়াল, তারা এই গানটিকে নাগরিক সঙ্গীতকে বাংলা সঙ্গীত কাল প্রায় এগিয়ে নিয়ে যান এবং রবীন্দ্রনাথ এরপরে আসেন, এবং রবীন্দ্রনাথ মোটামুটি বলা যায় যে এক হাতে অনেক দূর নিয়ে গেলেন এবং নজরুল সেটিকে একটি পরিপূর্ণতার দিকে নিয়ে যান। এবং এরপরে 50-60-70 বা এক পর্যন্ত যে বাংলা গানের যে আধুনিক ধারাটি আমি বলবো যেটি নজরুলের প্রবর্তিত কাব্য সঙ্গীত বা আধুনিক গানের একটি পরবর্তী ধারাটা, ওই ধারাটাকে টেনে এনে যাওয়া হয়েছে পরবর্তীতে।
0: আমরা কি ওই প্রাক রবীন্দ্র যুগের কোনো গানকে এখন শুনতে পারি?
1: হ্যাঁ
0: আপনার যদি
1: নিশ্চয়ই।
0: ভালো লাগার জায়গা।
1: কান তরে বৃষ্টি জাগরায়, কার তরে নিশি জাগরায়, তুমি যার আশার আসে।

0: কার তরে নিশি জাগরা।
1: চমৎকার। এই যে কার তরে নিশি জাগো রাই, তখন আসলে রাই বলার সাথে সাথে মনে হয় যেন একটা তবলার একটা ছোঁয়া বা একটা সোম, যেটাই বলি, যার
0: হ্যাঁ
1: সাথে
0: হ্যাঁ
1: তখন হচ্ছিল।
0: হ্যাঁ সোমটা খুব মিস করি। নিশি জাগরা, এইগুলো আসলে আদ্যতালের গান, এরকম ফলে সত্যিকার বৈঠকি মেয়েদের।
1: আমাদের এই সোশ্যাল মিডিয়ায় তো আসলে এখন সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, কিন্তু তারপরে এর মধ্যে থেকেও যতটুকু আমরা তুলে ধরার চেষ্টা
0: হ্যাঁ
1: করি, এই যে আলোচনাটাও, এই আলোচনাটার মধ্যেও মনে হয় যেন অনেক কিছু চলে আসলো, বা অনেক আলোচনাটাও
0: হ্যাঁ
1: মানে আমার কাছে, আমার আমার তো ভালো লাগছে, আমি জানি না দর্শকদের কেমন লাগছে, আশা করি ভালো লাগছে, দেখে তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, এই ভালো লাগাটা আরো কিছুক্ষণ ধরে রাখতে চাই। আমরা আপনার আরো গান শুনবো, আপনার এই যে সঙ্গীত শিল্পীদের কথা বলছিলেন যে ইন্সপায়ার হন যাদেরকে দেখে, সেই প্রিয় শিল্পীদের গান শুনবো। তবে একটা একটু জানতে চাই যে আদর্শ সঙ্গীত শিল্পী বলতে আপনি কি বলছেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে, এটা আপনার ব্যক্তিগত মত হিসেবেই নিব। আর সেটা হচ্ছে গিয়ে সঙ্গীতে তো বিভিন্ন ধারা রয়েছে, তো সেই ধারায় একজন মানে সমান পারদর্শিতা, নাকি একটা নির্দিষ্ট ধারায় এগিয়ে গিয়ে তার শিখরে ওঠা, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি ব্যাখ্যা করেন আদর্শ সঙ্গীত।
0: মাল্টিটাস্কিং বা মাল্টিস্কিল হওয়াটা এক ধরনের ব্যাপার, আবার একটি নির্দিষ্ট বিষয়ে খুব বেশি গভীর উৎপত্তি অর্জন করা সেটাও আরেক রকমের ব্যাপার। যারা কাজ করতে বিনোদন মাধ্যমে তারা প্রত্যেকে মাল্টিটাস্কিং ছিলেন। যেমন নজরুল, তিনি নানান রকমের কাজ, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা এবং চলচ্চিত্রের জন্য গান লেখা আছে, চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য লেখা ইত্যাদি করেছেন। রবীন্দ্রনাথ তার সময় কিন্তু যথেষ্ট নানান রকম ভার্সেটাইল ছিলেন, ছবি আঁকা থেকে শুরু করে একসময় তারা মঞ্চে অভিনয় করতেন, রবীন্দ্রনাথের মঞ্চে অভিনয় করা তার আত্মজীবনীতে পাই। সেখান থেকে তিনি গান করেছেন, তিনি গানের সুর দিয়েছেন, তো তারাও কিন্তু এবং কবিতা লিখেছেন, মাল্টিটাস্কিং ছিলেন বা পলিম্যাথ ছিলেন। এরপরে একটি সময়, দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যেখানে আমরা দেখি যে তিনি শুরু করেন এবং গানের ধারাগুলো আস্তে আস্তে নির্দিষ্ট ধারাতেই গান করছেন। এই ব্যাপারটাকে ধ্বংস করেন নজরুল রবীন্দ্রনাথ যখন গান সৃষ্টি করেন, তারা কিন্তু কখনো লোকগান থেকে মানে এই বৈচিত্র্য ভার্সেটালিটি আমি যে কোনো ভার্সেটাইল ক্যারেক্টার ব্যক্তিগতভাবেও আমি সব বাবার চেষ্টা করেছি, বা আমার কাছে মনে হয়েছে যে নতুন নতুন কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, আমার ভালো লেগেছে। আমি পেশাগত জীবনেও তাই, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমার নিজের কাজগুলো প্রতি ধারা পরিবর্তন, এটা আমার একটি আমি কখনো হসপিটাল ম্যানেজমেন্ট, কখনো আমি জেনারেল মেডিসিনে আমি কখনো আমি ক্যান্সার পড়াশোনা করেছিলাম, জেনারেল অনকোলজি আর কি, সেখানেও আমি কিছুদিন পরে আবার পড়ি। যাই হোক, অনেক কিছু করতে করতে এখন একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এখন পরিবর্তন এখন কাজ করি গানের ক্ষেত্রে। এখন ভার্সেটাইল সিঙ্গারদের আমার সবসময় ভালো লাগে এবং সত্যিকারের শিল্পীদের কাছ থেকে যেমন মুখার্জি, মান্না দে, তো আমরা সবসময় সবসময় করে আমাদের বাংলাদেশ, ওনারাও কিন্তু ভার্সেটাইল বিনন্দী দাদা, তো অনেক ধরনের গান সঙ্গীত প্রধান সঙ্গীত থেকে লোকসঙ্গীত শিখেছেন এবং লোকসঙ্গীত দলের সদস্য ছিলেন বিনীতান দাসের প্রতিনিধি, তো এই সুবিধা কিন্তু আবার সাংঘাতিক সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু প্রথম দিকে পরবর্তীতে তিনি আধুনিক, তো এই যে সেখানেও কিন্তু তার বলে আমি এটা বলবো না যে যারা গান করেন তারা ভালো গান করেন, তারা গান তারা শিল্পী নন সেটা আমি বলবো না। যেমন আমাদের রেজনা চৌধুরী জীবন রবীন্দ্রসঙ্গীতটাই মূলত করেছেন, এছাড়া তিনি তিন কবির গান করেছেন, কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীতের আদলেই ওই জায়গা থেকেই করেছেন, বা তিনি তার রবীন্দ্রসঙ্গীত মন্ত্রমুগ্ধ, এত চমৎকার নিবেদন থাকে। এই যে তারা যে অন্য গান করেননি, তারা প্রত্যেকের নন বা সেটার জন্য তারা কিন্তু আমাদের কোন অসুবিধা হয়, তারা তাদের জায়গা থেকে গেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে করি সেটা অনেক ভালো। ভুল কথা হচ্ছে যে আপনি যেটাই করবেন সেটা যেন ভালো করেন এবং আপনার ভালো লাগা থেকে করেন এবং সেটা যেন ভালো হয়, মানে আমাদেরও যেন করতে ভালো লাগে, ভালো হবে যেন যেন
1: অনেক ভালো লাগে। আসলে সুন্দর সুন্দর কমেন্ট আসলে আপনারা সবাই অনেক ভালো লাগে। আচ্ছা, আমরা এখন কোন গানটা শুনবো? আপনার কোন প্রিয় শিল্পী হোক বা আপনার প্রিয় কোন গান আমরা এখন
0: শুনতে চাচ্ছি। নজরুলসঙ্গীতই করি একটি, খুব প্রিয় আমার মনে হয় শ্রোতাদের অনেক ভালো লাগবে, কারণ খুব ভক্তি গান, অনেক এতক্ষণ অনেক আনকমন এবং গান করলাম একটু প্রচলিত পরিচিত নজরুল সঙ্গীত করে।

0: ভরা ফুল।
1: চমৎকার। এই চমৎকার গান শুনতে শুনতে বেশ কিছু চমৎকার কমেন্ট পেয়েছি। নুসরাত জাহান লিখেছেন, অনলাইনের সেরা অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন এইটি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে। মাঝে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, আশা করি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। দারুণ লাগছে, সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা সাথে আছেন দেখি। আমরা 1 ঘন্টা 13 মিনিট হয়ে গিয়েছে আজকের এই আয়োজন, এত মানে ভালো লাগছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা গান শুনবো, আরেকটি গান শুনবো, তারপর গান শুনতে শুনতে এরপরে আমরা বিদায় নিব। তো আমার ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের গান আছে, মানে আপনার আমি আমি এটা ইউটিউবে শুনেছিলাম, তো আমি আজকে আমাদের দর্শকদেরকে, দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই। সেই গানটি হচ্ছে চোখের আলোয় দেখেছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আশা করি এই গানটি,
0: ও
1: এই
0: থ্যাংক
1: গানটি
0: ইউ।
1: যদি আপনি একটু
0: হ্যাঁ, এই
1: শোনান এবং
0: গানটিও,
1: এই গানের মাধ্যমে আমার,
0: এই গানটিও আমার ইউটিউবের যে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলি আছে তার মধ্যে এই গানটিও কিন্তু অনেক শ্রোতারা ভিউ করেছেন এবং পছন্দ করেছেন। এটা আমারও খুব পছন্দের গান।

খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়িতে, তোমায় নিয়ে খেলেছিলে খেলার ছলেতে।

চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে চোখে।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই বর্ষার অঝোর ধারা। তুমি আমি দেশবাসী কাঁদব সবাই,
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো। শামীম ভাই, আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: যে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন আপনি, আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21 টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়। সফল যারা কেমন তারা, আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়। আপনিও তো সফল।
1: আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে সফল ভাইয়া, যদি কেউ বসে বসে ভাবে যে না, আমার দ্বারা কিচ্ছু হলো না পৃথিবীতে, আমি একটা কি করলাম, আসলে সেও সফল, কারণ একটা কারণে সে পৃথিবীতে আসে। যদি
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিছু নাও করে, তাও সেটাই তার কারণ পৃথিবীতে আসা। কোনো না কোনো কিছু সে করেছে, সে জানে না, তার জানার বাইরেই হয়তো কিছু করে ফেলেছে। তো সবাই আসলে সফল, তো যে যার মতন করে সূর্যটাকে দেখে।
0: হ্যাঁ, সেটা ঠিক, এটা আপনি ভালো বলেছেন। প্রত্যেকে আসলে তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে সফল। তো এখন
1: একদম
0: আসলে যদি আমরা বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ, আপনার কাছে মনে হতে আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে, এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক, ইউটিউব, আপনারা যারা দেখছেন তারা আপনারা লিখে দেবেন কোথা থেকে দেখছেন। আর একই সঙ্গে এটা রেডিও স্টেশন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করব। নুসরাত জাহান, নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন। হ্যাঁ, রমজানুল মোবারক।
1: আপনাকেও
0: মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা,
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে, আমরা যে প্রশ্ন করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে যে উঠতে পারে, সে সফল।
0: হ্যাঁ, ওকে,
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে, সে সফল। সূর্যের বিকেলের আভাটা যে আনন্দ দিয়ে উপভোগ করতে পারে, সে সফল। আপনার গাছের ছোট্ট বেলি
0: ওকে,
1: ফুলটা এবং আপনার যখন বারান্দায় একটা টুনটুনি পাখি এসে ডাকে, তখন তাকে যদি আপনি দারুণ ভাবে গ্রহণ করতে পারেন, তাহলেই আপনি সফল।
0: রাইট,
1: তখন আপনি ভাববেন আসলে আপনার হয়তো দিনের এই কাজটা হলো না, ওটা হলো না, আপনি দেখবেন যে কিচ্ছুর কোনো মানে নেই। এখন বিশেষ করে গত 1.5 বছরে আমরা যেটা শিখেছি, আমি কিছুর কোনো মানে নেই যতক্ষণ না আপনি নিশ্চিন্তে আছেন, চিন্তাহীন আছেন এবং সুখী আছেন। আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না। আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন, বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এইটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন, খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন, ফাইন, কিপ অন পার্সুইং, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
0: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করবেন সফল, উনি বলেছেন যেই যেই বর্ণনা করছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভাল লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভাল লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বললে ভাল লাগছে, বা কোনো একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করাটা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহেরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলিনি, রেডিও ত্রিকাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন, এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো কোন কাজগুলো মনে হয় যে আপনি অনিচ্ছায় করছেন, ভাল লাগছে না?
1: শাহিন ভাই, আমার সবই নিজের সময়, নিজের মুহূর্ত।
0: ওকে,
1: আমার একটা পারসুট থাকে, আমার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে সকালে আমি সূর্য উদয় দেখবো না, কিন্তু সূর্যের উদয়ের পরবর্তী যে একটা ঘন্টা আমি সূর্যের কাছাকাছি থাকবো। এই এটা অনেক সময় আমার হয় না, বা যেদিন হয় সেদিন মনে করেন যে আমি অনেক সুখী। আর মুহূর্ত আসলে জেগে থাকা প্রতিটা মুহূর্তই খুব সুন্দর, যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের এদের ধরেন ছোটকালের একরকম এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি নিশ্চয় মনে আছে 6টা 6টা ঋতু আমাদের আল্লাহ দিয়েইছে মজা করার জন্য, মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার। তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই।
0: আমাদের আমাদের এখানে খাইরুল বাবুই বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, একেম রশিদ আমাদের বন্ধু জয়েন করেছেন, নূর রাজা, নূর রাজা বলেছেন মেরিন মেহরিন আপু আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা ফাতেহা ফাতেহা পড়বেন কি? নূর রাজা আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন আপনাকে সুরা ফাতেহার সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। একেএম রশিদ তিনি বলেছেন দারুন, নুরশাদ জাহান লিখেছেন কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খাইরুল বাবু যেটা বলেছে বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
1: ও, সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
0: হ্যাঁ সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইলো বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে, এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে না না, ওকে ইটস ওকে। তখন সে বলে হ্যাঁ আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার, ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
1: ওকে ওকে,
0: ওকে
1: আমার জন্য নতুন একটি শিক্ষা ছিল। আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
0: সিস্টার, আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে, কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ, আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
1: আমার আমার নিজের নাম মেহেরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
0: আচ্ছা
1: সহ, আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহেরিন মাহমুদ বলে, আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদপুর পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই, আমরা সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভুইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভুইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহরিন মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনারা যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন? সানজিদা খান খুব ভালো লাগছে, মেহরিন আপুর সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে ওনার কণ্ঠে গান শুনতে চাই, সবাই লিখছেন আমাদের, একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার প্রচুর গান, 2000 সালে আপনার প্রথম ক্যাসেট বেরিয়েছিল যতটুকু আমি জানি, এবং আপনার নিজের অ্যালবাম আছে অনেকগুলো, তার মধ্যে আছে আনাড়ি, তারপরে দেখা হবে, মনে পড়ে তোমায়, তারপর ভালোবাসার গান, রোমান্টিক কম্পাইলেশন এটা, তারপর ডোন্ট ফরগেট মি, এটা 2006 বেরিয়েছে, তুমি আছো বলে, আরেকটা হচ্ছে সেভেন, সেভেন লেখাটা খুব ইন্টারেস্টিং ছিল, এই গানগুলো নিয়ে ইয়েগুলো নিয়ে বলেন যে আপনার 2000 সালের প্রথম অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই। আপনার আনাড়ি, আনাড়ি গান দিয়ে আমরা সবাই আপনাকে চিনেছি, আপনার কাছে তখনকার অনুভূতিটা কেমন ছিল?
1: লম্বা হিস্ট্রি, আসলে আমি এখনো নূতন চাং ভাই, এখনো আমি একটা একটা একটা সেরকম একটা গানের খোঁজে যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওই জন্য আনারির আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটা নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামীম ভাই। এবং এই যে বছরগুলো পার হয়েছে, এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বাকি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলো ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে। আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্ত গুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সদ ব্যবহার করা হয়। তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি এটা তো আপনারা জানেনই, আর ইউটিউবেও সব আছে, আমার মেহরিন অফিসিয়াল আমার ইউটিউবে চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম। ওখানে অনেক কিছু আছে, শামিম ভাই আমাকে সফল জায়গার ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট হ্যাভ ডান ইজ হোয়াট হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্ন অ্যাবাউট। তো এই দিস ইজ লং এন্ড শর্ট, কারণ আমি জীবনে একটা দিনও
0: হ্যাঁ
1: নষ্ট
0: হ্যাঁ হ্যাঁ
1: করি নাই শামিম ভাই, আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ, এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ ওয়ার আই অ্যাম টুডে, এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবন কটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, ওটা আমার প্রধান দেখা আমার জীবন থেকে আমি কি করতে পারি। সো হাউ লং আই লিভ টু ডু দেম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
0: নাইস নাইস নাইস, এক্সেলেন্ট। আমার মনে হয় যে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট কিভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহের মাহমুদ। তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় 2 লাইন শোনাবেন না? এই যে সবাই কিন্তু ওয়েট করছে, দেখেন আপনাকে রিয়াদ আহমেদ দেখেছেন। হ্যাঁ ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি। নুসরাত জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে। সরোয়ার চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে, সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে এটা 50,000 100,000 ফলোয়ার হয়ে যায়। তো আমরা আপনার একটু গান শুনতে চাই।
1: বলেন না শাইম ভাই কি গান শুনবেন।
0: আনাড়ি, আমি তো এসব ক্ষেত্রে খুবই আনাড়ি।
1: আই হ্যাভ, আমি একটু ছোট্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিবো আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা,

0: وانا
1: হোপ ইউ লাইক
0: নাইস।
1: ইট।
0: দেখেন আপনি কি সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়। কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে, তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2,000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2,000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
1: না এটা ঠিক না,
0: তবে
1: এরকম
0: এই যে
1: হবে না
0: আপনি আনাড়ি গানটা করলেন সুপ্রিয় দর্শক, 2,000, জি জি বলেন বলেন প্লিজ
1: ম্যাটার অফ
0: বলেন।
1: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
0: অবভিয়াসলি
1: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
0: দেবেই,
1: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন, তো এই সব কিছুর একটা একটা লেগে
0: রাইট,
1: থাকার একটা কিছু। আপনি দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডর দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
0: সেটাই
1: সবাই
0: সেটাই
1: শেখায়। মানুষ তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছনে লেগে থাকলে যে হবেই, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা
0: হ্যাঁ
1: মানুষ তো
0: হ্যাঁ
1: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার। আপনি টিভি পার্সন,
0: ও
1: সেটা তো
0: আপনি
1: বি অল লাভ ইউ। আর এখন লুক এট ইউ, মাই গড, বিদেশের মতো একটা জায়গায় গিয়ে আপনি কত বড় একটা পজিশন হোল্ড করছেন, বিদেশিদের সাথে কাজ
0: আপনাকে
1: করছেন।
0: আপনি কি খাবেন বলেন, আপনি কি খাবেন, আপনার একটা খাওয়া পাওয়া রইল, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমাকে খাওয়াইতেই হবে।
1: যখন যাব অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
0: কারেক্ট কারেক্ট। আমাদের মোহাম্মদ আবু সাঈদ বলেছেন, মেহরিন আপু কেমন আছেন, আমি ডক্টর আবু সাঈদ, এত সুন্দর একটা গান শোনার জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল, আপনার 2012 সালে আমাদের সিস্টার মেহরিন মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন, বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে, আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি,
1: শাহিম ভাই, আমি
0: কঠিন প্রশ্ন।
1: আসলে না, আমার কাউকে জাজ করার কোনো কোনো রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক এক রকম করে বানিয়ে। আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটু আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, আহা এই গানটা এই জায়গাটা একটু কেমন গেল, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইউর কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন আমাদের
0: না
1: মানে
0: জানেন না,
1: রক্ষণশীল।
0: ধরেন আপনি তো 100 150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা আমাদের কাছ থেকে জানতে চাই।
1: সিঙ্গারের আসলে এটা একটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনার করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদি যে আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে ভাই একটু চেষ্টা করো বা ভালোভাবে তাকে বলো, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা আরো সহজে বের হয়। আর যদি ইচ্ছাতে আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে দেখি তো, একটু দেখি তো আমি পারি কিনা, এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গন্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই সাচ্ছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলেই সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, তো ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা সেখানে যে নতুন ছেলে মেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতো মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একটা তুলে আনা, এই যে এত এত ছেলে মেয়ের মধ্যে থেকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে এটা অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখন দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
1: হ্যাঁ শুনবো, যা বলবেন।
0: তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: Thank you.
1: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইন্তেখাব মাহমুদ, ইন্তেখাব, সুপ্রিয় দর্শক, আমি বলতে হয় যে ইন্তেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়। এবং আপনি দেখলেই দেখবেন, ইয়া লম্বা, একদম নায়কোচিত চেহারার এবং রাজকুমার। আপনার ইন্তেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
0: ও স্বামী ভাই, প্রেম টেমের সময় পাই নাই বেশি। আমার বাসায় এসব দুর্লভ ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম স্বামী ভাই। আপনি আপনি তো জানেন, আপনি না
1: আচ্ছা,
0: অনেক দিন ছিলেন, তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম। বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
1: তাই
0: তো
1: নাকি?
0: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন চাকরি পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বললো যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
1: হ্যাঁ
0: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? তো সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বলতো যে দেখ এরকম আমার একজন আছে, তো would you like to meet him? তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর somehow we met, and then ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে গিয়ে কি হয় যে যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়। ইন্তেখাবেরও সেম,
1: রাইট রাইট,
0: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে পাত্র যে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না, তখন আমরা আবেদ ভাইকে আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট,
1: হ্যাঁ,
0: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
1: মানে আবেদ, আবেদ খান, আবেদ খান।
0: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
1: সঞ্জিদা,
0: অনেক দিনে।
1: সঞ্জিদা খাতুন আর আবেদ,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: রাইট, আবেদ
0: তারপর
1: খান
0: হলো
1: সাহেব। হ্যাঁ
0: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন আর
1: হ্যাঁ
0: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বলি, সে আম্মা বলল আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে, তো এইভাবে আমরা সামহাউ উই টাইড দ্য নট এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষও বলেছিল আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই আগে হোক। তো
1: হ্যাঁ
0: তারপরে আমি তো খুব মহা সমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত। তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম আমার, তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো, এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী ওই সময় অতটা আমরা আসতে এক্সট্রাভাগেন্ট খুট করা হতো না, কিন্তু আমি মজা করে ভাই বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনা মেনা মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি বিয়ে বাড়ি, যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
1: তুলে
0: করবো, কিন্তু
1: দিচ্ছি।
0: এইসব হবে না, এসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম না, ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যে তো আমি ভয় পেত। তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামিম ভাই, যেই সময় সালাম করব, কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শাহিন ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা, তো তাও ওই মুহূর্ত আমি সামাল দিয়ে নিয়েছি। আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু, মানে আই সামহাও ম্যানেজ দ্যাট মুহূর্ত। এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট, যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় নাই, এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত, কারণ এটা রিলিজিয়াস না। হ্যাঁ, তো তারপরে তো তাও স্বামী ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুরবাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার মানে সব বাবার এটা হয় যে তার মেয়ে, তার চক্ষের ধন, তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরে আমি হাসতে হাসতে সব তারপর থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, মানে নিজেদের যে
1: আমার তিন
0: মোমেন্ট,
1: কন্যা, তা আমার ওয়াইফ আমাকে বলে, আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখব যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো তিন কন্যা আর একজন স্ত্রী মাত্র। উপমা উপমা ইসলাম রূপা লিখেছেন যে কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে
0: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
1: সিস্টার,
0: কোনো
1: আপনি কি যেন
0: পরীক্ষা,
1: বলছিলেন?
0: যে যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে
1: জি
0: হলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে, যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই আসলে আমি
1: এটা কিন্তু
0: মনে
1: খুব
0: করি।
1: ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইনতেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পথ করবো না, এইভাবে হতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সাথে সৌগত আলী সাগর ভাই যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্ট আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরের কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে, আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত। বায়েজিদ বুস্তামি লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আখান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম, বাহ গুড, আপনি তিনি আমাদের ইয়েতেও গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনার কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন? আমরা আর 10-12 মিনিটের
0: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে
1: হ্যাঁ
0: কোথা থেকে যে ভুল যায় এটা বলা মুশকিল। হুম হুম
1: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন একটা এই জাতীয়, ওই ওই আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার স্মৃতিটা একটু শুনতে চাই। কারণ আমরা যেরকম দেখেছি বাচ্চু ভাই একটা অসাধারণ মানুষ ছিলেন, এত বড় মাপের মানুষ, যিনি আজম খানকে গুরু সম্মান দিয়ে ফেলছেন, যিনি একটা ইয়াং জার্নালিস্টকে আমাদেরকে অত্যন্ত বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন অত্যন্ত খোলা মনে, তারপরে অনেককে উৎসাহ দিচ্ছেন, নতুন নতুন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গা করে দিচ্ছেন যে এই প্ল্যাটফর্মে এসে গান করো। আপনার সাথে আয়ুব বাচ্চুর স্মৃতিটা একটু শুনতে চাই, এবং আপনি বাচ্চাটা করেছেন সেটা একটু শুনতে চাই, আপনি একটু স্মৃতিটা।
0: আমার মানে এই গান বাজনার জগতে বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গিয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তা ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তারপরে
1: হ্যাঁ
0: দিয়ে
1: লাখ
0: এটা
1: সুন্দর
0: কিন্তু
1: আপনার
0: হ্যাঁ। আর
1: সাদা
0: ভাই
1: চৌধুরীর
0: আমার
1: সম্পাদনায়, আমি
0: হ্যাঁ আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারেগারে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

0: বাচ্চুকের সাথে আমি র্যাম্পে খেলিয়ার আসছি, মানে সব লাইফ ক্রস হয়ে যেত একদম। তো ওই সব ওই আমলে চুপটা আমি এখন মনে করি। তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চুকের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো। আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড দিয়েছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চার শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চার শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ, ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোনো রকমের দুঃখ দুর্দশা আনেন নাই। যখন বিডি আইডলের আনভেইলিং হয়, বাচ্চুকে তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পড়িয়ে দিল, তখন উনি ছবি তুললেন। এবং আনভেইলিং এর স্টেজটা ছিল এমন যে রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছে না ঠিক করে, তখন শামীম ভাই এলেন, হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চা ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চা ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন্ট ডু মাচ, ইউ নো, বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস, মানুষ এই খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা খেও না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
1: সেটাই
0: তবে আমি
1: সেটাই
0: মনে করি
1: সেটাই
0: এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চান চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকে যে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি। আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে, সবাই এভাবে এভাবে খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই, কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন। তো হতে পারে যে ইটস আ ইটস আ ম্যাজিক্যাল, ইটস আ কি বলে, প্রিঅর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো, হ্যাঁ তো এই আর কি।
1: সেটাই
0: তারপর
1: আরিফ
0: আমি
1: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
0: না
1: হ্যাঁ, এবং উনি আপনি আর
0: রিয়েলি
1: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আরিফ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে কাজ করে আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডেজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
0: আচ্ছা
1: ঢাকা গ্রেট কনভার্সেশন, এটা আর আপনার 2006 এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
0: ও, এটা তো আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়, এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ। আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট, আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসুদ আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা একজন পরিষদের আর কি, মানে সভা সদ আর তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা। তো অ্যালবামটা বললো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো, সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে, তো তখন আমি বললাম যে কেন না আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম। তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত, তো ওটার টাইটেল ট্র্যাক ছিল, একটা গান ছিল।

0: ছিল আর কি, ভোট পড়ে গেছি। তো আমরা মনে করলাম যে ঠিক আছে, ওইটাই ওইটাই
1: শুনবো
0: হোক।
1: একটু গানটা কি শুনবো? কারণ এই যে বেশ
0: দোস্ত
1: কয়েকজন
0: পাখি
1: আপনার কণ্ঠে একটা ইংরেজি গান
0: আমি
1: শুনতে।
0: ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
1: ওকে
0: ওখানে
1: ওকে
0: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি তোমার জন্য, এটা একটা দেশের গান, আমি শোনাই ওইটা।
1: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ শুন ভাই
1: এই গানটা
0: রাতে
1: আমি
0: রাতে।
1: বহুবার শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতে এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং টু লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: মনে কি করে,
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে, আপনার জীবনে আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য, আপনার সিদ্ধান্তে যেমন চাঞ্চল্য, আপনি যেমন প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেন, আপনি যেরকম ভাবেন মানুষকে নিয়ে, সেরকম ভাবে আপনার গানগুলো কিন্তু খুব স্পিডি। আপনার ভেতর এই শক্তিটা আপনি কিভাবে পেলেন? আপনি কেন
0: হ্যাঁ
1: অন্য
0: ভাই,
1: আট
0: আমি
1: দশটা মেয়ের মতো একটা গম্ভীর মেয়ে বা মেয়ে হলেন না?
0: ও আমার বাসা আসলে হাসির ফোয়ারা। আমার আব্বা আম্মা সবাই হাসির পাগল আর কি, মানে আমার আব্বা ভীষণ জোরে জোরে হাসির, হাসিটা আমাদের একটা একটা বাই ডিফল্ট। আর আমি যে চাঞ্চল্য, আমার গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে, কারণ সবার একটা পার্সোনাল জোন থাকে। এই জোনটা আসলে সব সময় এত হাস্যোজ্জ্বলতা হয় না, কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসায় আরো হাউস হোল্ড হেল্প আছে, যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়, এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই এম নট এট অল, আই এম নট এট অল, মানে কি বলবো, যে যেভাবে পোট্রি করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার, আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশালি যখন বিডি আইডল চলে তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেই সেই সব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীরস্থি ঠান্ডা মাথায় না করে, আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো আইসিইউর বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীরস্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন, কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে, মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে তখন পাবে, এবং ভালো কিছু হতে সময় লাগবেই, ধৈর্য ধরতে হবেই, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম, মানে যদি সারা
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু চাই, তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা 2017-এ বের হলো সেভেন, সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো, তা আপনি প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলে সেভেন এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম, কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বার, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে, যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড, প্রাধান্য দিয়েছি আমার ভয়েসের রেঞ্জ এগুলোকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এর আগের রাজকুমার বলেন, সেটা থেকে অনেক মানে একদম একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তা আমাকে অনেকেই বললেন যে তুমি হঠাৎ করে এটা কেন করলে, তোমার সবাই জানে তোমাকে একরকম, তুমি এটা এটা মানে দিস ইজ আ দিস কুড বি আ জিওপ্রেডি টু ইয়ার টু ইয়ার লুক টু ইয়ার যে পার্সোনা ইউ ওয়ান্ট টু পোর্ট্রে। তা না, আমি বললাম যে না, আমার ভালো লাগার জায়গা থাকতে হবে আমার গানের মধ্যে। আমি দেখি তো যে আমার ভালো লাগার জায়গা থেকে আমার শ্রোতা দর্শক আমাকে ভালোবাসে কিনা। তো যেটা কিনা আপনি আদর করে করবেন, যেটা আপনি ভালোবেসে করবেন, গানটা তো ভালোবাসারই একটা ভেদ, তো সেটা সেভাবেই মানুষের কাছে পৌঁছবে। এবং আমি কোনো কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথে কাজ করেছি। এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদ ইবনে রাব্বি। তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য
1: কিন্তু
0: সেকেন্ড পার্ট অফ ইউর
1: একটা
0: কোয়েশ্চেন
1: প্রশ্ন,
0: শাম
1: একটা
0: ভাই?
1: প্রশ্ন, ধরেন এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল আমরা এটা ইনস্টাগ্রাম ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। তার বলেছে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটা সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? পজিটিভ দিক কি নেগেটিভ?
0: আই এম অলওয়েজ পজিটিভ শাম ভাই, অলওয়েজ পজিটিভ অ্যাবাউট চেঞ্জেস। কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসেছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকে গান করত, ওই সময় কিন্তু ইয়ে হতো মানে দরবারি গান হতো। সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বলল ছি খেয়াল কেউ গায়, হ্যাঁ দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশার দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো ওই টেলিভিশন গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল সেটা, হ্যাঁ ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল শ্রোতার, কিন্তু এখন যে টেকনোলজি শিফট এর বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য। আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে এটা এটা কেউ ভাবে না, বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেছে হয়েছে, এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন ফেসবুক মেসেঞ্জার, এই দিস ইজ ফেসবুক। দেন আগেন থিঙ্ক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, এটা সহজলভ্য করে দিচ্ছে। আপনি আইটিউনসে মেহরিন খুঁজবেন, পেয়ে যাবেন, পয়সা দিবেন, আপনার মোবাইলে মেহরিন বাসে থাকবে। তো এইরকম জিনিসগুলো ইজ এভরিওয়্যার। তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যা যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে, সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা যে শিফট গুলো, শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু
1: রাইট
0: একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আই এম ইয়েট টু লার্ন অ্যাবাউট দ্য নিটিগ্রিটিজ অফ অফ ডিজিটাল ওয়ার্ল্ড, বাট আই এম লার্নিং, আই হ্যাভ ফ্রেন্ডস, আই এম ট্রাইং টু বি এডুকেটেড এভরি মোমেন্ট। এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড, নাহলে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো, আর এখন আমি জাস্ট ক্লিক অ্যাওয়ে। সো ইটস অলওয়েজ ইউ হ্যাভ টু লুক এট
1: একদম
0: দ্য বেটার
1: একদম একদম
0: সাইড অফ।
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে। এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।
1: আচ্ছা, ওকে।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ঝলক মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব, তখন
1: একটু ছোট্ট
0: তো
1: একটা
0: অনেক
1: বলে নেই,
0: মূল্য।
1: একজন একজন লিখেছেন যে জাহেদা সরকার লাকি, তিনি লিখেছেন যে আমি দেখছি নরসিংদীর চিনিসপুর থেকে, আপনার কাছে কেমন লাগছে? নরসিংদীর চিনিসপুরেই আমাদের এই মেহের মামা বাবার ভূইয়া বাড়ি। আচ্ছা, তারপরে আপনি বলেন, বলছিলেন যে আপনার গানগুলো কেন এইরকম মেলোডিয়াস এরকম ইয়ে হচ্ছে।
0: এগুলা আসলে শামীম ভাই, আমি ওই আমাকে দিয়ে দিল দীপন ভাই, যে গান তো রিহার্স করেছি আমরা কিন্তু স্টুডিওতে বসে আগে, তো তারপর যখন আসলেই স্টুডিওতে গেলাম,
1: জি
0: মাইক্রোফোন বড়, শ্রুতি বড়, স্টুডিও বড়, মেশিন পত্র, ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাবো, তখন যাও দেখো, তো ওই জানারি গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটা যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাইম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইজ নট গোয়িং টু বি, ইট নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউ নো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যে যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন যেটাতে, যেটা আমি চাইছি যে আপনি ফিল, ওই রকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট, আই ডোন্ট নো শাইম ভাই। তারপর তুমি আছো বলে হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল, মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না, তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল। তো আসলে কিছুই বলা যায় না কখন কি হয়ে যায়, যে আপনাদের কাছে যে ভালো লাগে এটাই আমার আমার চেষ্টা, এটাই আমার মানে, এটা আমি আল্লাহর কাছে কিভাবে ধন্যবাদ দিব জানি না, যে একটা গান যখন মানুষের ভালো লাগে, এটা আসলে এটা সুরকার গীতিকার গায়ক গায়িকা কাউরি মনে হয় কখনো ওনারা আগে থেকে রেডি থাকেন না, ওনারা জাস্ট চেষ্টা করেন যে আমাদের গানটা দারুণ হয়, তো যখন কেউ ভালো বলে তখন ভাইয়া বলতে পারবো না কেমন লাগে। আর ইউনো শামীম ভাই, আমি আপনাকে একটা সিক্রেট বলি, আই নো আই এম ওভারল্যাপিং ইওর টাইম, সিক্রেট বলি, আমার সব
1: না না
0: গানে
1: না, নো
0: আমি
1: প্রবলেম, নো প্রবলেম, একটু বলতে। হ্যাঁ,
0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট দাদা যাযাবরটা ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান, আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে, উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি পৃথিবীর আনন্দ মেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা, তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে পারছি যে আপনার প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: না না না না
1: তাই না?
0: না না, এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, এটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাই করতে গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাও তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো আবার একটু ভদ্রলোক।
0: আচ্ছা মাই কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র না, ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইট শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে যা যা বল।
0: যা যা বল।

0: প্লিজ সি দ্য ভিডিও, আমরা ইজিপ্টে ওটার কয়েকটা জায়গা পিকচার দেখ করেছি, তো প্লিজ লুক ইট, প্লিজ সি দ্য ভিডিও, অলরেডি ভিডিও আছে এটার, তো
1: নাইস নাইস। আমরা এক পর্যায়ে, তা আমার প্রশ্ন যে আপনার এখন ড্রিম কি, আপনি সামনে আর কি অ্যাচিভ করতে চান, কোন কোন কাজটা আপনি মনে করছেন আপনার বাকি আছে বা সামনে পরিকল্পনা আছে?
0: এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা, তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে দেখারও একটা বিষয় আছে, যে নিজের রেট্রোস্পেকটিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড, ওয়েল থট, এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েলবিং এর অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম, যে প্রতি মুহূর্ত কে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব, তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু, এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলে কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা, চিন্তা ভাবনা, ব্যবহার, সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে, তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায় সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে আমরা খুব ভালো, খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও, আমি জানি না হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা, বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন স্টিভেন্স এর নাম আছে, যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চাল্লাইন, তো ওই
1: প্লিজ প্লিজ।
0: গানের লিরিসিস্ট ছিলেন গর্ডন ক্যাম্পবেল, তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে, তো এখন ওটা হবে কি না হবে এরকম কিছু কোনো ইয়ে নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি, স্বপ্ন দেখছি, প্ল্যান করছি। তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেট, যে বম্বে বেসড যে অর্গানাইজেশন কাজ করি, আশিস মানচন্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার, তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে, তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি, সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই এই র‍্যাবিট হোল এর লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে এই অসুখ ধরবে, তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউনো, সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, সো এই তো লাইফ গোস অন অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ
1: সেটাই।
0: ব্রিথ।
1: আমরা, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহের মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না, অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না, আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো, আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট 2,
1: পার্ট টু, পার্ট টু। তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালাম নেই, আমরা
0: আমি
1: ফেরদৌসী রহমান, তো আপনি এই জি খালামণি বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন? হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং
0: ও খালা
1: আমি শুনতে
0: সম্বন্ধে
1: চাই।
0: কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য। তবে যেহেতু সময় কম, আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা, তার সাথে আমি ছোটকালে দেখা করেছি, মানে আমি ওনার ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয়, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি, আব্বাসউদ্দিন মানে ভাই বলি যেহেতু, এমনকি আমি শিল্পকলে আব্বাসউদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি, এবং ওনার তো বহু বছর বলতে যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন
1: মোস্তফা
0: ইভেন্টে
1: মোস্তফা
0: ওনার কাছে
1: জামান
0: শিখলাম।
1: আব্বাসি ভাইয়ের সাথে, মোস্তফা জামান আব্বাসি ভাইয়ের সাথে,
0: জি জি জি
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়, তারপরে নাশিদ আপা
1: রাইট,
0: এরকম, তারপর শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: নাইস।
0: আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচে স্টুডেন্ট, কারণ খালা আম্মাকে ফোন করে বলল যে বুবু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই যে আম্মা তখন খুশি হলো যে হ্যাঁ আমার মেয়ে একবার এখানে যেতে পারে, যাক। খালার একটা কথা, খালা কিন্তু সবাই চেনেন, এত মিষ্টি মানুষ, এই ধরাধামের অভাব, এরকম মানুষ যদি আর দুটো হতো তাহলে পৃথিবী আরো অনেক সুন্দর হতো। তো খালার একটা কথা আমি পাথেয় হিসাবে মনে করি, যে এবং আমার বিশ্বাস যে আপনারা শোনার সঙ্গে সঙ্গে কথাটা আপনাদেরও পাথেয় করে নেবেন, যে যা পেলেন পৃথিবীতে তার জন্য তো আপনারা সব সময় শুকরানা করছেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যেটা আল্লাহ দেয় নাই সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোনো রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার। তো আমি এটাকে
1: একদম, খুবই
0: সবসময় মনে
1: খুবই
0: রেখে ওনার কাছে
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়ার চাইতে বড় বেশি কাজের হবে, তার মানে সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুব ইন্টারেস্টিং জি। তো আমরা
0: বুঝতে
1: আপনার সেই
0: পারছি।
1: গানটা দিতে চাই, আপনার প্রিয় গানটা।
0: তো সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার, এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই আমি কিন্তু এই অনেক দিন পরে লাইভ করলাম, এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন সেটাকে আমরা যেভাবে পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করব, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

আমি একা রইলাম ঘাটে,

যাও আমার।

0: with a little prayer.
1: অসাধারণ, সেই ওহে দয়া মায়ের পারে লয়ে যাওয়া মায়ের। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলার ইউএস এর পক্ষ থেকে আমরা এখানে বিদায় নিতে চাই। এক কথা, আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন, একটু সাবধানে একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না, ফলে আমরা চাই যে আপনার সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।
0: থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ।

0: হ্যাঁ, হ্যালো। আপনারা যারা দেখছেন এবং
1: হ্যাঁ
0: শুনছেন,
1: স্যার,
0: রেডিও ত্রিতাল বাংলার পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি বাংলাদেশ থেকে, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা। তিনি আজকে আপনাদেরকে বলবেন যে যদি আজকে আপনি হঠাৎ করে কোনো একটা আইনি জটিলতার মধ্যে পড়েন, তাহলে করণীয় কি, এবং পাশাপাশি আমরা কথা বলবো যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনি কি করবেন, এবং আপনি প্রথমে যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে মামলা হয় তাহলে কি করবেন, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব প্রেক্ষাপট বাংলাদেশ। এবং একটা কথা বলে রাখি, এটা কোনো আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, এটা আসলে আমাদের অভিজ্ঞতা বিনিময় করবেন অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা। আমরা যাচ্ছি তার কাছে। লিমা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি শামীম ভাই, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে। বাংলা ভিশনে যখন আমি ছিলাম তখন আপনার সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করতাম, মনের কথা, সেখানে আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম, তো আমরা
1: হ্যাঁ,
0: খুবই
1: এটা
0: আনন্দ।
1: সেই 5 বছর আগের কথা। হ্যাঁ, 5 বছর আগের কথা শামীম ভাই।
0: একদম একদম। তো যাক, আপনাকে আমরা পেয়েছি। আপনি প্রথমে আমাদেরকে বলেন, আমরা যেমন আইনি বিষয় নিয়ে আলোচনা করব, আপনার অভিজ্ঞতা শুনবো, পাশাপাশি আমরা আপনার আপনার জীবন নিয়েও আমরা কথা বলতে চাই, যে আপনি কেন আইনজীবী হলেন। প্রথমে আপনি বলেন যে আপনার একটা দিন কিভাবে কাটে সকাল থেকে।
1: আচ্ছা শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই রেডিও তিতরাল বাংলাদেশ ইউএসএ থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি, এবং বলবো যে আমরা আসলে পুরো আলোচনাটা জুড়েই আমাদের লয়ারদের লাইফ, লাইফ স্টাইল এবং লয়ারদের যে স্ট্রাগল গুলো, বা যেভাবে করে আমরা একটা দিন শুরু করে শেষ করি, বা যেভাবে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি, সেটা নিয়ে পুরোটাতেই ডিসকাশন করব। আর শুরুতে শামীম ভাই যে প্রশ্নটা করলেন সেটা হলো, শামীম ভাই আসলে অন্য যে কোনো প্রফেশনের সবার চাইতে আমাদের দিনগুলো একটু মনে হয় ডিফারেন্ট করেই শুরু হয়। কারণ আমার কেন জানি মনে হয় যে অনেক সময় আসে যে আইনজীবীরা আসলে কি দিয়ে ভাত খেলো বা কি দিয়ে লাঞ্চ বা ডিনার করলো সেটা আইনজীবীরা আসলে মাথায় থাকে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খাবার টেবিলেই মাথায় বিভিন্ন রকমের টেনশন ঘুরতে থাকে, কোন মামলায় কি হলো না হলো। আর যেদিন কোনো ইম্পর্টেন্ট মামলার হিয়ারিং থাকে বা কোনো সেন্সিটিভ মামলার হিয়ারিং থাকে, সেদিন সারা রাতই তো আমরা মোটামুটি ঘুম তো আর হয় না, বা সারা রাতে আমরা যেটা করি পুরো ফাইলটা রিভিশন দেওয়া হয়। তো আমি সবসময় আমার জুনিয়রদেরকে বা আমার জুনিয়র স্টাফ কলিগ যারা আছে তাদেরকে একটা কথা বলি, যে যারা আমরা লয়ার, যারা আমরা প্র্যাকটিসিং লয়ার, তারা আসলে আমরা এক্সাম প্রতিদিনই দিই, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এক্সাম দিচ্ছি। কারণ আমাদের পুরো কাজটাই হলো কোনো না কোনোভাবে কনভিন্স করা। কারণ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে যখন বিষয়টা আমি বুঝে নিব, আমাকে অবশ্যই জাস্টিস সাহেব যারা আছেন বা জাজ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু কনভিন্স করে আমার যুক্তি তর্কটা উপস্থাপন করে তখন আমাকে কিন্তু রেজাল্টটা নিয়ে আসতে হয়। তখন আমি যখন রাতে ঘুমাই বা সকালে ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে আমার অপোজিশনের লয়ার কি বলতে পারে, এটার কাউন্টার জবাব আমার কাছে কি হবে, তারপরে কোন কাগজটা আমার একটু উইক, কোন কাগজটা আমাকে আসলে একটু টেকনিক্যালি যেতে হবে, কিভাবে কুক করতে হবে, সবকিছু মিলে আসলে সকালটা, যেটা বলবো যে আমরা আসলে মহিলা আইনজীবী যারা আছে তাদের তো সকালে কিছু ব্যস্ততা আমাদের বাসার থাকেই, যতই হেল্পিং হ্যান্ড থাকুক আর যত যাই থাকুক। আর পাশাপাশি সকালটা আসলে বেসিক্যালি আমার কেন জানি মনে হয় শামীম ভাই, আমরা যারা লয়ার আমাদের আসলে নেশা পেশা ঘুম খাওয়া দাওয়া মানে প্রফেশন অকেশন আনন্দ ফুর্তি সব আসলে আমাদের আইন নেই, মামলা মোকদ্দমা কোর্ট কাছারি নেই। তো আমাদের সকালটা শুরু হয় ওই মামলা টেনশন করতে করতে, তারপরে কোর্টে যাওয়া, কোর্ট শেষ করে সরাসরি আবার চেম্বারে যাওয়া, চেম্বার শেষ করে আবার সেই রাতে বাসায় ফেরা। তার মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আসলে কোর্ট চেম্বারেই থাকি। আর মাঝে মাঝে আমাদের যত মিটিং থাকে বা যা থাকে তাও কিন্তু সব আইন রিলেটেডই। তো আমরা বলবো যে আমরা আইনের মধ্যেই থাকি, আইনের মধ্যেই খাওয়া দাওয়া করি, আইনের মধ্যেই বাঁচি।
0: দেখেন, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কত দুর্দান্ত একটা আলোচনা হবে আইন বিষয়ক, বাংলাদেশের আইন এবং করণীয় কি। কারণ লিমা কিন্তু একজন শুধু আইনজীবী নয়, তিনি একই সঙ্গে একজন উপস্থাপক। কারণ একজন উপস্থাপক কি সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে একটার পর একটা গুছিয়ে কথা বলতে হয়, এটা কিন্তু আমরা এখনো লিমার কাছ থেকে কিছুটা আয়ত্ত করার চেষ্টা করি। লিমা, আমাদের অনুষ্ঠান এখন এই মুহূর্তে মানুষ দেখছেন 60, আপনারা যারা এখান আপনাদের আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদেরকে আপনারা কোত্থেকে দেখছেন সেটা নিচে লিখে দেবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন, এবং আমরা চেষ্টা করব লিমার কাছ থেকে সবগুলো উত্তর নেওয়ার জন্য। অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা, যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি যে আমরা আজকে কথা বলবো, আজকে যদি বাংলাদেশে আপনি কোনো কারণে অ্যারেস্টেড হন তাহলে আপনার করণীয় কি, আপনার বিরুদ্ধে যদি হঠাৎ করে কোনো মামলা হয় তাহলে করণীয় কি, এবং কোন মামলাটি জামিনযোগ্য কোনটা জামিনযোগ্য নয়, আর পাশাপাশি আপনার ডিভোর্সের ক্ষেত্রে চাইল্ড কাস্টাডি এবং অন্যান্য বিষয়ে কার কি অধিকার, দেনমোহর আপনি কিভাবে আদায় করবেন, কিংবা দেনমোহরের বিষয়টি কিভাবে সমাধান করবেন। আমাদের অনেক পরাণ সাহা লিখেছেন, ম্যাডামের নাম্বারটা কি পাওয়া যাবে, যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কি? হ্যাঁ, ম্যাডামের নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপর আছেন তমালিকা তমা, তিনি লিখেছেন হাই, হ্যাঁ। তারপরে আপনার জায়দা সরকার লাকি লিখেছেন বাংলাদেশ থেকে দেখছি, চট্টগ্রাম থেকে দেখছি। আমাদের সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে রিমা, যে একই সঙ্গে নিউ ইয়র্ক, বস্টন, মিশিগান, ফ্লোরিডা, ডালাস, ক্যালিফোর্নিয়া সব জায়গা থেকে দেখে। এবং এই যে আজকে অনুষ্ঠানটা হয়ে যাবে, আগামী 2-3 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে অ্যাটলিস্ট কয়েক লক্ষ লোক দেখে ফেলেছে। ফলে আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদেরও আত্মীয় স্বজনের কোন রকম আইনি জটিলতা যদি বাংলাদেশে থাকে, তাহলে আপনারা কিন্তু অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সহযোগিতা নিতে পারেন। আমরা তার নাম্বারটা শুরুতে একটু বলে দিই আলোচনার আগে। লিমার নাম্বার হচ্ছে 01758881733। আমি আবার বলছি 01758881733। আমরা আরো কয়েকবার বলে দিব, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে আমরা লিখে দিব। নারায়ণগঞ্জ থেকে দেখছি রাব্বি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। লিমা, আপনি আমাকে শুরুতেই বলেন যে যদি কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা আরেকবার বলতে চাই যে আমাদের এটা কিন্তু কোনো আইনি পরামর্শ নয়, অনেক আইনি ব্যাপারের সঙ্গে অনেক সূক্ষ্ম বিষয় থাকে, ফলে এটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান। আপনি সরাসরি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে তারপর আপনার সিদ্ধান্তটি নেবেন। হঠাৎ করে বাংলাদেশে কেউ যদি আজকে কোন রকম অ্যারেস্টের মধ্যে পড়ে বা আইনি জটিলতায় পড়ে, তার প্রথম কাজটা কি হবে?
1: আচ্ছা, আমরা এখানে শুরুতে একটা জিনিস বলি যে আমাদের অনেক সময় অনেক রকম আপস এন্ড ডাউন থাকে, আমাদের এই জিনিসটা জেনে নেওয়া খুবই দরকার। শামীম ভাই আমাদেরকে যে কোশ্চেনটা করলেন সেটা আসলে আমি বলবো যে বাংলাদেশে না, মানে আমাদের বাংলাদেশের যত লে পিপল বা আমরা যারা সাধারণ মানুষ আছি, বা আমার এই 12 বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখলাম শামীম ভাই, যে অনেক এডুকেটেড মানুষ যারা অনেক বেশি এস্টাবলিশড সোসাইটিতে, বাট পুলিশ চলে আসলে বা পুলিশের অ্যারেস্টের ঘটনাটা ঘটলে তারা হঠাৎ করে কিন্তু আসলে ঘাবড়িয়ে যায়। আমি শুরুতে একটা কথা বলবো যে পুলিশ আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে একটা ভুল ধারণা এখনো রয়ে গেছে যে পুলিশ জিনিসটাকে না আমরা মানে এই এই এজেন্সিটাকে আমরা পুরোপুরি এখনো ফ্রেন্ড হিসেবে নিতে পারছি না। পুলিশ অ্যারেস্ট করছে এটা শুনলেই না মানুষ অনেক বেশি প্যানিক হয়ে যায়। এই প্যানিকটা আসলে যেটা হয় মানুষের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ অ্যারেস্ট করার পরে যদি আমরা প্যানিক হয়ে যাই, তখন আমাদের ভুল ডিসিশন গুলো কিছু চলে আসতে থাকে। এক একজন ফ্যামিলি মেম্বার এক এক রকমের বুদ্ধি দেন, এক একজন এক একটা কথা বলতে থাকেন। তো আমি বলবো যে পুলিশ অ্যারেস্ট করার পরে আমাদের মাথায় শুরুতেই রাখতে হবে যে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা মেনটেন করা বা এই জিনিসটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যেহেতু পুলিশ একটা ফোর্স এবং এটাকে যদি আমরা ফ্রেন্ড হিসেবে ধরে নেই, আমাদের যদি এখন আমি একটু আমার শ্রোতা বা দর্শক যারা আছেন তাদেরকে বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন আমাদের যে পুলিশ ব্যাটালিয়ান যেটাকে আমরা বলি সেটাকে কিন্তু অনেকটাই রিফার্নিশ করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এই জায়গায় আমরা অনেক বেশি সেবা পাচ্ছি যেটা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বা আগে পুলিশ মানে আমরা যে হ্যারাসমেন্টটা ভাবতাম যে থানা পুলিশ মানে অনেক যন্ত্রণা, অনেক বড় ধরনের হ্যারাসমেন্ট, আমরা আসলে ওই সবের থেকে অনেকটাই বের হয়ে এসেছি। তো আমি বলবো যদি কখনো পুলিশ কাউকে অ্যারেস্ট করে কারো ফ্যামিলি মেম্বারকে, শুরুতেই আপনাদের যেটা জানতে হবে সেটা হলো একটু ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হবে যে আমরা কি করব। আপনাদের ফ্যামিলিতে যদি খুব পরিচিত কোনো লয়ার থাকে বা প্র্যাকটিসিং, মানে লয়ার বলতে কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দুই রকমের লয়ার বুঝি, একরকমের লয়ার আছেন যারা শুধু বার কাউন্সিল থেকে সনদ নিয়ে আসলে প্র্যাকটিসটা করেন না, তারা শুধুমাত্র একাডেমিক মানে পড়াশোনা করে লাইসেন্সটা নিয়ে আসলে ওনারা প্র্যাকটিসটা অতটুকুই স্টপ রাখেন। আর আমরা যারা আছি যারা আমরা রেগুলার কোর্ট কাচারিতে যাচ্ছি বা আমরা প্র্যাকটিসিং লয়ার, আপনাদের পরিচিত কোনো প্র্যাকটিসিং লয়ার থাকলে যদি আপনারা ওই লয়ারের মাধ্যমে বা লয়ারের অ্যাসোসিয়েটের মাধ্যমে যদি ওই থানায় যোগাযোগ করেন, যোগাযোগ করে যদি আগে জানার চেষ্টা করেন যে কোন এলিগেশনের আন্ডারে আসলে ওনাকে অ্যারেস্ট করা হলো এবং সেই এলিগেশনটার ধরন কি, সেটা কিন্তু একজন লয়ারই আপনাকে নাইসলি বলে দিতে পারবেন। এখানে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ যদি কোনো সাধারণ মানুষকে বা যে কোনো সন্দেহভাজন মানুষকে বা কোনো একটা স্পেসিফিক আপনার ইনফরমেশনের আন্ডারেও যদি কাউকে অ্যারেস্ট করে বা গ্রেফতার করে থাকে, তাকে কিন্তু অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে প্রডিউস করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা মানে আপনারা অনেকেই বলতে পারেন যে ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন তো সরকারি বন্ধ থাকে, তাহলে এই 3 দিন আমার রিলেটিভ কেউ যদি অ্যারেস্ট হয় তাহলে কি হবে? আমি আপনাদের সবারকে জানানোর জন্য একটা ইনফরমেশন বলছি যে ঈদের দিনও কিন্তু আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো থাকে, একটা ম্যাজিস্ট্রেট কোর অবশ্যই থাকবে, কারণ যে কোনো থানায় যে কোনো কেউ অ্যারেস্ট হওয়ার পর তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। এবং ইন দা মিনটাইমে আপনারা যারা ফ্যামিলি মেম্বারে যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা একজন থানায় যেতে পারেন, ওসি সাহেবের সাথে বা আইওর সাথে কথা বলতে পারেন। সো এটা কথা বললে কিন্তু আপনি তখনই জেনে যাবেন যে তাকে কোন এলিগেশনের আন্ডারে কেন অ্যারেস্ট করা হলো। এখানে কিন্তু অ্যালিগেশন দুই রকম। শামীম ভাই, আমি একটু আপনার একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি আলোচনার স্বার্থে একটু বলে নিচ্ছি যে এখানে কিন্তু একটা বেলেবেল অফেন্স এবং একরকমের নন বেলেবেল অফেন্স আছে। একটা হলো জামিনযোগ্য অপরাধ, একটা হলো জামিন অযোগ্য অপরাধ। আর যখন পুলিশ অ্যারেস্ট করবে, যদি ব্যাপারটা এরকম হয় যে থানায় আসলে কেউ যে কমপ্লেন করেছে বা কোনো রকমের ছোটখাটো কোনো বিষয় বা যেটাকে আমরা স্মল কজেস অ্যাক্ট বলে থাকি, মানে ছোটখাটো বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থানায় কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আমাদের রিলেটিভরা বা ফ্যামিলি মেম্বাররা যাওয়ার পর থানায় ছোট্ট একটা বৈঠক বা যেটাকে আমরা মিটিং বলি, সেই মিটিং এর মাধ্যমে যদি অপরাধটা খুবই নমিনাল কিছু হয় বা যাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তার কোনো মানে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের একটু চেঞ্জের দরকার বা পুলিশ একটু তাকে বললে হয়তো বা সে চেঞ্জ হবে, এরকম বিষয় হলে কিন্তু থানা থেকেই তবে ব্যাপারটা এরকম হয় যে তার এগেনস্টে কোনো রকমের স্পেসিফিক অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বা তার ব্যাপারে কোনো রকমের ইনফরমেশন আছে উপর থেকে, তখন তাকে অ্যারেস্ট করা হলে আমরা অ্যাট বেস্ট যেটা পারবো থানায় গিয়ে আমরা তার অ্যালিগেশনটা জানতে পারবো এবং কেন কোন সেকশনের আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতটুকুই আমরা জানবো। তারপরে আমাদের যেটা করতে হবে, থানার সাথে আমাদের যোগাযোগ কমিউনিকেশনটা অতটুকু পর্যন্ত রেখে আমার রিলেটিভকে বা আমার ফ্যামিলি মেম্বারকে কখন কোর্টে প্রডিউস করা হচ্ছে সেটা আমাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে আমার সেই রিলেটিভকে বা আমার যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হবে। তখন ম্যাজিস্ট্রেট কোর্টে অবশ্যই আমাকে একজন আইনজীবী নিয়োগ করতে হবে, যে আইনজীবী ওনার পক্ষে যে কথাটা বলতে পারবেন। এরকম অনেক সময় হয়ে থাকে শামীম ভাই যে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই জানেন না যে 24 ঘন্টার মধ্যে যখন একজন আসামিকে কোর্টে প্রডিউস করা হয় তখন চেলে কিন্তু আসামি পক্ষের রিলেটিভরা যারা আছেন বা ফ্যামিলি মেম্বাররা আছেন তারা কিন্তু আসামির পক্ষে একজন কৌশলী মানে আইনজীবী নিয়োগ করতে পারেন। যখন একজন আইনজীবী নিয়োগ হবে তখন কিন্তু আসামির পক্ষে বলার অনেক কিছু থাকে, বা যখন রাষ্ট্রপক্ষ নিজেই ওনাকে কোর্টে নিয়ে যাবেন, রাষ্ট্রপক্ষ একাই বলবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন আসামিকে যখনই কোর্টে প্রডিউস করা হয় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে তার 7 দিন 15 দিন বা 10 দিন রিমান্ড দাবি করা হয়। সো এই যখন নিজের আসামির পক্ষে লয়ার যখন থাকবেন তখন সেই রিমান্ডের বিষয়ে তখন তার বলার বা কোনো বক্তব্য কোনো কিছু সে তখন কোর্টকে বলতে পারে, না হলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে খুব ছোট অপরাধের জন্য অনেক আসামি 10 দিন 15 দিনের রিমান্ডে চলে যায়। ধন্যবাদ শামীম ভাই।
0: এখানে একটা বিষয়, আমাদের অনেকেই তো নানাবিধ কমেন্ট করেছেন, নুসরাত জাহান লিখেছেন অনেক জিজ্ঞাসা ছিল কিন্তু কর্মব্যস্ত থাকায় আজ মনটা খারাপ লাগছে, ওকে। কিন্তু ইমরান নাজির তিনি বেশ কয়েকবার একটু বলার চেষ্টা করছেন যে এসব কথাগুলো এখন পাবলিকের হাসির খোরাক জোগায়, তিনি বলছেন। তো এখন একটা কথা আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আলিমার কাছ থেকে আমরা জেনেছি যে আপনি যেই অর্থে বোঝানোর চেষ্টা করছেন আমরা জানি না, কিন্তু আমরা আমাদের মতো করে যেটুকু বোঝার চেষ্টা করছি বুঝতে পেরেছি সেটাতে বলতে পারি যে আসলে সময়টা পাল্টাচ্ছে। আপনার পুলিশ এখন মানুষের সহযোগিতার জন্য কাজ করে, পাশাপাশি অ্যাডভোকেট আঞ্জুমান আলিমা একটা কথা বলেছেন যে কোনো কারণে কেউ যদি অ্যারেস্টেড হয় যখন উনি একজন আইনজীবী নিয়োগ করবেন তখন কিন্তু তার পক্ষে বলার জন্য একজন স্ট্রং ভয়েস তৈরি হয়, ফলে এই নানাবিধ বিতর্ক যেগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি কিংবা হয়তো আমরা ভয়ে থাকি সেই বিতর্কগুলো তখনই সেখানে শেষ করে দেওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়। এখন লিমা আপনি কি আর একটু বলবেন, ধরেন যখনই পুলিশ যাচ্ছে বা যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে বা কারো, তখন কিন্তু সবাই একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার পেছনে নানা রকম যুক্তি থাকতে পারে। তো আসলে তখন আপনি যেটা বললেন যে অ্যাডভোকেট নিয়োগ করতে হবে, কিন্তু সে আসলে কয়দিন ওয়েট করবে বা পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশকে কি এমন কোনো প্রমাণ দেখাতে হয় অ্যারেস্ট করার আগে?
1: হ্যাঁ শামীম ভাই, আমি এখানে একটু বলি যে আমাদের একদম কমন সেন্স একটা জিনিস বলে যে যখন কোনো মানে পুলিশ বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি বাসায় আসবে তখন কিন্তু অবশ্যই তাকে আপনার গ্রেফতারি পরোয়ানাটা দেখাতে হবে, যেটাকে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বলি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিন্তু কিছু নতুন আইনের সংযোজন এসেছে, যেমন অনেক রকমের সেন্সিটিভ কিছু আইন এসেছে যেটার আন্ডারে কিন্তু আপনাকে পুলিশ কোনো হায়ারকি বা কোনো রকমের ইন্টেলিজেন্সির মাধ্যমে কোনো ইনফরমেশন পেলে তখন একজনকে বাসা থেকে অ্যারেস্ট করতে আসে, তখন কিন্তু পুলিশের কাছে কোনো রকমের অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে না। বা তখন যেটা আমাদের করতে হবে, আমরা একটা জিনিস বলবো, যখনই কোনো বাসায়, এবং এই অ্যারেস্ট ওয়ারেন্টের ক্ষেত্রে পুলিশ কখনোই কিন্তু দিনের বেলা খুব একটা আসে না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো নিউজ নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসে, পুলিশ কিন্তু টপ করে বাসায় চলে আসে না। এর আগে কিন্তু 2-3 দিন সাদা পোশাকে বা বিভিন্ন সিভিল ড্রেসে তারা আশেপাশে খোঁজ খবর নেয়, দারোয়ান যদি থাকে বাসার নিচে বা কোনো রকমের সিকিউরিটি গার্ড থাকে তাদের কাছ থেকে সে এনশিওর হওয়ার চেষ্টা করে, এলাকার লোকাল পুলিশ চেষ্টা করে যে আসলে ওনার অবস্থানটা এখানে আছে কিনা, এটা একটা ব্যাপার। এ বিষয়ে অবশ্য আমরা অবশ্যই আমাদের বাসায় যাদের বাসায় সিকিউরিটি গার্ড বা দারোয়ান বা আশেপাশে মানুষ আছে তারা কিন্তু বলে যে আপনাকে উনি খুঁজেছিল বা আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, তখন কিন্তু ওনাকে একটু সচেতন হতে হবে, ওনাকে মাথায় রাখতে হবে যে আমার থানায় একটু খবর নিতে হবে যে আসলে আমার নামে থানায় কোনো ইনফরমেশন বা থানায় কোনো রকমের ওয়ারেন্ট কোনো কিছু এসেছে কিনা। অনেক সময় আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই খুব কমন একটা সিনারিও যেটা, যে এনআইএক্টের মামলায় আমরা অনেকেই যারা বিজনেসম্যান আছে আমাদের, তারা অনেকেই র্যান্ডমলি মানুষকে চেক দিয়ে থাকে, চেকের এগেনস্টে যখন মামলা হয় ওয়ারেন্ট জারি হয় তখন কিন্তু বেসিক্যালি সে জানে না। তো যদি তা কারো কোনো রকমের এরকম সন্দেহ হয় যে আমার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তখন সে চাইলে কিন্তু তার লোকাল থানায় যেটা আছে সে থানায় কিন্তু সে চাইলেই খুব সহজে একটা মানে ইনফরমেশন নিতে পারে যে তার ব্যাপারে কোনো কিছু আছে কিনা। আর দ্বিতীয়ত, যখন কখনো পুলিশ আসবে অবশ্যই আমাদের শুরুতেই বলতে হবে যেটা, যে আমরা শুরুতেই জানতে চাইবো যে ওনাদের কাছে কোনো রকমের গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। যদি পুলিশ কোনোভাবেই গ্রেফতারি পরোয়ানা দেখাতে না পারে, আমাকে এনশিওর হতে হবে একটা জিনিস আমিন ভাই, সেটা হলো, এটা হলো আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স আছে, যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন সময় নামে বেনামে ডিবির পোশাক পরে, পুলিশের পোশাক পরে পরে কিন্তু বাসায় আসলে ডাকাতি করতে লোক আসে, এরকম অনেক সময় হয় যে আমরা খুব
0: বদনাম হয়ে যায় পুলিশের, কিন্তু আসলে ঘটনাটা ঘটে না,
1: কিন্তু যেটা হয়, হ্যাঁ, খুবই অ্যালার্মিং একটা ব্যাপার যে দেখা যায় যে খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের বা ডিবির যে উপরের যে জ্যাকেটটা থাকে সেই জ্যাকেটটা কিন্তু অনেক জায়গায় কিনতে পাওয়া যায় পুরনো মার্কেটে, তো এরকম 2-3 জন জ্যাকেটটা রেডি করে তারা কিন্তু বিভিন্ন সময় বাসায় আসে। তো আমি আমার শ্রোতাদেরকে একটা জিনিসই বলবো যে আপনি একটু যদি ইন্টেলিজেন্ট হন তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সেফ হয়ে যাবেন। আপনার শুরুতেই বলতে হবে যদি ডিবির লোকের পরিচয়ে কেউ আসে অবশ্যই তার ডিবির কার্ডটা দেখতে চাইতে হবে, তার পরিচয় পত্রটা যেটা। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্পেশাল এজেন্সির কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যারা পুলিশে আছে তাদেরও একটা নাম্বার আছে, যারা ডিবিতে আছে, যারা সিআইডিতে আছে, যারা মানে এনএসআইতে আছে, তাদের সবারই কিন্তু একটা সিক্রেট নাম্বার কোড থাকে, যে নাম্বার কোডটা শুধুমাত্র তাদের এজেন্সির লোকজনের কাছে একটা লিস্ট থাকে। সো এটা যদি কেউ একটু বুদ্ধি করে জিজ্ঞাসা করে যে আপনার মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি জানতে চাই বা আপনার কার্ডটা আমি দেখতে চাই বা আপনি যে অস্ত্রটা নিয়ে আসছেন সেই অস্ত্রের ব্যাপারটা, মানে কিছু কোয়ারিজ এর জিনিসপত্র আছে, তো এগুলো হলে যেটা হয় যদি কেউ ফেক আপনাদেরকে কোনো রকমের হ্যারাসমেন্ট করতে আসে সে আর একটা স্টেপও আগাবে না, সে এখান থেকে চলে যাবে। আর যদি এরকম হয় যে না কোনো একটা মানে ইন্টেলিজেন্সির ইনফরমেশনের আন্ডারে আপনাকে নিতে এসেছে, তখন আমি একটা জিনিস বলবো আমার সব শ্রোতাদেরকে যে আপনারা কোনো রকমের বার্গেনিং এ না গিয়ে আপনারা যেটা করবেন, ইনস্ট্যান্ট আপনাদের পরিচিত যদি কোনো লয়ার থাকে বা ফ্যামিলি মেম্বার কেউ যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে থাকে তাদের সাথে একটু কথা বলে একটু ধীরস্থির ভাবে যদি আপনাদের কাউকে সে থানায় নিয়ে যেতে চায়, আপনি একটা জিনিস কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে যে গাড়িটা যে ফোর্স নিয়ে আপনার সাথে এসেছে আপনার ফেক কোনো কিছু হলে একটু ঠান্ডা মাথায় আপনি দেখলে কিন্তু আপনার মাথায় অবশ্যই জিনিসটা নক করবে যে যে গাড়িতে আসছে সে গাড়িটা আপনার আসলে গভর্নমেন্টের গাড়ি কিনা, পুলিশ বা ডিবির গাড়ি কিনা, সাথে কয়জন লোক আসলো, তাদের অ্যাটিটিউড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে কথাবার্তা আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ যারা এখানে ফেক হয়ে আসে তাদের কোনো না কোথাও কোথায় কোনো না কোনো কথায় কিন্তু মানে অসংলগ্নতা জিনিসটা বোঝা যায় যে এখানে কোনো একটা মিস কিছু হচ্ছে বা জব মিসকমিউনিকেশনটা ওদের মধ্যেই বোঝা যাবে। তো কেউ যদি বাসায় চলে আসে রাতে আপনি অবশ্যই তাদের সাথে একটা কনভারসেশনে যাওয়ার চেষ্টা করবেন। পুলিশ আসলো একজনকে ধরে নিয়ে চলে গেল, আপনি সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনার ফ্যামিলি মেম্বারটাকে ধরে নিয়ে গেল, আপনি যদি এই রিস্কটা নেন তাহলে অন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমি কি বুঝাতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আমার শ্রোতারা বুঝছেন। সো আপনি তার সাথে 10-15 মিনিট আধা ঘন্টা বলার একটু সময় নেবেন, আপনার পরিচিত কোনো লয়ার থাকলে তাকে ফোন দিবেন, কোনো পুলিশের কোনো মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোক আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলতে নিষেধ করবে না, কারণ সেটা একটা মানুষের হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। তো ওইটার মাধ্যমে কথা বলে আপনি যখন আপনার কোনো লয়ার পুলিশের সাথে কথা বলবে, লয়ার কিন্তু শুরুতেই তাকে জিজ্ঞাসা করবে কোন থানা থেকে এসেছে, কোন জিডির আন্ডারে এসেছে বা কোন কমপ্লেনের আন্ডারে এসেছে। সো এই অ্যান্সারগুলো কিন্তু পুলিশ তাকে দিতে বাধ্য এবং পুলিশ তাকে দিবে। সো আপনি শিওর হবেন যে আপনার লোক একটা সেফ কাস্টোডিতেই যাচ্ছে, তার মানে থানায় যাচ্ছে। দেন নেক্সট স্টেপে আপনার কাজ হবে, সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কোনো মেল পার্সন থাকে, অ্যাডাল্ট পার্সন থাকে, তাকে সাথে সাথে ওই থানায় পাঠায় দেয়া। কারণ থানায় নেওয়ার পরেই তাকে হাজতে নিয়ে যাবে, হাজত প্রত্যেকটা থানায় একটা করে হাজত থাকে, সেখানে আপনার আসামি হিসেবে সে ওইখানে থাকবে, বাট থানার বাইরে কিন্তু যে কোনো সাধারণ মানুষ থাকতে পারে। এবং তার প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের যারা বাঙালি সিটিজেন আমরা বা যারা বাঙালি তাদের কিন্তু 24 ঘন্টা অ্যাক্সেস থাকে থানাতে। সো থানায় যদি একজন থাকে তাহলে আপনার প্রিয়জনটা বা আপনার প্রিয় মানুষটা সেফ থাকলো। দ্বিতীয়ত আরেকজন মানুষ সকালবেলায় রেডি হয়ে যাবে একটা ওকালতনামা রেডি করে, কারণ ওই স্পেসিফিক কোর্টে সে যে ওখানে হাজির থাকবে। কারণ আমরা অনেক সময় দেখি যে কোন আইনজীবী যদি স্ট্রংলি প্রোটেস্ট করে তাহলে অনেক সময় ওই রিমান্ডটা আসলে মঞ্জুর করে না। কোর্ট যদি ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে তাহলে রিমান্ড মঞ্জুর হয় না। অনেক সময় এমন হয় যে আসামিকে জেলে পাঠিয়ে দেওয়ার অর্ডার দিলেও কিন্তু ওই জিজ্ঞাসাবাদটা করার জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের কথা বলে। জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জিনিসটা আসলে রিমান্ডের চাইতে মোর দেন বেটার। এই জন্য আমরা আইনজীবীরা সবসময় চেষ্টা করি যে আমাদের কোনো ক্লায়েন্ট বা আমাদের কোনো মক্কেল যদি আলটিমেটলি তার জেলে যেতেই হয়, বাট তার রিমান্ডটা যেন কোনোভাবে মঞ্জুর না হয়, রিমান্ড মঞ্জুর না হয়ে সেটা যেন আসলে জেল গেটে জিজ্ঞাসাবাদের ব্যাপারটা করা যায়, তাহলে এটা অনেক বেশি কমফোর্টেবল হয় পুরো ফ্যামিলি মেম্বারদের জন্য।
0: একটা বিষয় তো আপনারা সবাই বুঝতে পারলেন নিশ্চয়ই, যে লিমা যে বিষয়টি অ্যাডভোকেট লিমা যেটা বলার চেষ্টা করলেন যে আসলে এখানে পুলিশের নাম ধরেও অনেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, ফলে বাংলাদেশের পুলিশ এখন কিন্তু অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করে থাকে। ফলে যদি আপনি যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, আপনি আপনি কিন্তু এই নাম্বারটাও টুকে রাখতে পারেন, লিমার নাম্বারটা, অ্যাডভোকেট লিমা। আমি আপনাকে আবারও বলছি, নাম্বারটা হচ্ছে +88 0175 888 1733 0175 888 1733। আর আরেকটা অফিসের নাম্বার হচ্ছে 5831 7735। এই নাম্বারগুলোতে আপনি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভোকেটকে ফোন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এই অবস্থা এখন আমার কি করণীয়। একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এখানে অনেকে যুক্ত হয়েছেন, আমাদের এখানে সরাসরি এখন বেশ কয়েকজন প্রশ্ন করছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। একজন লিখেছেন, জি আপু, নরসিংদীতে একবার ডাকাত দল এসে বলেছে যে আমরা আইনের লোক, এমন ঘটনা ঘটেছে আপনি যেটা বলছেন। আরেকজন হচ্ছে, আমি ম্যামের কাছে জানতে চাই, আমার কিছু লোক মিলে 2013 সালে চাকরির জন্য মামলা করেছিলাম, সেই মামলা হাইকোর্ট থেকে খারিজ করে দিয়েছে, তো এখন আমরা কি করতে পারি? ওকে, আমরা দেখি ম্যাম যদি প্রশ্ন উত্তরটা দেয় তা নাহলে সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারেন। আরেকটা হচ্ছে যে প্রশ্ন তিনি লিখেছেন, অনেক আসামি আছে নির্দোষ, কোনো অপরাধ করেনি, কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ বা টিভিকে নানাভাবে প্রভাবিত করে 164 জবানবন্দি নিয়ে নেয়, বড় ধরনের মামলা দিয়ে হয়রানি করে, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এই দুটো প্রশ্নের উত্তর আমরা আপনার কাছে জানবো। তার আগে বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এখানে আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি অনুষ্ঠানটি দেখতে পাবেন, আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনি পাচ্ছেন। আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে। আমরা কথা বলছি পুলিশ ধরে নিলে কি করবেন, আপনার বিরুদ্ধে মামলা হলে কি করবেন, জামিনযোগ্য অপরাধ কোনটি, কোনটি জামিনযোগ্য নয়। আপনারা যেখানে যে আছেন সেখান থেকে আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমরা জানতে পারবো, আর শেয়ার করলে বা কমেন্ট করলে আমরা সেখান থেকে আমরা আপনাদের জেনে যাবো যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাহলে আমরা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা একটা বিষয় বলতে চাই, যে এই যে ধরেন আপনি বলেন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন, যদি কারো নামে মামলা হয়, হঠাৎ যদি তিনি জানতে পারেন যে তার নামে ওই থানাতে একটা মামলা হয়েছে, উনি প্রথম কাজটা কি?
1: আচ্ছা, এইটা হলো শামীম ভাই খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ অনেকেই কিন্তু আসলে জেনে যান কোনো না কোনো ভাবে যে আমার নামে হয়তো বা একটা মামলা হয়েছে। এটা জানার কারণটা আসলে যখন একটা মানুষের নামে মামলা হয়, সেটা সিভিল মামলা হোক আর ক্রিমিনাল মামলা হোক, ফৌজদারি বা দেওয়ানি যেটাই হোক, কোর্ট থেকে কিন্তু একটা নোটিশ আছে। সেই নোটিশটাকে আমরা আমাদের মানে আইনের ভাষায় বলি সমন জারি হওয়া। সমন আসার পরেই কিন্তু সে বুঝে যায় যে তার নামে একটা মামলা হয়েছে। যদি সিভিল মামলা হয় তাহলে সমনটাকে আমরা তত বেশি গুরুত্বপূর্ণ বলি না, এই কারণে, কারণ সিভিল মামলার ক্ষেত্রে আসলে কোর্ট, জরিমানা বা পুলিশ ধরে নেওয়া, যে নিয়ে যাওয়া, এইসবগুলোর রিস্ক আসলে থাকে না। এই কারণে আমি বলবো যে যদি কারো নামে কোনো রকমের সিভিল মামলা হয় তাহলে সে আস্তে ধীরে সময় নিয়ে সে লয়ারের সাথে কথা বলতে পারবেন। বাট ক্রিমিনাল মামলা হলে যেটা হয় যে একটু রিস্কি হয়ে যায়, কারণ এটা যেহেতু অ্যারেস্টের একটা ভয় থাকে। ক্রিমিনাল মামলায় যদি কোনো সমন আসে তাহলে অবশ্যই শুরুতে লোকাল থানায়, একটা জিনিস আমি শ্রোতাকে বারবার বলতে চাই যে আপনার বাসা যে জায়গায়, আপনি যে জায়গায় অবস্থান করেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নামে ক্রিমিনাল মামলা হোক না কেন, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বা আপনার যে গ্রেফতারি পরোয়ানা, সেটা কিন্তু আপনার স্থানীয় লোকাল থানাতেই আসবে, ওই থানাতেই কিন্তু আসলে সমনটা পাঠানো হয়। তো আপনার যদি কোনোভাবে সন্দেহ হয়ে থাকে যে আপনার নামে কোনো মামলা হয়েছে বা আপনার নামে যে কোনো সময় পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে আমি তাদেরকে বলবো যে শুরুতেই আপনারা দৌড়ে প্লিজ থানাতে যাবেন না। কারণ থানাতে যদি আপনি নিজের মামলার ব্যাপারে নিজেই খবর নিতে যান, আর তখন যদি দেখা যায় যে আপনার নামে একটা নন বিলিভেবল অফেন্সের একটা কমপ্লেন এসেছে, তখন কিন্তু পুলিশের আর কষ্ট করে আপনার বাসায় যেতে হবে না, পুলিশ কিন্তু ওইখানেই আপনাকে অ্যারেস্ট করতে পারবে। মানে আপনি নিজেই থানায় গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেলেন। তো এই রিস্কটা না নিয়ে আপনি যেটা করবেন, আপনার রিলেটিভ বা যারা একটু বুঝে তাদেরকে একটু থানাতে পাঠাবেন। থানাতে গিয়ে উনি যদি আপনার নামটা বলে আপনার নামে কোনো ওয়ারেন্ট এসেছে কিনা বা কোনো কমপ্লেন ফাইন্ড হয়েছে কিনা সে খবরটা যদি সে ওইখান থেকে নেয়, এবং ওইখানেই কিন্তু সে বুঝবে যে কোন কোন সেকশন গুলো আছে। সেকশন মানে আমি একটু ধারাটা বলে দেই, কারণ যখন কোনো একটা কমপ্লেন বা একটা এজাহার হয় পুলিশ থানায়, তখন কিন্তু ওইখানে অবশ্যই ওই আইনের ধারাগুলো লেখা থাকে। আপনাদের যে যাবে সে যদি একটু কষ্ট করে হাতে বা একটু কাগজে ধারাগুলো লিখে নিয়ে আসতে পারে যে কোন কোন ধারায় তার নামে আসলে কমপ্লেনটা ফাইল হয়েছে, তাহলে আপনি সাথে সাথে কিন্তু যে কোনো আইনজীবীর সাথে, যারা প্র্যাকটিসিং লয়ার, তার সাথে কথা বললে কিন্তু সেই আপনাকে ডিসিশনটা দিবে। যদি এমন হয় যে এগুলো নন বেলেবল অফেন্স, মানে খুবই নমিনাল কোনো ধারা, তাহলে আপনাকে অবশ্যই আমরা বলবো যে আপনি কোর্টে যেয়ে সারেন্ডার করেন, গিয়ে সাথে সাথে জামিন চান। সারেন্ডার করা মানে কোর্টে যেয়ে হাজির হওয়া, হাজির হয়ে জামিন চাওয়ার সাথে সাথেই ম্যাজিস্ট্রেট জামিনটা দিয়ে দিবে। বা যদি নন বেলেবল অফেন্স হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু লেন্দি হবে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই সে আইনজীবীর সাথে কথা বলে আপনাকে আগাম জামিন নেওয়ার একটা প্রিপারেশন নিতে হবে। আগাম জামিন ইন এ সেন্স আমরা এটাকে ইন্টারিম, মানে এটাকে আমরা অন্তর্বর্তীকালীন জামিন বলে থাকি। যখন কোনো আসামির এগেনস্টে কখনো ওয়ারেন্ট জারি হয় তখন সে কিন্তু আগাম জামিন নিতে পারে হাইকোর্ট থেকে। আগাম জামিন দেওয়ার একমাত্র জুরিসডিকশন পুরো বাংলাদেশের মধ্যে হাইকোর্ট ডিভিশনের। হাইকোর্ট ডিভিশনে এসে উনি যদি আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করে, এবং তাকে কিন্তু কোর্টে হাজির থাকতে হবে, জাস্টিস সাহেবকে তাকে ফিজিক্যালি তাকে প্রেজেন্ট থাকতে হবে, এবং তার আইনজীবী জাস্টিস সাহেবকে এই জিনিসটা কনফার্ম করবেন যে উনি আসলে কোনো মিথ্যা বা কোনো কিছুতে ফেসে একটা মামলায় ফেসে গেছেন, বাট উনি একজন রেসপেক্টেড মানুষ, উনি সোসাইটিতে একটা অবস্থান বিলং করেন। সো উনি কোনোভাবেই আইনকে মানে সুপারসিড করে বা আইনকে উনি কোনোভাবেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি আসলে কোথাও পালিয়ে যাবেন না। এই শর্তে হয়তো ওনাকে হাইকোর্ট 8 সপ্তাহের জন্য, মাঝে মাঝে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে থাকে। সো এই আগাম জামিনটা কিন্তু আপনাকে হাইকোর্ট থেকেই নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দুর্নীতি দমন কমিশন বা আমাদের যে স্পেশাল এজেন্সি যারা আছেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট একটা অ্যারেস্ট করার পাওয়ার তাদের থাকে। সেই পাওয়ারে যখন মামলাগুলো হয় তখন কিন্তু আমরা সবাইকে অ্যাডভাইস করি যে সরাসরি হাইকোর্টে এসে একটা আগাম জামিন নিয়ে যেতে, কারণ না হলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে অ্যারেস্ট হতে পারে। আমি আরেকটা জিনিস শামীম ভাই আপনার সাথে একটু অ্যাড করব, যেটা আমার মনে হয় আমার শ্রোতাদের জন্য, আমাদের শ্রোতাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার হবে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটা কথা, যখনই কখনো রাস্তায় পুলিশ আপনাদেরকে আটকাবে, যেটা যাদেরকে আমরা টহল পুলিশ বলি, বা যারা তল্লাশিতে থাকে বা যারা রোডে মুভিং সিচুয়েশনে থাকে আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য, তো রাত্রেবেলা যারা একটু অফিস শেষ করে বাসায় যান, আমি এটা মানে বেশি স্পেশালি বলবো ছেলেদের ক্ষেত্রে, আমাদের এখানে মেল পার্সন যারা আছেন, যারা শুনছেন, যারা একটু লেট নাইট অফিস থেকে বাসায় যান বা কাজ শেষ করে বাসায় যান, তাদেরকে যদি পুলিশ বডি তল্লাশি করতে চায়, আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, আপনারা কখনই পুলিশকে বডিতে টাচ করতে দিবেন না। যেটা করবেন শুরুতেই বলবেন যে প্লিজ বডিতে টাচ করেন না, আপনারা যেখানে যা যেভাবে দেখতে চাচ্ছেন আমি সবকিছু ওপেন করে দেখাচ্ছি, কিন্তু বডি টাচ করা যাবে না। কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, আমি আসলে কাউকে কোনোভাবে আঘাত করতে চাচ্ছি না, বাট আমি একটা জিনিস চাচ্ছি। শামীম ভাই শুরুতেই কিন্তু একটা জিনিস বলেছিল যে এটা কোনো আইনি পরামর্শের প্রোগ্রাম না, এটার মাধ্যমে জাস্ট আমরা ডিসকাশন করে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করছি। আমি আমার পার্সোনাল লাইফে বেশ কয়েকটা মামলায় আমি একই সিনারিও দেখেছি যে খুবই সাধারণ মানুষ, হয়তো বা ডে ওয়ার্কার, ডে লেবার, দিন এনে দিন খায়, প্রতিদিনের মজুরি দিয়ে সে বাসায় হয়তো বা বাজার করে নিয়ে যায়, দেখা গেল রাস্তায় পুলিশ ধরে পকেট তল্লাশি করার সময় দেখা যায় অনেক সময় 10 পিস 15 পিস 20 পিস ইয়াবা তার পকেটে দিয়ে দিল, পকেটে দিয়ে বললো যে তোমার পকেটে তো ইয়াবা পাওয়া গেছে, এবার থানায় চলো। এই যে একটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু মাদকের মামলা, সেটা 10 পিস হোক আর 10,000 পিস হোক, তাকে কিন্তু আর পরের দিন করে পুলিশ প্রডিউস করে দিবে।
0: কিন্তু একটা বিষয় আমি বলি, এটা নিশ্চয়ই আপনি ব্যতিক্রমের কথা বলছেন, সাধারণত সব জায়গায় হয় না,
1: এক্সেপশনাল, একদম খুবই এক্সেপশনাল ক্ষেত্রে বলছি আমি,
0: সেটার জন্য হয়তো কোন পুলিশের রূপ ধরেও কেউ করতে পারে, আবার পাশাপাশি ব্যক্তিগত তাদের স্খলনের কারণেও তারা আসলে এটা করতে পারে, কিন্তু অ্যাভারেজে পুলিশ তো সবসময়
1: অবশ্যই। এবং আমি একটা জিনিস বলবো শামীম ভাই, আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যদি একটু মনে করি, আজকে থেকে 10-12 বছর আগে আমরা মেয়েরা যতটা সেফ ছিলাম না, বা আমরা একটু সন্ধ্যার পরে পড়াশোনার কারণে ইউনিভার্সিটি লাইফে যখন বাইরে ছিলাম, বিকালের মধ্যেই বাসায় না ঢুকলে কিন্তু বাবা মারা আসলে মানে পাগল হয়ে যেত যে মেয়েটা বাইরে কি সিচুয়েশন বা সবকিছু মিলে ওভারঅল সিচুয়েশনটা। বাট এখন কিন্তু অনেক মেয়েরাই অফিস করে রাতে 10টা 12টায় বাসায় যাচ্ছে, টিউশনি করে বাসায় আসতেছে, ইউনিভার্সিটি লাইফের ক্লাসও হচ্ছে এখন অনেক স্টুডেন্টদের 9টা থেকে 10টা থেকে। তো সবকিছু মিলে আমি ওভারঅল বলবো যে পুলিশরা এখন অনেক বেশি হেল্পফুল। এই লকডাউনের আগে কিন্তু আমি আমি আমার খুব পার্সোনাল একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমার ছোট বোন ও কিন্তু লতে পড়ে, সে কিন্তু একজন লয়েরি স্টুডেন্ট, সো সে এক ফ্রেন্ডের বাসা থেকে সন্ধ্যার পরে সে বাসায় আসছিল, মানে আমার বাসার ঠিক পাশের গলি থেকে। তখন কিন্তু টহল পুলিশ যারা ছিল তারাই কিন্তু আমার ছোট বোনকে বলেছে যে আপনি এই রাস্তাটা একটু নিরিবিলি, এই রাস্তায় আপনি এখন একটু তাড়াতাড়ি বাসায় চলে যান, আর নেক্সট টাইম এই রাস্তাটা ফলো করেন না, এই রাস্তাটা একটু রিস্কি, বা আপনার তো একটু যে কোনো প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা যখন আমরা পুলিশের কাছ থেকে অ্যাডভাইস গুলো পাই, বা পুলিশরা যখন একটা হেল্পফুল জায়গায় আসে, আমি শামীম ভাই একটা জিনিস বলবো, আমাদের সাধারণ মানুষের কিন্তু থানার ব্যাপারে একটা ভয়ঙ্কর রকমের একটা মানে প্যানিক একটা অ্যাটাক হয়ে যায় থানার কথা শুনলেই, এবং তাদের এটা একটা ফোবিয়া যে থানায় যাব, পুলিশ ডিল করব, পুলিশ বাঁকা করে দুটা কথা বলবে, এটার আনসার কি দিব। আমি তাদের জন্য বলবো, আপনারা যদি এখন মডেল থানাগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা মডেল থানা যে কি পরিমাণে আধুনিক হয়েছে, কি পরিমাণে ডিজিটাল হয়েছে, এবং ওইখানে সবচেয়ে মানে গুড সাইড যেটা, একটা মহিলা যখন থানায় যায় তার একটা কমপ্লেন ফাইল করতে, সে যদি একটা পুরুষ পুলিশের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে, প্রত্যেকটা থানায় কিন্তু এখন আলাদা করে মহিলা অফিসার, মহিলা কনস্টেবল, মহিলা একজন যে সাধারণ ডায়েরি রাখে, এরকম একজন মহিলা পুলিশ অফিসারকে ওখানে রাখা হয়, কারণ একটা মহিলা যেন কোনোভাবে আনকমফোর্টেবল ফিল না করে। এবং প্রত্যেকটা থানায় গেলে আমরা যদি আজকে থেকে 10 বছর আগের কথাও বলি আর এখন যাই, তাহলে যে কোনো ইস্যুতে এখন যে কেউ থানায় গেলে অনেক মোর দেন বেটার একটা কমফোর্টেবল সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে। সো আমি একটা জিনিসই বলবো যে যুগ চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক স্মার্ট, অনেক এডুকেটেড এবং অনেক ট্যালেন্টেড লোকজন আসলে আমাদের এই থানা পুলিশ বা আমাদের এই এজেন্সিগুলোতে বা এই জায়গাগুলোতে আসছে। এবং আমি খুব অবাক হয়ে গেলাম কিছুদিন আগে শামীম ভাই, যে এখন গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ অফিসার বা ডিবিতে বা এনএসআইতে যারা আছেন তাদেরকে দেশের বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু তাদেরকে টেকনোলজির উপরে অনেক বেশি কোর্স করাচ্ছেন প্রতিদিনই, যেহেতু আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে।
0: আপনি আপনি শুনলে অবাক হবেন যে তারা অত্যন্ত মানবিক আচরণ করছেন এবং সবাইকে হেল্প করতে চাচ্ছেন। ফলে একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা যে কথাগুলো শেয়ার করছেন তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া দেখা বা পত্রপত্রিকায় পড়া অভিজ্ঞতা থেকে উনি শেয়ার করছেন। ফলে আপনাদের জন্য এটা কোনো আইনি পরামর্শ নয়, এটা একটা অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান, আপনারা সরাসরি আপনার অ্যাডভোকেট বা আইনজীবীর সঙ্গে কথা বলে আপনার জীবনের সিদ্ধান্তটি নেবেন। আমাদের এরপরে একটা প্রশ্ন আসে যে তাহলে আপনি যেটা বললেন যে কোন ধরনের অপরাধ জামিনযোগ্য, কোন ধরনের অপরাধ জামিনযোগ্য নয়, এবং যদি জামিনযোগ্য অপরাধ হয়ে থাকে কিভাবে আমাদের আগামী জামিনটা নেয়ার স্টেপিংটা নিতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো। তার আগে আমরা বলতে চাই যে ভারতী চাকমা তিনি দেখছেন রাঙামাটি থেকে, তারপরে তানজিম তুহিন তিনি দেখছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন, ভাল লাগছে লিখেছেন, আর গনি সাহেব পটুয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন হৃদয় সরকার, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রমিতাজ, প্রমিতাজ নিউ ইয়র্কের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, জায়দা সরকার লাকি দেখছেন নরসিংদী থেকে, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আপনার আবুল হাসান মোনা তিনি একটা প্রশ্নই করেছেন, তো আমরা এই প্রশ্নগুলো একটু জেনে নিয়ে তারপর আমরা আপনাদের সময় থাকলে আপনাদের প্রশ্নের উত্তরে যাওয়ার চেষ্টা করব। ডিএনএ টেস্ট কি দুই, আচ্ছা নানাবিধ প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু বলাও যায় না, অনেক কিছু আবার একটু বাছাই করে বলতে হয়, কারণ নানা রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। একটা বিষয় যে আপনার কথা থেকে যেটা এসছে যে জামিনযোগ্য অপরাধ কোনগুলো, অজামিনযোগ্য অপরাধ কোনগুলো, নিশ্চয়ই অনেক লম্বা হবে, তা আপনি কি আমাদের একটা সাধারণ ধারণা দেবেন?
1: হ্যাঁ, আমি সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখনই কোনো চার্জশিট বা এফআইআর যেটা আমরা বলে থাকি সেটা আমরা দেখি, আমরা লয়াররা কিন্তু শুরুতেই যেটা দেখি যে আমাদের সিআরপিসি বা আমাদের পেনাল কোডে কিন্তু আলাদা করে আমাদের ছক দেয়া আছে, এবং ছকে স্পষ্ট করে একদম স্পেসিফাই করা আছে যে কোনগুলো জামিনযোগ্য অপরাধ এবং কোনগুলো অজামিনযোগ্য অপরাধ। এখানে একটা ধারণা সবার মধ্যে থাকে যে আসলে জামিনযোগ্য অপরাধ যেটা সেটাতে আমি হয়তো বা জামিন পাবই, কারণ এটা তো আমার রাইটস। বাট আমি এই জায়গায় স্বামী ভাই একটা জিনিস বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে কিছু অজামিনযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ যেগুলো, সেগুলো তো যদি ম্যাজিস্ট্রেট সাহেব মনে করে যে এই অপরাধটা জামিনযোগ্য হলেও ম্যাটারটা যেহেতু একটু সেন্সিটিভ, সো ওনাকে আমরা রিমান্ডে পাঠাতে পারি, মানে কোর্টে ইয়াতে জেলখানায় প্রডিউস করতে পারি, তাহলে কিন্তু উনি ওটা করতে পারেন। বাট এটা এক্সেপশনাল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা চার্জশিট বা এফআইআরটা হাতে নেওয়ার পর আমরা যদি দেখি যে কোনো ধারাগুলো আছে সেই ধারাগুলোর মধ্যে যদি দেখি সবগুলোই জামিনযোগ্য অপরাধ, তাহলে আমরা লয়াররা আইনজীবীরা আমরা শুরুতেই কিন্তু আমাদের ক্লায়েন্টকে একটা পরামর্শই দেই যে আমরা সবাই যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু ওনার অপরাধটা জামিনযোগ্য অপরাধ, তো উনি কিন্তু এর পরের যে ডেটটা থাকে মামলায় কিন্তু ডেট পড়ে, নিম্ন আদালতগুলোতে কিন্তু মামলায় ডেট পড়ে, একটা মামলার অনেকগুলো স্টেপ, অনেকগুলো স্টেটাস, অনেকগুলো ডেট থাকে। তো আমরা তখন তাদেরকে বলি যে আমরা নেক্সট ডেটই কোর্টে একটা ওকালতনামা প্রডিউস করব, মানে তার পক্ষের আইনজীবী হিসেবে আমরা ওকালতনামাটা জমা দিব কোর্টে, জমা দিয়ে আমরা ওনাকে কোর্টে নিয়ে যাব, নিয়ে জাজ সাহেবকে দেখিয়ে, মিস্টার সাহেবকে দেখিয়ে ওনার জামিনটা আমরা চাইবো, যে এটা যেহেতু এই সেকশনের মামলা, সবগুলো সেকশনই যেহেতু জামিনযোগ্য, সো আমার আসামি আসলে জামিন পেতে পারেন। এখানের ক্ষেত্রে আমি বলবো 99.9% ক্ষেত্রেই ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু মানে শুধু ধারাগুলো দেখিয়ে জামিনটা দিয়ে দেন। এটা হলো জামিনযোগ্য অপরাধ যেগুলো, এগুলো যদি আমাদের শ্রোতারা জানতে চায় আমি তাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের আমরা যারা লয়ার আমরা আসলে এই জিনিসগুলো আমরা মেমোরাইজ করে ফেলেছি এটা প্র্যাকটিসের সাথে সাথে, বাট আপনাদের সুবিধার জন্য যেটা বলবো সেটা হলো যদি চুরি ডাকাতি এগুলো ছোটখাটো যে ব্যাপারগুলো, ধরেন কারো কোনো কিছু বাসা থেকে মিসিং হয়েছে বা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অফিস থেকে কিছু ডকুমেন্টস চুরি হয়েছে সেটার জন্য অফিসের যে বস সে তার নামে একটা চুরির মামলা করলো, এইসব ছোটখাটো বিষয়গুলো আসলে জামিনযোগ্য অপরাধ। আর এই জামিনযোগ্য অপরাধের সাথে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের বাংলাদেশে যে এনআইএক্টের মামলাগুলো হয়, চেক ডিজোনারের মামলাগুলো, এগুলো সবগুলোই কিন্তু জামিনযোগ্য অপরাধ। এখানে আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমার খুব মজার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে,
0: কিন্তু এটা নানা রকমের বিভ্রান্তিও আছে, কারণ আমরা জানতাম কিন্তু যে চেকের মামলাটা জামিনযোগ্য অপরাধ নয়।
1: না, এটা জামিনযোগ্য অপরাধ, এটা একদম সেকশনে স্পষ্ট ভাবে লেখা আছে যে এটা জামিনযোগ্য অপরাধ, এবং এটাতে অনেক ক্লায়েন্টের একটা বিভ্রান্তি কাজ করে যে আমি মাত্র 5 লাখ টাকার চেক ইয়া করলাম, ডিজনার হওয়াতে আমি আমার বিচার হলো আমি জেলে গেলাম, আরেকজনের তো 5 কোটি টাকার চেক, সে কেন বাইরে ঘুরতেছে, তাকে কেন জাজ সাহেব ইয়া দিয়ে দিলেন, জামিন দিয়ে দিলেন। এটা আসলে আমি বলতে চাই যে চেকের অ্যামাউন্ট যাই হোক, সেটা 1 টাকা হোক আর 100 কোটি টাকা হোক, যখন তার নামে মামলাটা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা অবশ্যই পাবে, তার সে হলো জামিনের হকদার। যখন তার নামে একটা চেকের মামলা হবে, তার নামে ওয়ারেন্ট ইস্যু হবে, সে যদি অ্যারেস্ট হয়েও যায়, তাহলে কিন্তু সে বেলের জন্য একটা জামিনযোগ্য অপরাধ হিসেবে বেলের জন্য সে কিন্তু খুব স্ট্রংলি করে দাঁড়াতে পারে যে আমি যদি নিজে অ্যারেস্ট হয়ে থাকি তাহলে আমি টাকাটা কোথা থেকে ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব, সো আমাকে রিলিজ করা হোক, আমি টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারের সাথে একটা নেগোসিয়েশনে যাই, মামলা মামলার মতো চলতে থাকুক। এটার কারণে শামীম ভাই এখানে জামিনে মানে চেকের মামলাটাকে জামিনযোগ্য অপরাধ করার মূল স্পিরিটটা কিন্তু এটাই ছিল যে আমার কাছ থেকে যে টাকা পাবে আমাকেই যদি মানে সরকারি মেহমান করে নিয়ে যাওয়া হয় তাহলে আমি কিভাবে টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব। তো এই ইন দা মিনটাইমে মামলাটা চলতে থাকবে এবং সে টাকার অ্যারেঞ্জ করবে, কিন্তু এখানে একটা বিভ্রান্তি থাকতে পারে শামীম ভাই, অনেকে বলতে পারে যে চেকের মামলায় তাহলে অ্যারেস্ট হলাম কেন, জেল খাটলাম কেন। এখানে কোশ্চেনটা হলো যখন একটা চেকের মামলা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা পাবে, কিন্তু জামিন পাওয়ার পরে যদি সে প্রত্যেক ডেটে কোর্টে হাজির না হয়, সে যদি জামিনের মিস ইউজ করে, প্রত্যেক ডেটে তার লয়ারের মাধ্যমে সে মামলা ফেস না করে, তাহলে কিন্তু যে কোনো সময় তার জামিনের আদেশটা আবার বাতিল হতে পারে এবং তার নামে ওয়ারেন্ট জারি হতে পারে, এবং ইন দা মিনটাইমে মামলা চলা অবস্থায় সে যদি তার পাওনাদারকে টাকা না দেয় তাহলে মামলার জাজমেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু তার অবশ্যই জেল জরিমানা সবই হবে, এবং তখন কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করবে এবং তাকে জেল খাটতে হবে। তো এটা ভাবার কোনো মানে অবকাশ নাই যে আমি চেক দিলাম আমি জামিনে বের হয়ে চলে আসছে আমাকে আর পুলিশ ধরতে পারবে না, তাকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে পুরো মামলাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং যদি তার চেকটা ফেক হয়, তার হ্যান্ডরাইটিংটা যদি ফলস হয়, তার সিগনেচারটা যদি কেউ ফেক করে থাকে, তাকে অবশ্যই তার লয়ারের মাধ্যমে এটা কোর্টে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে তাহলে তার মামলাটা কিন্তু তার এগেনস্টে আর থাকবে না। এটা গেল জামিনযোগ্য অপরাধ। আর অজামিনযোগ্য অপরাধ বলতে সায়ন ভাই একদমই নর্মাল, যেটাকে আমরা বলি যে কাউকে মার্ডার করে ফেলা বা ডাকাতি করতে যাওয়া, ডাকাতি করতে যেয়ে কাউকে মার্ডার করে ফেলা বা কাউকে মারার জন্য একটা প্ল্যান করা, সেই প্ল্যানের মাস্টার প্ল্যানার যে থাকে, মাস্টার মাইন্ড যে থাকে, এই অপরাধগুলো কিন্তু আমরা আসলে জামিন অযোগ্য অপরাধ বলি। এবং এই অপরাধগুলোতে একবার অ্যারেস্ট হলে এটাতে কিন্তু আসলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। এর পাশে আরেকটা কথা থেকে, বাংলাদেশে কিছু স্পেশাল আইন আছে শামীম ভাই, যেগুলো আমি আমার সব শ্রোতাদেরকে বলবো, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এসিড নিরোধ আইন, এইসব আইনগুলোতে কিন্তু অ্যারেস্ট হলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ এগুলো যেহেতু স্পেশাল আইন, এগুলো করাই হয়েছে আসলে সোসাইটির মানে এই নিকৃষ্টতম অপরাধগুলোকে আসলে বন্ধ করার জন্য। সো এইসব অপরাধে অ্যারেস্ট হওয়ার পরে এটাতে জামিন পেতে মোটামুটি 4-5 মাস 6 মাস অনেক সময় লেগে যায়।
0: তারা এই ওয়ার্ল্ড রেমিট ব্র্যান্ডটাকে তারা পরিচিত করতে চায় এবং তারা বলতে চায় যে সহজে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন লিগালি ওয়ার্ল্ড রেমিটের থ্রুতে সারা পৃথিবীতে, যদি আপনার দেশ থেকে সেই পারমিশনটা থাকে। গনি খান বলেছেন যে আমি ম্যামের কাছে জানতে চাই যে আমরা কিছু কয়েকজন মিলে 2013 সালে একটা চাকরির জন্য মামলা করেছিলাম, পরে সেটা হাইকোর্টে খারিজ হয়ে যায়, আর কিছু করার আছে কিনা একটা বিষয়। আরেকজন বলেছেন যে আমার কিছু গোপন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি কিভাবে করতে পারি। আপনার গোপন প্রশ্নগুলো আপনি ম্যামের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে করতে পারেন। আমাদের নাম্বারগুলো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্সে আছে ম্যামের নাম্বার, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, 01758881733, 01758881733। আর অফিসের নাম্বার হচ্ছে, যদি আপনি দেশের বাইরে থেকে করতে চান, তাহলে +2 দিয়ে 02 দিয়ে 5831-7734, 5831-7735। এখন এই নাম্বারগুলো বলার কারণ, যদি আপনারা যারা দেশের বাইরে থেকেও দেখছেন, তারা প্রত্যেকে যদি দেশের ভেতরে কোন রকম আপনার আত্মীয় স্বজনের জন্য আইনি সহযোগিতা দরকার হয়, তাহলে আপনারা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে কথা বলতে পারেন। অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী, আমরা তার অভিজ্ঞতা শুনছিলাম, এটা কোনো আইনি পরামর্শ নয়। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে সবসময় দেখা যায় যে কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়, তার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে দেনমোহর। এখন দেনমোহরের বিষয়টা কিভাবে সমাধান করা যায়, বা যখন কেউ ডিভোর্স করতে চায় তার চাইল্ড কাস্টডি বা বাচ্চা কার কাছে থাকবে, তার খরচটা কে কতটুকু পাবে, এই বিষয়টা আপনি কি আমাদের সঙ্গে বলবেন? আমাদের কিন্তু 42 মিনিট অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের হাতে আর সময় আছে 8-10 মিনিট, ঝড়ের গতি চলে গেল।
1: শামীম ভাই, আমি আপনাকে বলছি, কারণ আসলে আমাদের আলোচনার বিষয়গুলো এত বেশি ভাস্ট, এটা ব্যাপারে যদি মিনিমাম একজন কাউকে একটা সাধারণ ধারণা দেওয়া যায় তাহলে কিন্তু একটা বিশাল সময় লাগে। আপনি এখানে দেনমোহর বা চাইল্ড কাস্টডির যে ব্যাপারগুলো বললেন, এগুলো এক একটা ইতিহাস, মানে অনেক বড়। আমি ছোট্ট করে একটা জিনিস একটু বলবো, সেটা হলো যে আমাদের একটা ভুল ধারণা আছে যেটা আমি একটু ভাঙতে চাই, যে আমাদের এখনো বাঙালি কমিউনিটির মধ্যে বা বাঙালি সোসাইটির মধ্যে আমাদের একটা ধারণা আছে যে মেয়েরা যদি হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে সে দেনমোহরের টাকাটা পায় না। সেটা সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। এটা আগে নিয়মটা ছিল, 2016 সালের পর থেকে এই নিয়মটা চেঞ্জ হয়েছে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা বিবাহের দেনমোহরের কথা বলছি, আমাদের স্ত্রীদের জন্য বা ওয়াইফদের জন্য এটা কিন্তু একটা কোরআনিক অধিকার। সো এই কোরআনিক অধিকারটা যখন একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে সংসার করবে, সেটা একদিনের জন্য হোক আর 10 বছরের জন্য হোক আর যতদিনের জন্যই হোক, সংসার যদি একদিনের হয়, এই অধিকারটা কিন্তু তার কোরআনিক ভাবেই তাকে দেওয়া হয়েছে। তো কোনো আইন তাকে কিন্তু এটা সুপারসিড করে যেতে পারে না, যেহেতু আমাদের মুসলিম আইনের সাথে এই আইনটা সাংঘর্ষিক ছিল, এই কারণে 2016 সালে কিন্তু এই আইনটা চেঞ্জ করা হয়েছে। যদি কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে সে একদিনও সংসার করে তাহলে কিন্তু সে দেনমোহরের পুরো টাকাটা পাবে। এখন কোশ্চেন আসতে পারে যে দেনমোহরের টাকাটার মধ্যে কিন্তু আবার দুইটা ভাগ আছে। অনেক সময় আমরা দেখি দেনমোহরের যে কলামটাতে লেখা থাকে নিচের দিকে, যে উসুল এবং অর্ধেক, এবং যেটাকে আমরা বলি মুয়াজ্জল এবং মুফাজ্জল, এই ওয়ার্ডটা হলো একটা আরবি শব্দ, বাট এটাকে আমি যদি সহজ বাংলায় বলি তাহলে দেনমোহরের টাকা যদি কারো 10 লাখ টাকা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ের আর ছেলের বিয়ের সময় ফ্যামিলি মেম্বাররা কথা বলে এটাকে উসুল দেখায় অর্ধেক, এবং বাকি অর্ধেকটা মুয়াজ্জল হিসেবে দেখিয়ে দেয়, মানে ওইটা হলো মেয়েটার পাওনা, বকেয়া। সো অনেক সময় আবার দেখা যায় যে অনেক বিয়েতে শুধুমাত্র দেনমোহর 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা লেখা থাকে, এর নিচে আর কোনো শর্ত বা কোনো কিছুই আর লেখা থাকে না। যদি এরকম হয় তাহলে সেই মেয়েটা ডিভোর্স এর পরে সেটা তার হাজবেন্ড তাকে ডিভোর্স দেয় বা সে তাকে ডিভোর্স দেয়, যেই ডিভোর্স দেয় সে কিন্তু পুরো টাকাটাই ক্লেম করতে পারে। আর যদি ওইখানে লেখা থাকে যে অর্ধেক অর্ধেক, তাহলে সে অর্ধেক টাকাটা ক্লেম করতে পারবে এবং বাকি অর্ধেক টাকাটা সে পাবে না। এখানে আরেকটা কথা থাকে যে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে সে কিন্তু দেনমোহরের সাথে আরো 3 মাসের ভরণ পোষণ পাবে, যেটাকে আমরা খোরপোশ বলি। যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডও তাকে ডিভোর্স দেয় তাহলে সে তার হাজবেন্ডের কাছ থেকে 3 মাসের খরচ নিতে পারবে, যদি মেয়ে নিজে ডিভোর্স দেয় তাহলে সে এই দেনমোহরের টাকার সাথে 3 মাসের ভরণ পোষণের টাকা সে ক্লেম করতে পারবে। এবং সেই টাকাটা আবার কিভাবে কাউন্ট হবে, কেউ যদি বলে আমি 3 মাসের দেনমোহর 15 লাখ টাকা নিবো, 1-1 মাসে 5 লাখ টাকা করে, সেটা হবে না। সেটা হলো ওই মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস, মেয়েটার চলা ফেরার যে স্ট্যাটাস, মেয়েটার এডুকেশনাল যে যোগ্যতা এবং তার ফ্যামিলির যে অবস্থা, সবকিছুর উপরে বিচার করেই আসলে নির্ধারণ করা হবে যে মেয়েটার 3 মাসের খরচ পার মান্থে 10,000 টাকা করে হবে নাকি 1 লক্ষ টাকা করে হবে। এইটা গেল একটা দেনমোহরের বিষয়টা, এখানে গেল ক্লিয়ার।
0: আমি মাঝখানে একটু বলতে চাই আপনার পরবর্তী প্রশ্নে যাওয়ার, যে আসলে এটা অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা আলোচনা করছেন ডিভোর্স এর সময়টাতে, আর ডিভোর্স না হলেও দেনমোহরের টাকা আসলে আমাদের দিয়ে দিতে হবে,
1: এইটা হলো একজন হাজবেন্ড এর তার ওয়াইফ এর কাছে ঋণ, কমপ্লিট একটা লোন। এখন এখানে আবার অনেক মজার ব্যাপার থাকে, অনেক হাজবেন্ড বলে যে আমার ওয়াইফের দেনমোহর 5 লাখ টাকা হলে কি হবে, সে আমার সাথে 10 বছর সংসার করেছে, আমি তাকে 50 লাখ টাকার গোল্ড কিনে দিয়েছি, আমি তার ব্যাংকে 50 লাখ টাকা ডিপোজিট করেছি, তাকে 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছি, বাট এগুলাতে কোনো কিছুতেই কাজ হবে না। আমি তাদেরকে তার থেকে বলছি আপনি আপনার ওয়াইফকে যাই দেন না কেন, আপনার দেওয়ার সময় বলে দিতে হবে যে তোমার জন্য আমি যা করছি সব হলো লাভ আর এফেকশন থেকে, কারণ তুমি আমার ওয়াইফ, বাট এই যে 5 লাখ টাকা আমি তোমাকে দিচ্ছি এটা হলো তোমার দেনমোহরের টাকা, তুমি আমাকে মাফ করে দাও কারণ আমার তোমার সাথে লোন শেষ, ঋণ শেষ, এটা বলে দিতে হবে। কোন ওয়াইফ যদি তখন কোর্টে যেয়ে বলে যে আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে কোনোদিনই আমাকে বলার সময় বলে দেয় নাই যে এটা আমার দেনমোহরের টাকা, তাহলে কিন্তু সে দেনমোহরের টাকা পাবে। সো আমি বলবো যে এখানে যারা শুনছেন তারা ওয়াইফকে যাই দেন না কেন, যদি দেনমোহরের চিন্তা করে দেন তাহলে প্লিজ একটু বলে দিবেন, কারণ এটা ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে যেমন অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার থাকে, এখানেও কিন্তু অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার আছে। আপনি আপনার ওয়াইফকে বিয়ে করার সময় এই জিনিসটা অফার করেছিলেন, আপনার ওয়াইফ রাজি হয়েছিল, সেটার চুক্তিতে সেটার শর্তে কিন্তু আপনাদের বিয়েটা হয়েছে। সো আপনারা এই লোনটা শোধ করে ফেলবেন। এবং আমরা বলতে চাই যে যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফের দেনমোহরের টাকার তাহলেও কিন্তু তার মারা যাওয়ার পরেও কিন্তু এই লোনটা তার পরবর্তী তার জেনারেশন যারা আছে তাদের কিন্তু তার ছেলে মেয়েকে তার মাকে এই লোনটা শোধ করতে হয় বাবার প্রপার্টি থেকে। সো এই জিনিসটা এত কঠিন না করে এটা জীবিত থাকা অবস্থায় একটা হাজবেন্ড তার ওয়াইফকে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ওয়াইজ এবং বুদ্ধিমানের কাজ।
0: সেটাই সেটাই তো আমরা অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন তিনি দেখছেন, তিনি আমাদের সাথে এক জায়গায় বলেছেন যে তিনি গোপন প্রশ্ন গোপনে করবেন, দয়া করে ফিস দিতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রসঙ্গটা তুলতাম, কারণ ধরেন যদি আপনি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যান, তার একটা পুরো সময়ের তাকে প্রিপারেশনের একটা টাইম তিনি ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন এবং তিনি আপনাকে একটা সার্ভিস দিচ্ছেন, ফলে অ্যাডভোকেট রূপনা ইয়াসমিন যেটা বলেছেন আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে আমি মনে করি যোগ্য অ্যাডভোকেটকে যোগ্য সম্মানই দেওয়াই উচিত। যাই হোক, আপনাকে ধন্যবাদ। রাব্বি বলেছেন যে ম্যাডাম আপনার দীর্ঘায়ু কামনা করি, বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছি ব্যবসা করতে গিয়ে, আমাদের এই বিষয় নিয়ে কিছু বলবেন কিনা। আসলে আমাদের এখানে তো অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা তিনি আইনি পরামর্শ আইনি অভিজ্ঞতা শেয়ার করছেন, ওনার জীবনে যেটা ঘটেছিল বা উনি যেটা দেখেছেন পড়েছেন এটাতে, তো আপনার কোনো যদি ওইখানে আইনি জটিলতা থাকে আপনি অ্যাডভোকেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তারপরে আরও লিখেছেন বেশ কয়েকজন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা, এই বিষয়গুলো আমরা সামনে হয়তো কোনো এক সময় আমরা অ্যাডভোকেট আঞ্জুমানা লিমাকে এগুলো পেলে আমরা কথা বলার চেষ্টা করব।
1: এইটা শামিম ভাই আমি একটু বলবো যে এই সাবজেক্টটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, জমি অধিগ্রহণ। কারণ যে পরিমাণে ডেভেলপমেন্টের কাজ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ যত দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের কিন্তু গভর্নমেন্টের তত বেশি সাধারণ মানুষের জনগণের জমি অধিগ্রহণের দরকারটা পড়ছে, এবং আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এই প্রসেসটা জানে না, এটা কিন্তু একটু জটিল প্রসেস। এই প্রসেসটা না জানলে কিন্তু যে কোনো মানুষ সরকারের কাছ থেকে খুব ভালো একটা বেনিফিটের হাত থেকে সে কিন্তু বঞ্চিত হতে পারে। সো আমি বলবো যে এটা আসলে খুবই সময় উপযোগী একটা চাওয়া ছিল আপনি আমাদের যে দর্শক জানতে চেয়েছেন?
0: আমরা হয়তো এটা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি সামনে, জমি অধিগ্রহণ বা আমাদের এই বিষয়গুলো নিয়ে। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন বা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি অনুষ্ঠান, কিন্তু আমাদের আজকের অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা। তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, এটা কোনো আইনি অনুষ্ঠান, আইনি পরামর্শ অনুষ্ঠান নয়। আর তিনি তার অভিজ্ঞতা আশেপাশে যা দেখেছেন, যা পড়েছেন পত্র পত্রিকায়, সেখান থেকে আমরা আলোচনা করেছি। আপনার শেষ পর্যায়ে আমরা আর আপনাকে প্রশ্ন না করে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনার ব্যক্তিগত জীবনে। আপনি কেন আইনজীবী হলেন?
1: আচ্ছা, আমি কেন আইনজীবী হয়েছি এটার পিছনের গল্পটা হলো, আসলে আমরা যখন যে সময়টাতে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় হয়েছি, আমি বলছি আসলে 80-এর দশকের কথা, তখন কিন্তু আমরা এখন মেয়েরা যেভাবে করে মানে নিজেদের অধিকারের কথা, নিজেদের রাইটস এর কথা বলতে পারছি, ওই সময়টাতে কিন্তু আসলে আমাদের মেয়েদের প্রেক্ষাপটে বাবা মারা চিন্তা করতো মেয়ে হয়তোবা টিচার হবে, না হলে মেয়ে অবশ্যই ডাক্তার হবে, এর বাইরে আর কোনো কিছুই না। মেয়ে যদি স্টুডেন্ট ভালো হয় তাহলে তাকে ডাক্তারই পড়াইতে হবে, কারণ এর চাইতে ভালো প্রফেশন মেয়েরা মেয়েদের জন্য হয় না। বাট আমার শুরু থেকে যে জিনিসটা ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে আমার বাবা আর্মিতে ছিলেন, আমি যেহেতু বিভিন্ন ডিফেন্সের স্কুলগুলোতে পড়েছি, তো তখন থেকে আমি একটা জিনিস দেখেছি যে লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এভরি হিউম্যান বিং। তো আমি যেহেতু একটা আর্মির এনভায়রনমেন্টে বড় হয়েছি, ক্যান্টনমেন্টে বড় হয়েছি, আর্মির স্কুলগুলোতেই পড়েছি, ওইখানে আমি একটা জিনিস দেখেছি যে আসলে একটা একদম যোগ্য একজন লিডার বা একটা লিডারশিপই পারে যে একটা সোসাইটি, একটা দেশের মানে পুরো চেহারা চেঞ্জ করে দিতে। যে জিনিসটা হয়তো বা আমি অন্য কোনো প্রফেশনের কাউকে ছোট করে বলছি না, বাট একজন ডাক্তারের জায়গা থেকে বা অন্য যে কোনো প্রফেশনের জায়গা থেকে ভয়েস রেজ করাটা আসলে যতটা ইজি, একজন অ্যাডভোকেট বা একজন আইনজীবীর জন্য এটা মোর দেন ইজি। কজ আমি যেহেতু প্রতিদিন প্রতি মুহূর্তে এভরি মান্থ এভরি সেকেন্ড যেহেতু আমি মানুষের অধিকার নিয়ে কথা বলছি, এবং আমার পুরো যুদ্ধটাই যেহেতু মানুষের অধিকারকে ইস্টাবলিশ করার জন্য, সো আমি কিন্তু আমার জায়গা থেকে আমি আমার সমাজের যে অসংলগ্ন জিনিসগুলো, যে জিনিসগুলো আমি আসলে চাচ্ছি না, যেভাবে চাচ্ছি না, বা আমার আমি যদি আমাদের আমাদের কমিউনিটির কথা বলি, আমরা যারা মেয়েরা আছি, আমাদের মেয়েদের সমস্যাগুলো আমরা কখনোই বলবো না যে ছেলেরা বুঝে না, ছেলেরা হেল্পফুল বা ছেলেরা কোঅপারেটিভ বলি, কিন্তু আমরা এখন এই যুগে এসে মেয়েরা এত ভালো করছি। বাট একটা মেয়ে তার জায়গা থেকে মেয়েদের প্রবলেমগুলো যেভাবে রিয়ালাইজ করে, সেটা কিন্তু একজন মেল পার্সনের জন্য আসলে জিনিসটা অতটা ইজি না। তো আমি বলতে চাই যে আমার লয়ার হওয়ার পিছনের মেইন উদ্দেশ্যটাই ছিল, সেটা হলো আসলে কমান্ডিং জিনিসটা আমি খুব পছন্দ করি, লিডারশিপ জিনিসটা আমার খুব পছন্দ। তো আমার মনে হয়েছে যে লিডারশিপ জিনিসটার সাথে আসলে লয়ারদের প্রফেশনটা খুব বেশি যায়, যেটার কারণে আসলে আমি আমার ফ্যামিলির পছন্দের অমতেই কিন্তু আমি আসলে লতে পড়েছি। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার সবাই এখন খুবই হ্যাপি যে আমি লয়ার হয়ে আসলে ভালো কাজ করেছি অন্য কিছু না হয়ে। তো আমি নিজে আসলে আমার প্রফেশনে খুব হ্যাপি। আমি এটাই বলতে চাই যে যাই করেন নিজের প্রফেশনে হ্যাপি।

0: মাহফুজা জলি লিখেছেন যে আসসালামু আলাইকুম, আমি ম্যাডামের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? আমি নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দিয়েছি, তারপর আবার আমি একটু বলে দিতে চাই। বাংলাদেশ থেকে ফোন দিলে 0175888 1733, 0175888 1733, আর অফিসের নাম্বার হচ্ছে 5831-7734, 5831-7734 অথবা 35, দুইটা একটা। তো আপনারা এই নাম্বারটি আপনাদের সঙ্গে রেখে দিলে যেকোনো যেকোনো ক্রাইসিসে আপনি তার পরামর্শ নিতে পারেন আমাদের আইনজীবী। আমাদেরকে আসলে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা 55 মিনিটস কথা বলেছি, আমাদের একই সঙ্গে 70-80 জন লোক দেখেছেন আমাদের এতে, আর এই অনুষ্ঠানটা আপনারা একজন বলেছেন আমরা কি টেনে দেখতে পারবো, পরে দেখতে পারবো? হ্যাঁ, আপনারা অবশ্যই দেখতে পারবেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর আপনি শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান?
1: আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে আমি আইনজীবী হয়ে আমার জায়গা থেকে বলবো যে আসলে আমরা অবশ্যই সবসময় সচেতন থাকার চেষ্টা করব, যে যার যার জায়গা থেকে যদি আমি সচেতন থাকার চেষ্টা করি, আমার অধিকারগুলোর ব্যাপারে যদি আমি প্রপারলি জানি, তাহলে আমরা এই যে সব প্রায় সময় বলি যে আমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার অধিকার ঠিক মতো আমি পাচ্ছি না, সেটার জন্য সব ব্লেম সবকিছু আসলে কারো উপরে চাপিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনি যদি আপনার জায়গা থেকে স্ট্রং হন, তাহলে আপনাকে সুপারসিড করে যাওয়া, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করাটাও কিন্তু এই যুগে এসে একটু ডিফিকাল্ট। তো আপনারা সবাই যার যার জায়গায় সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই মিলে রেডিও ত্রিতালের সাথেই থাকবেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে আপনার শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে
1: ইনশাআল্লাহ।

0: মানুষ যত দূরেই থাকুক না কেন, দেশ তাকে বারবার ডাকে হাতছানি দিয়ে। দেশের মায়াবী ডাকে মন ব্যাকুল হয়ে ওঠে।
1: সব বাধা বিপত্তি পিছু টান ছিঁড়ে মন যেন ছুটে যেতে চায় প্রিয় দেশ প্রিয় জন্মভূমির ছায়া ঢাকা ছোট্ট গ্রামটিতে। মন যেন গেয়ে ওঠে।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে, কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত, সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।